Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Sokal 7:59. Aaj Shukrobar 15 Jyoshtho 1433 Bongabdo. 11 Zilhijja 1447 Hijri. 29 May 2026 Khristabdo. Shubhriyo Shrota, shuru holo amader ajker prothom adhibeshon. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় শরীকা নূর পান্না এবং আমি মোহাম্মদ আজমল হাসান। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরে শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: السلام عليكم. Eid Mubarak. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 15th of Jushto, the 11th of Zilhaj, and May the 29th. The news read by Muhammad Kamaluddin. Muslim community across the country celebrates Eid ul-Azha with due religious solemnity and sacrifice. Main Eid congregation held at the National Eidgah in the capital. President and Prime Minister offered prayers with devotees from all walks of life. Tariq Rahman seeks cooperation from all to build desired Bangladesh. Prime Minister visits graveyard of parents, brother and army officers killed in BDR mutiny. Mirza Fakhrul Islam Alamgir calls for building discrimination-free Bangladesh. Health Minister asserts of strict legal action against perpetrators of Ad-Din hospital incident following probe report. United States and Iran need to work out several sticking points before a deal, says J.D. Vance. And Bangladesh secured semi-final of the SAF Women's Football Championship, beating Maldives by 4-2 in their first match in India. The Holy Eid ul-Adha, one of the biggest religious festivals of the Muslims, was celebrated yesterday across the country with due religious solemnity and festivity. Eid ul-Adha is celebrated on the 10th day of Zilhajj, the final month of the Hijri calendar. President Muhammad Shahabuddin and Prime Minister Tariq Rahman have greeted the countrymen and the Muslim Ummah in separate messages on the occasion of the Holy Eid ul-Adha. The Prime Minister, in a video message on Wednesday, extended Eid ul-Adha greetings to everyone and said that the greatness and significance of Qurbani lies in sacrificing the animality of the mind. One of the most important aspects of Eid ul-Adha is offering Eid prayers in congregation. Thousands of Muslims gathered at the National Eidgah Maidan in the capital for the main Eid congregation at 7:30 a.m. President Muhammad Shahabuddin, Prime Minister Tariq Rahman, Home Minister Salahuddin Ahmed, Chief Justice, Cabinet members, judges of the Supreme Court and High Court, Parliament members, political leaders, diplomats and high-ranking civil and military officials joined the Eid Jamaat and offered prayers with commoners' mass. After the prayers, special dua and munajat were offered for peace, progress and prosperity of the country, people and the entire Muslim world, Ummah. After offering prayers at the Eidgah, the President and the Prime Minister exchanged Eid greetings with people present there. Prime Minister Tariq Rahman has sought cooperation from all sections of the society in building a safe and prosperous Bangladesh as desired by the people. He said this while joining a grand feast at the Dhaka cantonment yesterday afternoon. Bangladesh Army's 25th East Bengal Regiment, also known as Mrityunjoy, hosted the feast on the occasion of Eid ul-Adha. Officers and soldiers participated in the event. Mentioning that everyone has responsibility in the nation building, the Prime Minister said, if everyone performs his or her responsibilities properly from their respective positions, then it will be certainly possible to gradually build the desired Bangladesh. Referring to the sense of duty of the officers and soldiers toward the motherland, Tariq Rahman said, the nation and the country will always remember their sacrifices with gratitude. Addressing the army personnel, he said, the government is aware of all matters related to their welfare and responsibilities. Tariq Rahman exchanged Eid greetings with officers and soldiers and their children. He also planted a sapling in front of the Pochish Mrityunjoy building and signed the visitor's book. Prime Minister's Defence Advisor, Brigadier General retired Dr. A.K.M. Shamsul Islam, was present at the time. After Eid al-Adha prayers, Prime Minister Tariq Rahman visited the graves of Shahid President Ziaur Rahman and former Prime Minister Begum Khalida Zia at the Sher-e Bangla Nagar in the capital and offered Fatiha and Munajat there. His wife Dr. Zubaydah Rahman accompanied him. Later, the Prime Minister, accompanied by his wife, visited his younger brother Arafat Rahman Koko's grave at Banani. The Prime Minister with his wife also visited the graves of his father-in-law, former Chief of Navy, Rear Admiral Mahbub Ali Khan, and the army officers killed in the BDR mutiny. They stood in front of the memorial and offered a special prayer, seeking eternal peace for the souls of the deceased. Home Minister Salahuddin Ahmed and Social Welfare Minister Dr. Ez Edem Zahid Hussain were present at that time, among others. Apart from the National Eidgah Maidan, in all Eidgahs, mosque, khankas, and at open fields adjacent to mosque across the country, Eid al-Adha congregations were held. After the prayers, in all these congregations, people offered dua and munajat, seeking peace, prosperity, and development of the people, country, and the Muslim Ummah. LGRD and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has called for building Bangladesh free from discrimination. He said this while talking to newsmen after offering Eid prayers at Thakurgaon Central Eidgah Maidan yesterday morning. The minister also urged the people to forget differences and take oath to build a nation of equality. Health and Family Welfare Minister Shardar Mohammad Sakaut Hussain has said strict legal actions will be taken against Abdin Hospital following the submission of the investigation report over the tragic death of children at the hospital's children's ward. He informed this to newsmen after offering Eid prayers at Manohar Di Gobind Model Pilot High School in Naushingdi yesterday. This is Bangladesh Betar giving you the news. U.S. Vice President J.D. Vance has said the United States and Iran still need to work out several sticking points before an agreement on the war can be reached. Asked by the reporters if President Trump was close to signing a deal, J.D. Vance said it was too early to say when or if the two sides would finalize an agreement. The deal would reportedly extend the ceasefire for 60 days and launch talks on the future of Iran's nuclear program. Football and Bangladesh beat Maldives by 4-2 in their first match in the SAF Women's Football Championship at Jawaharlal Nehru Stadium in India last night. The victory also confirmed Bangladesh's place in the semi-finals. Bangladesh will take on host India in the group clinching match on Sunday. The match will start at 8 p.m. And finally, weather. Forecast fell till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary west, northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mymensingh, Kumilla and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. Now to end the news, here again the main points. The Muslim community across the country celebrates Holy Eid al-Adha with due religious solemnity and sacrifice. Main Eid congregation held at the National Eidgah in the capital. President and Prime Minister offer prayers with devotees from all walks of life. Tariq Rahman seeks cooperation from all to build desired Bangladesh. Prime Minister visits graveyards of parents, brother and army officers killed in BDR mutiny. Mirza Fakhrul Islam Alamgir calls for building discrimination-free Bangladesh. Health Minister asserts of strict legal actions against perpetrators of Abdin Hospital incident following probe report. U.S. and Iran need to work out several sticking points before a deal, says J.D. Vance. And Bangladesh secured semi-final of SAF Women's Football Championship beating Maldives by 4-2 in their first match in India. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। যথাযথ ধর্মীয় ভাব, গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে খুলনা সহ সারা দেশে গতকাল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। মহান আল্লাহর নির্দেশে প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করতে উদ্যত হওয়ার মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যে অনুগত্য নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তারই স্মরণে দিনটি উদযাপন করা হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনন্য দৃষ্টান্ত থেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বের সামর্থ্যবান মুসলমানগণ পশু কোরবানি এবং আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করে থাকেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। ঈদের সকল জামাতে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে সরকার ঈদুল আজহা উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মহানগরীর প্রধান প্রধান সড়কসমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়ক দ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতার খুলনা এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করে এবং স্থানীয় দৈনিকগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। খুলনা মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল 7টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুর রাজ্জাক এতে ইমামতি করেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া টাউন জামে মসজিদে সকাল 8টায় ও 9টায় পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, দারুস সালাম জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, ইসলামাবাদ ঈদগাহ ময়দান, নিরালা ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া মাদ্রাসা ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া জামে মসজিদ, তালিমুল মিল্লাত মাদ্রাসা ময়দান, দারুল উলুম মাদ্রাসা ময়দান, আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, শিপইয়ার্ড জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, চানমারি জামে মসজিদ, মিয়াপাড়া জামে মসজিদ, শেখপাড়া জামে মসজিদ, খালিশপুর ক্রিসেন্ট জুটমিস মাঠ, বিএল কলেজ ময়দান, দৌলতপুর রেলওয়ে ঈদগাহ ময়দান এবং নোয়াপাড়া বেতার মসজিদে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া আলিয়া মাদ্রাসা, খানজাহান আলী দরগা মসজিদ ও মিঠাপুকুর জামে মসজিদে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া পুরাতন কোর্ট জামে মসজিদে, সাতক্ষীরা স্টেডিয়াম ও পানি উন্নয়ন বোর্ড ঈদগাহ ময়দানে অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। আহলে হাদিস অনুসারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া জেলা মডেল মসজিদ, জর্জ কোর্ট জামে মসজিদ, পুলিশ লাইন জামে মসজিদ, আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদ ও কারবালা জামে মসজিদে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সিদ্দিকে আলিয়া মাদ্রাসা, পুলিশ লাইন ঈদগাহ ময়দান ও আরাবপুর নিউ একাডেমি ঈদগাহ ময়দানে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। মাগুরায় নোমানি ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ও জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, জজ কোর্ট মসজিদ, পুলিশ লাইন ময়দান ও পানি ভবন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। অন্যান্য জামাত অনুষ্ঠিত হয় কালেক্টরেট ঈদগাহ ময়দান, জেলা স্কুল মাঠ, পুলিশ লাইন ঈদগাহ ময়দান এবং থানাপাড়া ঈদগাহ ময়দানে। চুয়াডাঙ্গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় চানমারি ঈদগাহ মাঠে। এছাড়া পুলিশ লাইন ময়দান, আলিয়া মাদ্রাসা ময়দান ও চানমারি মাঠে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পুরাতন ঈদগাহ ময়দান, কোর্ট জামে মসজিদ ও থানা মসজিদে প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ঈদুল আজহা উপলক্ষে খুলনা মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, লাইসেন্সবিহীন গাড়ি কোনোভাবেই আমাদের সন্তানদের হাতে তুলে দেওয়া যাবে না। ঈদের আনন্দের এই সময় বেপরোয়া গাড়ি চালানোর কারণে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। তিনি গতকাল যশোর শহরে নিজ বাসভবনে দিনব্যাপী ঈদের শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী সন্তানদের রক্ষা করতে এবং সড়ক নিরাপদ রাখতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা পরিষদের প্রশাসক দেলার হোসেন খোকন ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারতে চামড়া পাচার রোধে গতকাল থেকে যশোরের বেনাপোল সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে খুলনা 21 বিজিবি ও যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং খুলনা 21 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। খেলার খবর ফুটবল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোর শহরের টিচার্স ট্রেনিং কলেজ মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় একাদশ 5-3 গোলে প্রবাসী একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথম গানটি শুনবেন শিল্পী শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন গাজী মজহারুল আনোয়ার।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। আয়োজনের সর্বশেষ গানটি শুনবেন সমবেত কণ্ঠে, আর এই গানটির কথা সাজিয়েছেন আবুল হায়াত মোহাম্মদ কামাল।

0: সুপ্রসতা দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে অনেক ভালো রেখেছি আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। অনুষ্ঠানের শুরুতেই আমাদের আজকের যে ছোট্ট সোনামণিরা উপস্থিত হয়েছে, আমরা শুরুতেই তাদের পরিচয় জেনে নেব।
3: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদুল হাসান।
5: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
6: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
7: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
2: মাশাআল্লাহ, শুকরিয়া। শুরুতেই আমরা ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। প্রিয় শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআন মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ কিতাব ও সংবিধান। কোরআনুল করিম তেলাওয়াত করা, শেখা, শেখানো, প্রচার প্রসার এবং এর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা সবই অত্যন্ত সওয়াবের কাজ। কোরআনে করিম তেলাওয়াতের সময় কণ্ঠ সুরলিত করা মুস্তাহাব, তবে তেলাওয়াত অবশ্যই বিশুদ্ধ রাখতে হবে।
3: জি ওস্তাদ জি।
2: কারণ অশুদ্ধ তেলাওয়াতের কারণে নামাজের ক্ষতি হয় এবং তেলাওয়াতকারীকে অভিশাপ দেওয়া হয়। তাই কোরআনুল করিম তেলাওয়াতে কণ্ঠ সুন্দর করার চেয়ে শুদ্ধ পড়ার বিষয়ে আমাদের সকলকে বেশি যত্নবান ও সতর্ক হতে হবে। এলমে তাজবিদের নিয়ম অনুযায়ী কোরআনে করিম তেলাওয়াত করা, অর্থাৎ তেলাওয়াতের মধ্যে লাহানে জ্বলিয়ে, অর্থাৎ বড় ভুল যেটা হয় এটা করলে নামাজ ভেঙে যায়, এবং লাহানে খফি, ছোট ভুল হলে নামাজ মাকরু হয়। সুতরাং কোরআনের ফজিলত অর্জন করতে হলে তেলাওয়াতকারীকে তাজবিদের নীতিমালাও শিখে নেওয়া আবশ্যক।
3: জি ওস্তাদ জি।
2: অন্যথায় কোরআনের মর্যাদা মাহাত্ম লাভ থেকে নিজেকে বঞ্চিত করা হবে। হাদিস শরীফের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনুল করিমের একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে, আর প্রতিটি নেকিতে ১০টি গুণ করে বৃদ্ধি করে দেওয়া হবে।
3: সুবহানাল্লাহ।
2: সুনানে তিরমিজি, হাদিস নং 2910। প্রিয় শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আমাদের আজকের অনুষ্ঠানেও তাজবিদের কিছু নিয়ম কানুন এবং কোরআনুল করিমের বিশেষ একটি সূরা, আমরা যেটা অনেকেই জেনে থাকি সূরাতুল মুলক, আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা তাজবিদের পাশাপাশি সূরা মুলক তেলাওয়াত

0: আমরা যেটা অনেকেই জেনে থাকি সূরাতুল মুলক, আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা তাসবিহের পাশাপাশি সূরা মুলক তেলাওয়াতে মাশকের মাধ্যমে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, আমরা গত সপ্তাহে তাসবিহের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় র পৌরবারিকের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা র পৌরবারিকের আলোচনার মাধ্যমে কোরআনুল করিমের তাসবিহের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমরা জানতে পেরেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা তাসবিহের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, তাসবিহের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের মধ্যে গুন্নাহ খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা জানি গুন্নাহ শব্দের অর্থ হল নাকের বাঁশিতে গুনগুন আওয়াজ হওয়া। পরিভাষায় গুন্নাহ বলা হয় নুন এবং মিম দুইটা হরফ যখন কোনো হরফের সাথে সংস্পর্শে আসে তো সুন্দর একটা সুমিষ্ট আওয়াজ সৃষ্টি হয়, এই সৃষ্টি আওয়াজকেই গুন্নাহ বলা হয়। ছোট্ট বন্ধুরা, তোমরা বলো গুন্নার শাব্দিক অর্থ হল নাকের বাঁশিতে গুনগুন আওয়াজ হওয়া। আমরা বলি সবাই একসাথে,
2: গুন্নার শাব্দিক অর্থ হল নাকের বাঁশিতে গুনগুন আওয়াজ হওয়া।
0: পারিভাষিক অর্থ হল নুন এবং মিমের সাথে যখন কোনো হরফ এসে সুন্দর একটা সুমিষ্ট আওয়াজ সৃষ্টি হয় তাকে গুন্নাহ বলে। আলহামদুলিল্লাহ, এই গুন্নাহ আবার বিভিন্ন প্রকার রয়েছে। আমরা সাধারণত জেনে থাকি নুন সাকিন বা তানবিনকে চার নিয়মে পড়া যায়, এটাই আমরা বেশি প্রসিদ্ধভাবে জেনে থাকি। এর আগে গুন্নার পরিমাণ কতটুকু এবং গুন্নাহ আদায় করার পদ্ধতি কেমন, এই সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব
1: ইনশাআল্লাহ।
0: শুরুতে আমরা গুন্নার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ সম্পর্কে আমরা জেনেছি। আমরা এখন জানব গুন্নাহ কতটুকু পরিমাণে করলে গুন্নাহ আদায় হবে। তাসবিহের বিভিন্ন বড় বড় কিতাবে রয়েছে গুন্নার পরিমাণ হল দুই হরকত। গুন্নার পরিমাণ হল
1: দুই হরকত।
0: জাদু তালিবিন ফি তাসবিহিল কিতাবিল মুবিন, এই কিতাবের মধ্যে গুন্নাহ পরিমাণ সম্পর্কিত এই তথ্যটি এসেছে যে গুন্নার পরিমাণ হল দুই হরকত পরিমাণ। কয় হরকত পরিমাণ?
1: দুই হরকত।
0: দুই হরকত সমান সমান কতটুকু, এটা আমাদের জানতে হলে খেয়াল করতে হবে। সুন্দর একটি এর সমাধান রয়েছে, সেটা হলো এক হরকত সমান সমান একজন মানুষের একটি আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে এবং বন্ধ করতে যতটুকু সময় লাগে, এটা হলো এক হরকত পরিমাণ। অনুরূপভাবে যদি দুইটা আঙ্গুল স্বাভাবিকভাবে খোলা এবং বন্ধ করা যদি হয় যতটুকু পরিমাণে সময় লাগে, ঠিক ততটুকু পরিমাণই হলো দুই হরকত পরিমাণ। তাহলে আমাদের গুন্নার পরিমাণ কতটুকু করে করতে হবে?
1: দুই হরকত পরিমাণ।
0: কতটুকু পরিমাণ?
1: দুই হরকত পরিমাণ।
0: তাহলে ছোট্ট বন্ধু সাদ আল হাসান, তুমি বলো তো এক হরকত সমান সমান?
2: এক হরকত পরিমাণ একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খুলতে এবং বন্ধ করতে যতটুক সময় লাগে ততটুককে গুন্নাহ বলে।
0: অর্থাৎ দুইটা আঙ্গুল যদি স্বাভাবিকভাবে আমরা খুলি এবং বন্ধ করি তাহলে ওইটা হলো দুই হরকত পরিমাণ, আর এটাই হলো গুন্নার পরিমাণ। আলহামদুলিল্লাহ, আমরা গুন্নার পরিমাণ সম্পর্কে জানলাম। এখন আমরা গুন্নাহ কিভাবে আদায় করতে হয় সে সম্পর্কে জানব। জাদু তালিবিন ফি তাজবিদিল কিতাবিল মুবিনের মধ্যে উল্লেখ আসছে আল গুন্নাতু হিয়া তাবিআতুন লিমা বাদাহা, অর্থাৎ গুন্নাটা হলো সর্বদা তার পরের হরফ এর অনুসারী হয়। অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যদি পাতলা হরফ আসে তাহলে গুন্নাটি পাতলা করে আদায় করতে হবে, গুন্নার হরফটি মোটা হরফ আসে তাহলে গুন্নাহ মোটা করে করতে হবে। ছোট্ট বন্ধু আব্দুর রহমান, তুমি বিষয়টা একটু সুন্দরভাবে বলো।
3: নুন সাকিন অথবা তানবিনের পরে পাতলা হরফ আসলে গুন্নাটি পাতলা করে করতে হবে এবং মোটা হরফ আসলে গুন্নাটি মোটা করে করতে হবে।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। তাহলে আমরা আজকে শিখলাম নুন সাকিন বা তানবিনের পরে গুন্নার যে হরফটি আসবে সেই হরফের অনুসারে গুন্নাটি আদায় করতে হবে। যেমন নুন সাকিন তানবিনের পরে পাতলা হরফ সিন আসছে, পাতলা হরফ কি আসছে?
1: সিন আসছে।
0: তাহলে আমরা গুন্নাটা পাতলা করে করব যেভাবে কোরআনে কারিমের মধ্যে লেখা রয়েছে, যেমন কাউলান সাদিদা,
1: কাউলান সাদিদা,
0: মিনকা,
1: মিনকা,
0: আমিনতুম,
1: আমিনতুম।
0: যদি নুন সাকিন বা তানবিনের পরে মোটা হরফ আসে তাহলে গুন্নাটাও মোটা করে করতে হবে, যেমন মিয়ো।

0: ينظر المرء ما قدمت يداه.
1: الحمد لله الله تعالى অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমরা আজকে তাসবিহের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনাটি সারসংক্ষেপ এটা ছিল, আমরা গুণনার শাব্দিক এবং পারিভাষিক অর্থ সম্পর্কে জেনেছি এবং গুণনার পরিমাণ সম্পর্কে জেনেছি, পাশাপাশি গুণনা আদায় করার পদ্ধতি কেমন সে সম্পর্কেও জেনেছি। সেটা হলো নুন সাকিন বা তানবিনের পরে যে হরফটি আসবে ওই হরফের অনুসারী বা অনুযায়ী আমাদের গুণনাটি আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে কোরআনুল করিম সুন্দরভাবে নাজিল করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআনে করিম তিলাওয়াত করার তৌফিক দান করুন।
0: আমিন।
1: প্রিয় শ্রোতা, আমরা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল মুলকে, এক নম্বর আয়াত থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে তেলাওয়াতে মাস করব। এবং তেলাওয়াতের মধ্যে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি, আমাদের ভুল হয়ে থাকে, সেই আয়াতগুলিও আমরা বারবার তেলাওয়াতে মাসকের মাধ্যমে ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
0: أعوذ
2: بالله من الشيطان الرجيم

0: আলহামদুলিল্লাহ, আমরা আজকে তাসবিহ সম্পর্কে যে আলোচনা করছি তার একটি বড় উদাহরণ কিন্তু আজকে আমাদের এই আয়াতের মধ্যে চলে আসছে। ছোট্ট বন্ধু আব্দুল্লাহর কাছ থেকে আমরা এই আয়াতটি শুনবো ইনশাআল্লাহ।
1: তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। খুব সুন্দর কণ্ঠে আমাদেরকে আব্দুল্লাহ আয়াতটি তেলাওয়াত করে শুনিয়েছে। ছোট্ট বন্ধু সালমানের কাছ থেকে আমরা আয়াতটি শুনবো ইনশাআল্লাহ।
2: তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ।
0: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেক সুন্দরভাবে আমাদেরকে ছোট্ট বন্ধু সালমান আয়াতটি শুনিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তানভিনের পরে মোটা হরফ আসছে, এজন্য আমরা গুণনাটি কি করে আদায় করব?
3: মোটা
0: মোটাভাবে। তাবারাকাল্লাযী
4: বিয়াদিহিল মুলক,

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا

0: خلق
1: الذي خلق سبع سماوات طباقا
0: الذي خلق سبع سماوات طباقا

فارجع البصر هل ترى من فطور.

0: فارجع البصر هل ترى من فطور.
1: ছোট্ট বন্ধু সাদ আল হাসান, তুমি আমাদেরকে তেলাওয়াতটি শোনাও। একটু আগে যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে মোটা গুণা এবং পাতলা গুণা দুটাই রয়েছে, আমরা এই আয়াতটি তোমার কাছ থেকে শুনতে চাই ইনশাআল্লাহ।
0: আল্লাযী খালাক সাবআ

0: فابد فارجع البصر هل ترى من فطور.
1: ما شاء الله جزاك الله احسن الجزاء খুব সুন্দর কন্ঠে আমরা সাদার হাসানের কাছ থেকে তেলাওয়াত শুনছিলাম। অর্থাৎ এই আয়াতের মধ্যে আমরা একটি মোটা গুণা পেয়েছি এবং দুটি পাতলা গুণা পেয়েছি, অর্থাৎ নুন সাকিনের পরে একটি মোটা হরফ এসেছে এবং নুন সাকিনের পরে দুটি শব্দের মধ্যে পাতলা হরফ এসেছে। এজন্য আমরা অবশ্যই পাতলা গুণা এবং মোটা গুণার ক্ষেত্রে খেয়াল রাখব
2: ইনশাআল্লাহ।
1: الذي خلق سبع سماوات طباقا

0: আমরা এখন আলহামদুলিল্লাহ সূরা মুলকের 1-10 আয়াত পর্যন্ত তেলাওয়াতটি এককভাবে শুনবো ইনশাআল্লাহ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ।

0: قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم. প্রিয় শ্রোতা, আজ এই পর্যন্ত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কোরআনুল কারিম জানতে হবে এবং কোরআনুল কারিমের শিক্ষা প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন,
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদের জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা 9000। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হল। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনা ছিলেন খন্দকার ওহিদুজ্জামান, সার্বিক নির্দেশনা ছিলেন মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। প্রিয়শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনার আয়োজন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, সকলের সহযোগিতা পেলে সরকার কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। তিনি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে অফিসার ও সৈনিকদের প্রীতিভোজ অনুষ্ঠানে এই প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মৃত্যুঞ্জয় 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই প্রীতিভোজের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সৈনিক সহ সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। এদিকে যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব, গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারাদেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদ উল আজহা উপলক্ষে অনেকে আজও পশু কোরবানি দিচ্ছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি তার আওতাধীন এলাকা থেকে গতরাত 8:30 পর্যন্ত মোট 12,684 টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুসালাম জানান, গতরাত 8:30 মধ্যে তার সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকেও প্রায় 65% বর্জ্য অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 5,644 টন বর্জ্য অপসারণ করেছে। শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, কোন ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে যেন চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ছুটির গত 4 দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,08,200 টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে 1,60,674টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে সেজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথ সহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথ সহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যানজটে পড়ে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। দেশে হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রকোপ শুরু হওয়ার পর থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 565 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা 877 জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, যুদ্ধের বিষয়ে চুক্তিতে পৌঁছার পূর্বে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি অমীমাংসিত বিষয়ের সমাধান খুঁজে পেতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জে ডি ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কিনা তা এখনই বলার সময় আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, এর ফলে আরও 60 দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পাবে এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হবে। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বিপরীত খবর প্রকাশ করেছে। তারা জানায়, কোন চুক্তি চূড়ান্ত বা নিশ্চিত হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার 70% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। নেতানিয়াহু গতকাল টেলিভিশনে এক ভাষণে এ নির্দেশনা দেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে বলা হয়েছিল, ইসরায়েল 53% পরিবর্তে ফিলিস্তিনের ভূখণ্ডে 64% নিয়ন্ত্রণ নিতে পারবে। খেলার খবর, ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ 4-2 গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এই জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত 8টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজ্যে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদের আনন্দ আর ভালোবাসা ছড়িয়ে দিতে শুরু হচ্ছে আজকে আপনাদের জন্য আপনাদেরই প্রিয় অনুষ্ঠান রূপালি। আর রূপালি মানেই আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো নিয়ে যে আজটি সাজানো হয়ে থাকে। আজকে সাথে আছি আমি শারিকা নূরপান্না
1: এবং আমি মোহাম্মদ আজমল হাসান।
2: আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে আছেন আসমাউল হোসনা এবং আমাদের সাথে এই মুহূর্তে প্রকৌশল সহযোগিতায় আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বন্ধুরা, আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন। ত্যাগ, সম্প্রীতি আর আনন্দের এই উৎসব ঘিরে চারদিকে এখনও উৎসবের আমেজ। পরিবার, আত্মীয় স্বজন আর প্রিয় মানুষদের সঙ্গে ঈদের সুন্দর মুহূর্তগুলো নিশ্চয় সবার খুব ভালো কাটছে। আর এই সুন্দর মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে চলে এসেছি। আমাদের সাথে কিন্তু আপনারা গান শোনার পাশাপাশি কথাও বলতে পারবেন বরাবরের মতোই 01974 1917 এই নম্বরটিতে। বন্ধুরা, তবে আর কথা নয়, চলে যাব আজকের রূপালী রাজনের প্রথম গানে। প্রথম গানটি শুনবো আমরা প্রহেলিকা ছায়াছবি থেকে ইমরান ও কোনালের কণ্ঠে।

শ্রোতা বন্ধু, গানে গানে সুরের মূর্ছনা রয়েছেন আপনারা রূপালীর আয়োজনে শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলো। আর সারিকা তো বলেছি আপনাদের সঙ্গে আমার মুঠোফোনে কথা বলবো 01974121970 এই নম্বরটিতে। ঠিক এই মুহূর্তে আপনারা শুনবেন রাজকুমার ছায়াছবি থেকে গান, শিল্পী বালাম ও কোনাল।

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপলের আয়োজনে, আর এই আয়োজনটা মানেই আপনাদের পছন্দের ছায়াছবির গানগুলোর আয়োজন। বন্ধুরা, চলে যাব আবারও গানে, আপনাদেরই পছন্দের গান শুনবো ভালোবাসার সূত্র। ছায়াছবির থেকে নেওয়া এই গানটি, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান ও নাজু।

0: সুপ্রিয়শ্রোতা, আপনাদের পছন্দের গানটি শুনলেন ভালোবাসার সূর্য ছায়াছবি থেকে। এই মুহূর্তে আমরা কিন্তু যাব দর্শক আমাদের বন্ধুদের সাথে কথা বলার জন্য ফোন ইনের মাধ্যমে 01974121970 এই নাম্বারে। আর এই কথাটি বলতে না বলতেই কিন্তু আমাদের কাছে বড় মতো ফোন চলে এসেছে, তো শুনে নেব কে আছেন আমাদের সাথে। দুঃখিত বন্ধু, সংযোগটি ধরতে না ধরতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি আবারও চেষ্টা করবেন। আমাদের কাছে আরো একজন বন্ধুর ফোন এসেছে, কে রয়েছেন অপর প্রান্তে?
1: ওয়ালাইকুম আসসালাম। আমরা দুজনেই দিলাম,
0: হ্যাঁ শুভ সকাল।
1: হ্যাঁ আমরা দুজনেই ভালো আছি, দুজনেই একসাথে দিলাম। হ্যাঁ লুৎফর ভাই, কেন দুজনে একসাথে দিলাম জানেন? কারণ আজকে ঈদের দিন, আর আপনি সবসময় বলেন আজমল ভাই কথা বললো না কেন, শারিকা আপু কথা বললো না কেন, এই জন্য। হ্যাঁ ঈদ মোবারক। হ্যাঁ হ্যাঁ, কোন গান শুনতে চান? কোন গান শুনতে, ঝটপট বলে ফেলুন বলুন ভাই, কোন গান শুনতে চান? হ্যাঁ দেখেছি আপনি।
0: অসংখ্য ধন্যবাদ লুৎফুজ্জামানের, অবশ্যই আপনার গান আমরা শোনাবো। আর বরাবরের মতো কিন্তু আপনি আমাদের সাথে থাকেন প্রত্যেকটা আয়োজনে, প্রত্যেক দিনের আয়োজনে আপনি অবশ্যই আপনার পছন্দের গানটি শুনতে পাবেন। আমাদের পরের বন্ধু কে রয়েছেন আমাদের সাথে? জি কাশেম ভাই বলুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু। শোনাবো আপনার পছন্দের গান বন্ধু, যেভাবে শুনছেন এটি কিন্তু আমাদের জন্য খুব আনন্দদায়ক যে ঈদের এই সময়টা সবাই একসাথে মিলে রেডিও শোনাটা, বাহ খুবই দারুণ একটা সময় কাটাচ্ছেন। আসলেই তাই। হ্যাঁ আশা রাখি পুরোটা সময় জুড়ে থাকবেন আমাদের সাথে। কে রয়েছেন অপর প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি? জি মাসুদ বলুন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, অবশ্যই শোনাবো আপনার পছন্দের গান বন্ধু। আর আমাদের কাছে আরো একটি ফোন চলে এসেছে, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো
1: বন্ধু, আমরা কথা শুনতে চাচ্ছি, আমি না কোনো সুরের মূল শোনা যাচ্ছি না,
0: সুর তো আমরা শোনাচ্ছি
1: না, আমরা শোনাচ্ছি
0: আর আমাদের মানে বন্ধুদের সাথে কথা শুনতে হবে তাদের পছন্দের গান।
1: হ্যালো,
0: আমরা সকলেই ভালো আছি বন্ধু, কার সাথে কথা বলছি?
1: জি বলুন। ঠিক আছে ভাই, ঝটপট বলে ফেলুন কোন গান শুনছেন।
0: আচ্ছা স্বপ্নের নায়ক ছায়াছবি থেকে যে কোনো একটি গান অবশ্যই শোনাবো বন্ধু। আমাদের কাছে ফোন যখন করবেন, আশা রাখি ফোনটা করে নাম ঠিকানার সাথে সাথেই আপনাদের পছন্দের যে অনুরোধটি থাকবে সেটি একটু বলে ফেলবেন, হ্যাঁ তারপরে ঈদ কেমন কাটছে বা আদার কোনো কথা থাকলে অবশ্যই বলবেন। আর কে আছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম বন্ধু, কার সাথে কথা বলছি?
1: ওয়ালাইকুম সালাম ভাইয়া, আমি মনে করাই দিলাম, ঠিক আছে।
0: আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধু, আমরা অবশ্যই আপনার পছন্দের গান শোনাবো, বেশ সুন্দর করে বলেছেন। হ্যাঁ আমরা কিন্তু এরকমটাই চাই যে ফোনটি ধরে আপনারা আপনাদের নাম এবং ঠিকানা এবং সঙ্গে সঙ্গে অনুরোধটি জানিয়ে দিলে আমাদের
1: একটু তাড়াতাড়ি বললে অনেক
0: সুবিধা হয়। ঈদ মোবারক, কার সাথে কথা বলছি? জি পলাশ,
1: ঈদ মোবারক।
0: জি জি পলাশ, আমরা সকলেই ভালো আছি আর আশা রাখছি পলাশ আপনিও ভালো সময় কাটাচ্ছেন। আচ্ছা পলাশ, আজকে কোন গানটি শুনতে চান?
2: দিদি আমাকে গান শোনাবেন হচ্ছে মন বসে না পড়ার টেবিলে, এইসব ঠিক আছে? রুনা লালার পাঠে
0: এটি কিন্তু আমাদের সকলেরই একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। তবে এই ছুটির সময়টাতে এটি একটু মেনে নেওয়া যায়, তবে সারা বছর কিন্তু না। চলে যাব আবার একটি ফোনে, কে রয়েছে সাথে? আমরা সকলেই ভালো আছি, কার সাথে কথা বলছি? জি নিত্যানন্দ বলুন। আচ্ছা ঠিক আছে বন্ধু, অবশ্যই আপনার পছন্দের গানটি শোনাবো। আমরা আরো একটি ফোন নিয়ে নিতে পারি, কে রয়েছেন সাথে? ওয়ালাইকুম আসসালাম।
2: কথা বলছি মিলন কুমার মণ্ডল, উত্তর বাংলা পাংশা থেকে।
0: জি মিলন বলুন।
2: পছন্দের ছবি কষাই, শিল্পী রুনা লায়লা। আর গানের কথা, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না।
0: বাহ, বেশ অসম্ভব মানে জনপ্রিয় একটি গান বন্ধু শুনতে চেয়েছেন, তিন দিন তোর বাড়ি গেলাম। আর আচ্ছা শোনাবো পছন্দের গানটি, কে আছেন এবারে আমাদের সাথে?
1: ওয়ালাইকুম সালাম, জি কে বলছেন?
3: ওয়ালাইকুম
1: সালাম, জি কে বলছেন?
3: ঈদ মোবারক।
1: ঈদ মোবারক, জি কে বলছেন?
3: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন।
1: জি
3: শাহবাজপুর শৈলকুপা থেকে।
1: জি বলুন।
3: আমাকে শোনাবেন? প্রিয় শত্রু সাহেব থেকে
0: বন্ধু বলুন। আমরা সকলেই ভালো আছি বন্ধু, আশা রাখছি আপনিও ভালো আছেন।
2: আমি গান শুনতে চাই কবি মহামিলন, শিল্পী সালমা জান, খালেদ হাসান মিলু। গানের কথা একদিন দুই দিন তিন দিন পরে গানটা শোনালেন।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ বন্ধু, আজকে আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো এই বিশেষ এই সময়টাতে। আশা রাখছি আবারও কথা হবে যদি আমাদের সময় থাকে। তবে এই মুহূর্তে শুনবো আমরা আবারও গান, এবারে গানটি শুনবো আমরা ভালোবাসার ঘর ছায়াছবি থেকে নেওয়া। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী কনক চাপা এবং এন্ড্রু কিশোর।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে?

0: কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ, অবশ্যই বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালের আয়োজনে। এবারে গানটি শুনবেন তুমি শুধু তুমি ছায়াছবি থেকে বেবি নাজনীনের কণ্ঠে।

সুপ্রিয়শ্রোতা রয়েছেন রূপালের আয়োজনে আর এই ঈদের আনন্দঘন মুহূর্তে আশা রাখছি আমাদের আজকের গানগুলো আপনাদের মনে অনেকটা সুন্দর আমেজ দিয়ে যাচ্ছে। ঈদের মতন করে শুনবো এবার আরও একটি গান। টপ রঙ্গজ থেকে নেওয়া এই গান, ছায়াছবি থেকে নেওয়া এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

সুপ্রিয় শ্রোতা, আমরা কিন্তু আজকের রূপালীর আয়োজনের সর্বশেষ গানটিতে পৌঁছে গিয়েছি। শুনব ভালোবাসার যুদ্ধ ছায়াছবি থেকে নেওয়া এই গানটি, আর গানটির শিল্পী এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধু, গান শুনতে শুনতেই শেষ হলো আমাদের আজকের রূপালীর এই সুন্দর আয়োজন। রূপালীর উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আজমল হাসান
1: এবং আমি শারিকা নূরপান্না।
0: প্রকৌশল দায়িত্বে ছিলেন খান আলামিন এবং মোহাম্মদ সাইফুল জামান। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হোসনা আর রূপালীর প্রযোজনা তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার। তো শ্রোতা বন্ধুরা, রূপালীর আয়োজন আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আজমুল হাসান এবং আমি শারিকানুর পান্না। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টসে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টস এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান ঘোষণায় রয়েছে শরীকা নূর পান্না এবং আমি মোহাম্মদ আজমল হাসান। অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা থেকে আমাদের এই দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাচ্ছেন 537.63 মিটারে 558 কিলোহার্টসে। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিমি আহমেদ। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। গতকাল পশু কোরবানির কাজে ব্যস্ত সময় পার করে আজ অনেকেই পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন। এদিকে যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকে আজ ঢাকা ছেড়ে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর রাস্তাঘাট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি গতরাত ৮:৩০ পর্যন্ত মোট ১২,৬৮৪ টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম জানান, গতরাত ৮:৩০ মধ্যে সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকেও প্রায় ৬৫% বর্জ্য অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫,৬৪৪ টন বর্জ্য অপসারণ করেছে। ঈদ উল আজহা উপলক্ষে আজও অনেকে পশু কোরবানি দিচ্ছেন। আজও রাজধানী জুড়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণের কাজ করছেন। একই সঙ্গে ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি গতকাল রাজধানীর আমিনবাজারে চামড়া বিক্রয় কেন্দ্রে পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেন। মন্ত্রী বলেন, কোন ধরনের অব্যবস্থাপনা বা সিন্ডিকেটের কারণে যেন চামড়া নষ্ট না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদের ছুটির গত চার দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে ১৮,০০,০০০ টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এর সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে ১,৬০,৬৭৪টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশল আবু সায়েদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে, এজন্য মাওয়া প্রান্তে ৩টি মোটরসাইকেল বুথসহ ১০টি এবং জাজিরা প্রান্তে ২টি মোটরসাইকেল বুথ ৯টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। দেশের হামের উপসর্গ নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৭ জন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধ বন্ধের চুক্তিতে উপনীত হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইরানকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে রয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জেডি ভ্যান্স বলেন, দুই পক্ষ কখন চুক্তি চূড়ান্ত করবে বা করবে কিনা তা বলার সময় এখনই আসেনি। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, তারা ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির অধীনে আরও ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানায়, ইরান চূড়ান্ত কোনো চুক্তির ব্যাপারে এখনও নিশ্চিত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার ৭০% ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল টেলিভিশনে দেয়া এক ভাষণে নির্দেশনা দেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে বলা হয়েছিল, ইসরায়েল ৫৩% পরিবর্তে ফিলিস্তিনের ভূখণ্ডের ৬৪% নিয়ন্ত্রণ নিতে পারবে। খেলার খবর ফুটবল। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতরাতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে পরাজিত করেছে। এ জয়ের মধ্য দিয়ে প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াই বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক আলোছায়া শুনবেন বেলা 2:30। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ এস এম নিজামুদ্দিন, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থাকছে বেলা 1:05। সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিন শুনবেন বিকেল 3:30। সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিতরণী পরিক্রমা শুনবেন সন্ধ্যে 6:10। স্বরচিত ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান কথা ও ছন্দ শুনবেন বিকেল 3:05। সঙ্গীতানুষ্ঠানে থাকছে আল্লাহর পাকের শানে হামদ এবং রসুল করিম সাল্লাল্লাহু পাকের শানে নাত দুপুর 12:30 এবং দুপুর 12:40। জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান সুর আনন্দ শুনতে পাবেন বিকেল 4:05। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 30 মে 2026 শনিবার সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2টায় আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান সমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়াও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তফা। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে খুলনাসহ সারাদেশে গতকাল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়। মহান আল্লাহর নির্দেশে প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামকে কোরবানি করতে উদ্যত হওয়ার মধ্য দিয়ে সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনের প্রতি হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যে আনুগত্য ও নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তারই স্মরণে দিনটি উদযাপন করা হয়। হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের অনন্য দৃষ্টান্ত থেকে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্বের সামর্থ্যবান মুসলমানগণ পশু কোরবানি এবং আত্মীয় স্বজন ও দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ করে থাকেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান। এদিকে সরকার ঈদ উল আজহা উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। মহানগরীর প্রধান প্রধান সড়ক সমূহ ও গুরুত্বপূর্ণ চত্বর, সড়কদ্বীপ ও সার্কিট হাউস ময়দান জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক খচিত ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। সকল হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেভ হোমস, ভবগুরী কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশ বেতার খুলনা এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করে এবং স্থানীয় দৈনিকগুলো বিশেষ করপত্র প্রকাশ করে। খুলনা মহানগরীতে ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল সাতটায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মুফতি আব্দুর রাজ্জাক এতে ইমামতি করেন। সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া টাউন জামে মসজিদে সকাল আটটায় ও নয়টায় পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা জেলা মডেল মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ, দারুসসালাম জামে মসজিদ, ইকবালনগর জামে মসজিদ, ইসলামাবাদ ঈদগাহ ময়দান, নিরালা ঈদগাহ ময়দান, খুলনা আলিয়া মাদ্রাসা ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকিয়া জামে মসজিদ, তালিমুল মিল্লাত মাদ্রাসা ময়দান, দারুল উলুম মাদ্রাসা ময়দান, আন্তঃজেলা বাস টার্মিনাল মসজিদ, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, শিপইয়ার্ড জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, চানমারি জামে মসজিদ, মিয়াপাড়া জামে মসজিদ, শেখপাড়া জামে মসজিদ, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস মাঠ, বিএল কলেজ ময়দান, দৌলতপুর রেলওয়ে ঈদগাহ ময়দান এবং নোয়াপাড়া বেতার মসজিদে ঈদের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয়। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত ও জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এখানে ঈদের নামাজ আদায় করেন। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। যশোরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এখানে ঈদের নামাজ আদায় করেন। ঝিনাইদহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগুরায় নোমানী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মনোয়ার হোসেন খান ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ এখানে ঈদের নামাজ আদায় করেন। কুষ্টিয়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। চুয়াডাঙ্গায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় চানমারি ঈদগাহ মাঠে। মেহেরপুর পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ঈদ উল আজহা উপলক্ষে খুলনা মহানগর ও মহানগরের বাইরের বিভিন্ন স্পটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, গতকাল খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এবং রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হকের সাথে মত বিনিময় করেন। এর আগে কমিশনার খুলনার বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। খুলনা সিটি কর্পোরেশন কেসিসি পরিচালিত মহানগরীর জোড়াগেট বাজার চত্বরে আয়োজিত কোরবানির পশুর হাটে রেকর্ড পরিমাণ মোট 6,880 কোরবানির পশু বিক্রি হয়েছে। এ থেকে কেসিসির মোট রাজস্ব আদায় হয়েছে 2,15,44,232 টাকা। বিক্রি হওয়া মোট গরুর মধ্যে গরু 4,433টি, বিক্রি হওয়া মোট পশুর মধ্যে গরু 4,433টি, ছাগল 2,270টি, ভেড়া 176টি এবং মহিষ বিক্রি হয়েছে একটি। ভারতে দীর্ঘদিন কারাভোগের পর গতকাল যশোরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন 36 জন বাংলাদেশি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা গতকাল যশোরের মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 3,74,700 টাকা মূল্যের ওষুধ ও খাদ্য সামগ্রী সহ একজনকে আটক করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যা 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানটির কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রসুল শুনবেন। শিল্পী ফেরদৌসী রহমান, কথায় কাজী নজরুল ইসলাম।
2: এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি,

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও নাদ শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। সূরা ফুরকান, আল কোরআন, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: ثم رد هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং রসুল পাকের শানে নাত শুনবেন।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পাকের নাত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা এখনই শুনবেন ইংরেজি সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: ঈদ মোবারক শ্রোতা বন্ধু, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদেরকে শুনছেন না কেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানে রয়েছি যারা কথায়, আমি প্রসূন কুমার রায়
1: ও আমি সুমা রায়।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন এবং প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইবুজ্জামান।
1: শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজন জুড়ে থাকছি তো আমরা, আর সাথে কিন্তু থাকছেন আপনারাও, কারণ আপনারা না থাকলে আমাদের অনুষ্ঠান কখনোই পূর্ণতা পায় না।
0: অবশ্যই আপনাদের কথা এবং আপনাদের অনুরোধ, এই সবগুলোই কিন্তু অনুষ্ঠানের মানটাকে অনেক অনেক বৃদ্ধি করে। তো বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান, যেটা আপনাদেরই
1: ভালো লাগা ভালোবাসা অনুরোধের গান নিয়ে সাজানো, আর গানের অবশ্যই আর গানের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হব বন্ধুদের সাথে। নম্বরটি
0: 01974121970, সবাই জানেন, তারপরও
1: যারা নতুন বন্ধু আছেন আজকের জন্য তাদের জন্য বললাম, অবশ্যই অনেকের কাছেই কিন্তু আমাদের নম্বরটি মুখস্থ।
0: অবশ্যই
1: তো আমরা কথা না বাড়ি, গানে যাই।
0: নিশ্চয়ই আমরা যে গানটি প্রথম শুনবো সেটি বাস্তব ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে শিল্পী এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী। চলুন বন্ধুরা সবাই মিলে শুনে আসি।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন চমৎকার একটি গান। আবারও চমৎকার একটি গান আপনাদের শোনাবো প্রেমের রাজা ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন সাব্বির ও কণা।

0: গানটি তো শুনলাম, আরেকটি গান শুনবো, তবে তারপরে কিন্তু বন্ধুর সঙ্গে আমরা ফোনে কথা বলতে পারি।
1: একদম তাই।
0: এবারে নবাব বাণীচিত্রের গান, দ্বৈতকণ্ঠে সাবাব হাসমি ও আকৃতি কক্কর।

0: বন্ধুরা, এবার আপনারা চলে আসুন আমাদের কাছে।
1: বলেছিলাম
0: কথা হবে ফোনে, 01974-121-970। তো প্রথম কোন বন্ধু এসে গেছে না? হ্যালো, নমস্কার, কে বলছেন বন্ধু?
1: হ্যাঁ, আমরা সবাই
0: ভালো আছি। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনার সময়টা ভালো কাটুক
1: সেই প্রত্যাশাই রইল।
0: অবশ্যই।
1: আবারও ফোন কল, কে রয়েছেন ফোনের প্রান্তে? নমস্কার। হ্যাঁ দাদা, বলুন।
0: এখনো মাঝে মাঝে পাওয়া যায়, পরের ফোন চলে এসছে।
1: কে রয়েছে এবারে?
0: হ্যালো
2: দাদা, দিদি, শুভ দুপুর।
0: শুভ দুপুর, কে বলছেন বন্ধু?
2: কথা বলছিলাম দীপঙ্কর, নন্দন পোতা, খুলনা থেকে।
0: বলুন। আমি বোধহয় আজকালও কোকিলের ডাক শুনেছি, এখন বসন্ত লাগে না, সুযোগ পেলে এই কোকিলটা ডাকতে থাকে।
1: এই কোকিল মনে হয় দুষ্টু,
0: দুষ্টু কোকিল,
1: বসন্ত ছাড়াই যখন
0: ছাড়াই ডাকছে। আচ্ছা, পরের ফোনে যাই
1: আমরা।
2: নমস্কার দাদা।
0: নমস্কার।
2: রায়মল খুলনা থেকে সুফল বিশ্বাস বলছিলাম।
0: আচ্ছা সুফল দা, বলুন।
2: আমাকে গান শোনাবেন?
0: হ্যাঁ বলুন।
2: স্বপ্নের পৃথিবী ছায়াছবি থেকে রবিকুল আলম এবং স্বপ্নে ইয়াসমিনের কণ্ঠে তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর শোনাবে গানটি।
0: আচ্ছা বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন আপনি, কোনো না কোনো আসরে শুনবেন আপনার পছন্দের গান।
1: একদম তাই, আর গানটি কিন্তু ভীষণ চমৎকার,
0: অনেক সুন্দর গান। নিশ্চয়ই।
1: কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
3: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আমরা
1: সবাই
0: আমরা দুজনেই ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আচ্ছা বন্ধু, বলুন।
3: ছায়াছবি সৈয়দি লেমন, শিল্পী ইমরান ও কনা, প্রেম থাকা বরা নদীর কুলকুলে, এই গানটি শোনাবেন।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন বন্ধু, কোনো না কোনো আয়োজনে নিশ্চয়ই আপনি শুনতে পাবেন আপনার পছন্দের গানটি, তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
0: হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম বন্ধু।
4: কথা বলছি মিলন কুমার মন্ডল, উত্তর পাট্টা পাংশা থেকে।
0: আচ্ছা,
4: পছন্দের ছবি কষাই, শিল্পী রুনা লায়লা, আর গানের কথা বন্ধু, তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না।
0: বাহ, একেবারে। হ্যাঁ নিশ্চয়ই, নস্টালজিক একটি গান। এই গানটি যখনই আমরা শুনি তখন কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সবারই।
1: খুবই জনপ্রিয় একটি গান।
0: এখনকার মতো সর্বশেষ ফোনটি নিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ, আবারও যাব। তবে কে রয়েছেন এবারে? হ্যালো
5: দাদা ও দিদি, নমস্কার।
1: নমস্কার।
5: আমি নন্দনপুর খুলনা থেকে দীপক বলছিলাম। দীপক,
0: আচ্ছা বলুন বন্ধু,
5: গান শোনাবেন? আমার বউ ছায়াছবি থেকে যে কোনো একটা গান শোনাবেন।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাথে থাকবেন বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আর এরই সাথে আমরা এই মুহূর্তে ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে গানের ফাঁকে ফাঁকে কিন্তু আবারও যুক্ত হব আপনাদের সাথে। এখন শোনাবো গান, এবার আপনাদেরকে শোনাবো সুপার হিরো ছায়াছবি থেকে প্রতীক হাসান ও শাওরিনের কণ্ঠে।

0: বুম বুম বুম
1: শেষ হয়ে গেল,
2: শেষ হলো, শুনলাম।
1: মানে এবারে পরের গানে যাচ্ছি,
2: পরের গানে যাওয়া যাক
1: অবশ্যই। এবারে রাজত্ব ছবি থেকে আমরা গান শুনবো, শিল্পী দোলা।
2: চলুন বন্ধুরা শুনে আসি গানটি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শুনছেন আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের অনুরোধের ছায়াছবির গানগুলি। এবারে আপনাদেরকে শোনাব
1: পাসওয়ার্ড
0: ছবির ছায়াছবি থেকে কোনাল ও লিমনের কণ্ঠে এই গানটি।

0: হ্যাঁ শ্রোতা বন্ধু, 01974-1219-70 বুঝতেই পারছেন ফোনে কথা হবে। অপেক্ষাতে কিন্তু
1: যুক্ত হব আপনাদের সাথে, আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি আপনাদের ফোন কলের। অপেক্ষার অবসান ঘটেছে, কে রয়েছেন এবারে?
0: হ্যালো আচ্ছা, সবাইকে অভিনন্দন আগে বলে নেই। কোন ছবি থেকে? এটি বেতার যে পারিবারিক বন্ধনকে অনেক জোরালো করে এটা কিন্তু তার একটা প্রমাণ। পরের ফোন চলে এসেছে, কোন বন্ধু রয়েছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম,
2: সাগর কুমার, পাংশা রাজবাড়ি।
1: হ্যাঁ বলুন, আপনার পছন্দের গানটির কথা।
2: পছন্দের ছবি নরম গরম, শিল্পী রুনা লায়লা, গানের কথা এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না।
1: চমৎকার একটি গান। সাথে থাকুন বন্ধু, আমরা কোন না কোন আয়োজনে সেই আপনার পছন্দের গানটি শোনানোর চেষ্টা করব। কে রয়েছেন এবারে?
0: হ্যালো
3: দিদি
1: নমস্কার,
3: রারমল খুলনা থেকে অনু বিশ্বাস বলছি।
1: আচ্ছা অনু বলুন,
3: গান শুনতে চাই প্রাণের প্রিয়তম ছায়াছবি থেকে এন্দ্রকিশোরের কণ্ঠে, মিষ্টি ও দুটি চোখে কিসের ভাষা সে কি ভালোবাসা, এই গানটি শোনাবেন।
1: বাহ চমৎকার একটি গান, অবশ্যই চেষ্টা করব। অনু সাথেই থাকবেন আমাদের, কোন না কোন আয়োজনে নিশ্চয়ই আপনার পছন্দের গানটি আপনি শুনতে পাবেন। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
0: হ্যালো, আপনি কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছেন।
0: হ্যাঁ ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো?
4: আলহামদুলিল্লাহ। এই কথা বলছি রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ সে,
0: হ্যাঁ আপনার সৌজন্যে সবাই শুনতে পেল।
4: ভাইকে ডাক্তার টোকন ভাইকে আমাকে গান শোনাবেন হচ্ছে রাজা রানী বাদশাহ ছবি থেকে, ঢাকা থেকে ইলিশ আনলাম মশলা কলকাতা, আর কই মাঠের নাম আছে খুলনার।
0: একেবারে আন্তর্জাতিক মানের একটি গান, মানে কথার ভিতরে রয়েছে আন্তর্জাতিকতা। হ্যাঁ বন্ধু,
1: আর কে রয়েছেন এবারে? হ্যালো
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম,
2: কথা বলছি শঙ্কর কুমার, পাংশা রাজবাড়ি।
1: হ্যাঁ বলুন।
2: পছন্দের ছবি অজান্তে, শিল্পী কুমার শানু, গানের কথা মা গো তুমি একবার খোকা বলে ডাকো।
1: ভালো থাকবেন আপনিও আমাদের সাথে যুক্ত হবার জন্য।
0: আপনাদের জন্যই কিন্তু আমরা অনেক অনেক চমৎকার গান শুনতে পারি
1: আপনাদের পছন্দের জন্য। কে রয়েছেন এবারে?
0: হ্যালো
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু?
5: শৈলগোপা ফেদাদা থেকে ড্রাইভার মানিক বলতেছি।
0: আচ্ছা বলুন
5: দাদা, আমার সুনীল দার একটু শুভেচ্ছা দেবেন, আমার সুনীল দার নাম্বারটা হারাই ফেলেছি,
1: পৌঁছে দিলাম আপনার শুভেচ্ছা।
0: আপনার শুভেচ্ছা কিন্তু দেওয়া হয়েছে আপনাকে,
1: নম্বরটি কিন্তু হারিয়ে ফেলেছে,
0: আপনি নম্বরটি দিয়ে দেবেন দাদাকে।
1: কে রয়েছেন এবারে?
6: আসসালামু
0: আলাইকুম। আসসালাম,
6: মোহাম্মদ আহাদ শেখ, কামার হাকি থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
6: কামারহাটি
0: বুঝতে পেরেছি বন্ধু, বলুন। খুব ভালো লাগবে যেতে পারলে আসলে আমাদের।
1: আচ্ছা আমরা আবারও গানের ফাঁকে ফাঁকে ফিরবো, ঠিক এই মুহূর্তে বিদায় নিচ্ছি কিছুক্ষণের জন্য, গানের ফাঁকে ফাঁকে কিন্তু আবার যুক্ত হবো। এবারে আপনাদেরকে চমৎকার একটি গান শোনাবো, কোন গানটি শোনাচ্ছি এবার?
0: স্পর্ধা ছবি থেকে দ্বৈতকণ্ঠে ডলি সায়ন্তনী ও রিজিয়া পারভিন, ঝুমকা লাগাইলে বিছা, চলুন শুনে আসি।

হ্যাঁ শ্রোতা বন্ধু, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে তুই আমার রানী বাণীচিত্রের গান প্রীতম ও জেমি ইয়াসমিনের দ্বৈত কণ্ঠে, চলুন শুনি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান বাণিজ্যিক কার্যক্রম বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। এবারে আপনাদেরকে শোনাবো ইমরান ও মিমি নাজরিনের কণ্ঠে অঙ্গার ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধু, আবারও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবো 0197412170 এই নম্বরে।
1: ফোন এসে গেছে, কে রয়েছেন?
0: হ্যালো
2: দিদি, নমস্কার।
1: নমস্কার,
2: কথা বলছি অন্দন কুমার মল্লিক বাবুখালি মাগুরা থেকে।
1: হ্যাঁ দাদা, বলুন কোন গানটি শুনতে চান?
2: পছন্দের ছবি আঁকি মিলন, শিল্পী সাবিনা আসমিন ও আব্দুল হাদি। আব্দুল হাদি গানের কথা কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি, গানটা শোনাবেন, ভালো থাকবেন।
1: খুব সুন্দর একটি গান, অবশ্যই চেষ্টা করব, সাথে থাকবেন দাদা। আমরা কিন্তু রয়েছি ফোনের অপেক্ষায়, ফোন এসে গেছে, কে রয়েছেন?
0: হ্যালো
3: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার,
3: প্রকাশ বিশ্বাস টাঙ্গাখালী বাজার মাগুরা থেকে বলছি।
0: আচ্ছা,
3: গান শোনান না, তবে গানটা তালিকায় আছে, এই যে অবশ্যই দেখবেন।
0: আচ্ছা, কি গান?
3: সবিন হোসেন নওজোয়ান, শিল্পী রুনালয়লা, গানের কথা আস্থা বাজে আপনা আমি গাবে আমার নাম, এই গানটি তালিকায় আছে, শোনাবেন?
1: চেষ্টা করব বন্ধু, আপনি সাথে থাকুন। আমরা গান শোনাই না অনুরোধের, এটা কিন্তু ঠিক না। হয়তো কোনো না কোনো আয়োজনে আমরা অবশ্যই শোনাই, আপনারা হয়তো কোনো কারণে মিস করে যান। আমরা কিন্তু সবসময় আপনাদের তালিকা অনুযায়ী আমাদের গান সাজানো হয় সবসময়। কে রয়েছেন এবারে?
0: হ্যালো,
4: শুভদুপুর।
0: শুভদুপুর,
4: কথা বলছি লাভলি নন্দন প্রতাপ খুলনা থেকে।
0: বলুন লাভলি।
4: আমার সাথে আমার দিদি লিয়া।
0: বাহ, অভিনন্দন দিদিকে।
4: গান শোনাবেন? প্রিয় তুমি ছবি থেকে, তুমি এমন কোন কথা বলো না যা সকে জন্ম জল থেকে পেলো না, এই গানটি শোনাবেন? ভালো থাকবেন।
0: আচ্ছা নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন।
1: চমৎকার একটি গান আর কিন্তু,
0: এবং উনি খুব সুন্দর ভাবে সবার পরিচিতি দিয়ে উনি কথা বলেছেন।
1: কে রয়েছেন এবারে? হ্যালো
5: হ্যালো,
0: আপনারা যখন কথা বলবেন তখন রেডিও সেটটা অথবা যে ডিভাইসে আপনি গান শুনছেন সেটাকে একটু দূরে রাখবেন, তাহলে কথা শুনতে সুবিধা হবে,
1: আমরাও শুনতে সুবিধা হবে আমাদেরও, আর আপনার বলতেও সুবিধা হবে,
0: এবং বন্ধুরা যারা শুনছেন তারাও ঠিকভাবে শুনতে পাবে,
1: স্পষ্ট ভাবে শুনতে পাবে। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
0: হ্যালো,
6: ওয়ালাইকুম
0: আসসালাম।
6: ভাই আপু ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন বন্ধু?
6: জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ মোবারক। ঈদ মোবারক।
0: ঈদ মোবারক আপনাকে। ঈদ মোবারক।
6: ভাই আপু কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, হ্যাঁ, সভাপতি কাকরিয়া বাজার জেলা বড়গুড়া। ভাই আপু
0: বলুন। জাফর ভাই,
6: জি আমি ভাইয়া গান শুনতে চাচ্ছি, ছবি আছে না?
0: আচ্ছা বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন। আপনি কিন্তু অনেক পুরনো পুরনো গানের অনুরোধ জানান, এগুলো বেশ একটু স্মৃতি জাগা নিয়ে ধরনের গান।
1: কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো,
7: আসসালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
7: খুলনা জেলার ডুমুরিয়া থানা থেকে মোহাম্মদ কাসেম সর্দার।
1: আচ্ছা বলুন।
7: আমি আমার পক্ষ থেকে আপনাদের খুলনা জেলার তুই জাল দিয়ে রান্না করা খিচুড়ি খাওয়া শুভেচ্ছা জানালাম। বাড়ি আর গান শুনতে চাই ছবির নাম হচ্ছে তুফান, এই ছবি থেকে দুষ্টু কোকিল এসে গায়ে কাটি।
1: আচ্ছা, সবাই আজকে বেশিরভাগ কেন দুষ্টু কোকিল শুনতে চাচ্ছে,
0: গানটি শুনতে চাচ্ছেন সবাই,
1: তবে চিন্তার কিছু নেই, আমরা অবশ্যই চেষ্টা করব। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
0: হ্যালো
8: হ্যালো দাদা, শুভদুপুর।
0: শুভদুপুর, কে বলছেন বন্ধু?
8: দাদা আমি নিখিল বিশ্বাস, উত্তর বিলপাবলো, আরঙ্গাটা খুলনা।
0: হ্যাঁ বন্ধু বলুন।
8: দাদা আমার গান শোনাবেন, ছবির নাম বাবা কেন ঠাকুর, শিল্পী খালিদ হাসান নীলু, গানের কথা আমার মতো এত সুখী, এই শোনাবেন গানটি?
1: নয় তো কারো জীবন।
0: আচ্ছা ঠিক আছে বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন, কোনো না কোনো অসরে শুনবেন আপনার পছন্দের গানটি।
1: কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
9: মোহাম্মদ শাহজাহান আলী, বিলকুল চিশলারগঞ্জ থেকে। ভালো আছেন আপুরা?
1: আমরা সবাই খুব ভালো আছি,
0: আবু এবং ভাইয়া ভালো আছি আমরা।
9: আমি অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলছি।
0: আচ্ছা
9: যা হোক, আমাকে গান শোনাবেন সূর্য কন্যা ফায় ছবি থেকে, শ্যামল মিত্রের মানে কণ্ঠে চেনা চেনা লাগে তবু আছে না, এই শিরোনামে গান শোনাবেন।
0: অসাধারণ একটি গান আপনি শুনতে চেয়েছেন বন্ধু, এই জন্য বলছিলাম আপনাদের পছন্দের অনেক চমৎকার গান কিন্তু আমরা শুনতে পাই।
1: হ্যাঁ, কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
0: হ্যালো,
10: নকুল কুমার বিশ্বাস, বালুকা ময়মনসিং।
0: আচ্ছা বন্ধু বলুন।
10: পছন্দের ছবি চাঁদনি, শিল্পী সাবিনা আসমিন,
2: গানের কথা ও আমার জানতোর বাকি কেন জাদু জানে রে।
0: ঠিক আছে বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন, কোনো না কোনো আসরে আপনার পছন্দের
1: গানটি আমরা শোনানোর চেষ্টা করব।
0: হ্যাঁ,
1: আবারও ফোন কে রয়েছে? হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
5: অসংখ্য
1: ধন্যবাদ, সাথে থাকবেন, আমরা চেষ্টা করব। কে রয়েছেন এবারে?
0: হ্যালো হ্যালো বন্ধু, আপনি ডিভাইস থেকে মোবাইলটা একটু দূরে রাখুন বন্ধু, তাহলে ভালো শোনা যাবে।
1: আপনার নামটি?
5: দিলীপ। দিলীপ বাবু।
1: আচ্ছা আচ্ছা, পছন্দের গানটির কথা বলবেন।
0: হ্যালো,
5: পছন্দের গান মহামিলন।
1: মহামিলন ছায়াছবি থেকে?
5: হ্যাঁ।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, বন্ধুর সাথে থাকবেন, আমরা চেষ্টা করব। আমরা কিন্তু বারবারই বলে থাকি যে আপনারা যখন ফোনে কথা বলবেন তখন একটু দূরে রেখে, আপনি যে মাধ্যম দিয়ে আমাদেরকে শুনছেন সেটির থেকে একটু দূরে অথবা তার ভলিউমটি একটু কমিয়ে তারপরে আমাদের সাথে কথা বলবেন।
0: অবশ্যই।
1: তো আমরা এই মুহূর্ত থেকে ফোন ইন পর্ব থেকে আপাতত বিদায় নিচ্ছি, তবে একেবারেই নয়, গানের ফাঁকে ফাঁকে আবারও ফিরবো, আপনাদের সাথে যুক্ত হব। এখন আপনাদেরকে শোনাবো গান, এবারে আপনাদেরকে শোনাবো রাস্তার ছেলে ছায়াছবি থেকে অনিমা ডিকস্টা ও রূপমের কণ্ঠে।

হ্যাঁ শ্রোতা বন্ধু, আরেকটি গান শুনবো আমরা এই মুহূর্তে। বলো না তুমি আমার, এই বাণীচিত্র থেকে গান আসিফ ও ডলি সায়ন্তনীর দ্বৈত কণ্ঠে, চলুন শুনি।

হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা বিজ্ঞাপন তরঙ্গে ছায়াছবির গান শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে বাংলায় খবর শুনবেন এবং এর পরপর আবার আমরা ফিরব আমাদের নিজস্ব আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। বিপুল উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় গতকাল সারা দেশে উদযাপিত হল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন নিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর রাস্তাঘাট। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। কোথাও পরিবার পরিজন মিলে মাংস ভাগ বাটোয়ারা করছেন, আবার কোথাও কসাইদের সহায়তায় চলছে পশু প্রস্তুতির কাজ। অনেক এলাকায় প্রথম দিনের তুলনায় আজ তুলনামূলক স্বস্তিতে কোরবানি সম্পন্ন করতে দেখা গেছে। একই সঙ্গে ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি গত রাত 8:30 পর্যন্ত মোট 12,684 টন বর্জ্য অপসারণ করেছে। রাতে নগর ভবনের শীতলক্ষা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুসালাম জানান, গত রাত 8:30 মধ্যে সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলো থেকেও প্রায় 65% বর্জ্য অপসারণ করা হয়। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি গতকাল সন্ধে 6:00 পর্যন্ত 5,644 টন বর্জ্য অপসারণ করেছে। ঈদের ছুটির গত 4 দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,08,200 টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায়, এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে 1,60,674টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়দ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্যে চলে যেতে পারে, এজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথ সহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথ সহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়দ ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তসনিম জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চুক্তি সংশ্লিষ্ট চারটি সূত্র জানিয়েছে, এর আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও সমঝোতা হয়েছে। একই সঙ্গে আলোচকরা ইরানের পরমাণু কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। খেলার খবর, ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধে 7:00 খেলা শুরু হবে। ফুটবল। ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী রোববার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। রাত 8:00 ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3:00।
1: ঢাকা থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনে আবার আমরা ফিরলাম আমাদের নিজস্ব আয়োজনে এফএম ব্যান্ড 88.8 দুঃখিত বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আয়োজনে। হ্যাঁ, ভুল কিন্তু আমি বলিনি, এফএম ব্যান্ড 88.8 রয়েছে এবং আমাদের মূল অনুষ্ঠান হচ্ছে বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ এবং মিডিয়াম ওয়েভ 558 কিলোহার্টজে এবং এফএম 88.8 মেগাহার্টজে প্রচারিত হচ্ছে।
2: এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে।
1: অবশ্যই
2: শ্রোতা বন্ধুরা, আর কথা নয়, শোনাবো আবারও গান।
1: অবশ্যই
2: এবারে কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে?
1: এবারে শোনাচ্ছি মা আমার জান বাণীচিত্র থেকে গান এবং ত্রয়ী কণ্ঠ, বিউটি, মোল্লা বাবুল ও রাশেদ। চলুন শুনি আসি গানটি।

0: গান তো শুনলাম আমরা, এবারে কোন গান শুনছি?
1: এবারে আমরা শুনছি নাম্বার ওয়ান সাকিব খান এই ছায়াছবি থেকে, এস আই টুটুল ও রিজিয়া পারভিনের কণ্ঠে।

0: কিন্তু আমরা এখন চাচ্ছি বন্ধুদের সঙ্গে কথা বলতে,
1: তাই
0: 01974-121970 আবারও বললাম নম্বরটি, দেখা যাক কে রয়েছে,
1: কে রয়েছেন ফোনের উপরান্তে।
0: হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম,
2: ভালো আছেন ভাই আপু?
0: হ্যাঁ ভালো আছি, নিশ্চয়ই আপনি ভালো আছেন?
2: আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দৃষ্টি প্রতিবন্ধী লালটু কথা বলছি।
0: আচ্ছা, না
2: আলোকটা জানতে হয় গ্রাম থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আমি শুনতে যাচ্ছি হচ্ছে ভয়ানক সংঘর্ষ সিনেমা থেকে, যেখানে একটি গান ভয়ানক সংঘর্ষ।
0: আচ্ছা, সংঘর্ষ ছবি থেকে, ঠিক আছে বন্ধু। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি।
1: ভালো থাকবেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শুভেচ্ছা রইল। অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর। কে রয়েছেন এবারে ফোনের উপরে? হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আমার প্রান্তীয় ভাই আপু ভালো আছেন?
1: আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি আপনি ভালো আছেন।
0: হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভালো আছে, আশা করছি আপনি ভাই অনেক ভালো আছেন।
3: আলহামদুলিল্লাহ। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। ভাইয়া আপু
0: বলুন,
3: ছায়াছবির নাম জীবন নিয়ে যুদ্ধ। এই জীবন নিয়ে যুদ্ধ ছায়াছবি থেকে এসআই টুটুলের কণ্ঠে গানের কথা। আবার জন্ম দাও হে কভু, মরণেরই পরে জন্ম দিও এই আমারে, এই মায়ের চরণ তরে। অবশ্যই শোনাবেন গানটি, আর আপনারাও শুনবেন গানটা।
0: নিশ্চয়ই, আপনি ভালো থাকবেন,
1: সুন্দর একটি গান আপনি অনুরোধ করেছেন। ফোনের প্রান্তে এবার কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
4: আমি রঘুনাথপুর কালীগঞ্জ থেকে বলছি। আমরা গতকাল গরু কুরবানি করেছি, আপনাদের ডাক থাকলো, আর আমার হাওয়া ছবি থেকে সাদা সাদা কালা কালা গানটা শোনাবেন।
0: সাদা সাদা কালা কালা হাওয়া ছবির গান, খুব জনপ্রিয় গান একটি।
1: এবার কে রয়েছেন?
0: হ্যালো,
1: ধন্যবাদ বন্ধু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ঈদের শুভেচ্ছা রইল সকল বন্ধুদের। এবার কে রয়েছেন?
5: নমস্কার দিদি।
1: নমস্কার,
5: কথা বলছি মোল্লাহাট থেকে, মিষ্টির দোকানদার। শুনিন।
1: হ্যাঁ বলুন।
5: আমাকে গান শোনাবেন শুভদা, তার ছবি থেকে নীলুভেরি ইয়াসমিনের কণ্ঠে।
1: অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করবো। কে রয়েছেন সাথে?
0: ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক বন্ধু।
6: আমি এস এম আশরাফুজ্জামান আশরাফ, কাজীপাড়া দশর শপথ থেকে বলছি।
0: হ্যাঁ বন্ধু,
6: আমি গান শুনতে চাই রাজ রানী ছবির থেকে,
1: আপনার অনুরোধের গানটির কথা বলুন।
6: সাথী তুমি কার সাথে থাকবে, দেখুন একটি গান শোনাবেন।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ
0: এই ছবি থেকে
1: আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, শুভেচ্ছা রইল। এবারে কে রয়েছেন ফোনের প্রান্তে?
0: হ্যালো,
7: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম বন্ধু।
7: সবুজ মিয়া বলছিলাম মহেশপুর ঝিনাইদহ থেকে।
0: হ্যাঁ বলুন।
7: আমি সেই মেয়ে বাণীচিত্রের কুমার শানু কবিতা মূর্তির কণ্ঠে আগুনের দিন শেষ হবে একদিন গানটি শোনাবেন, আর সাথে আছে সামিয়া ইব্রাহিম, সাদ্দাম, উজ্জ্বল।
0: আচ্ছা, সবাইকে অভিনন্দন,
1: শুভেচ্ছা রইল। তো আমরা একটি ফোন কল নিব,
0: আরেকটি ফোন কল নিয়ে নি। হ্যাঁ
1: কে রয়েছেন?
0: হ্যালো হ্যালো বন্ধু, শুনছেন?
8: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো বলুন।
8: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো শুনছি।
8: আসামি বইয়ের গান অলে উপদেশি।
0: আচ্ছা, আপনার নামটি বলুন। আপনার নামটি বলুন বন্ধু।
8: আমার নাম আশরাফ আলী, মানিকগঞ্জ। আপনি আমাকে শোনাবেন হল?
0: হ্যাঁ,
8: আরে উপদেশি।
0: আচ্ছা আচ্ছা,
1: এবারে
0: তাণ্ডব ছবি থেকে চারটি কণ্ঠে গানটি বাজবে, প্রীতম হাসান, আলিয়া বেগম, জেফার রহমান এবং মঙ্গল মিয়া, সবাই
1: সবার কণ্ঠে আমরা শুনবো
0: তাণ্ডব ছবি,
1: সেই বিখ্যাত এবং খুব পপুলার একটি গান। চলুন বন্ধুরা শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেবার। আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে আর আমরা ছিলাম আপনাদের সাথে। এতক্ষণ আমি সোমা রায়,
1: আমি প্রসূন কুমার রায়,
0: আরও ছিলেন অধিবেশন তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। শ্রোতা বন্ধুরা, আগামীকাল বেলা 1:05 ঠিক একই সময় আবারও হাজির হব একই আয়োজন নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক।
1: ঈদ মোবারক।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে অর্থাৎ 588 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক আলো ছায়া, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ এস এম নিজামুদ্দিন এবং প্রযোজনায় মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাট্যানুষ্ঠান আলো ছায়া।
2: তোমার কথা ঠিক হলো না জগদা, আমি ছায়া আর তুমি আলো, এইটি ঠিক
3: না? সুরমা, তুমি আলো আমি ছায়া,
2: তা হয় না জগদা। আসলে বিষয়টা তুমি কেন বুঝতে চাইছো না বলো তো?
3: তোমার তো বেশি বোঝার দরকার নেই, তুমি আলো আমি ছায়া, কেমন?
2: দেখো জগদা, তুমি সূক্ষ্ম বুদ্ধিতে কেন আসছে না যে তুমি আমার একমাত্র আশ্রয়দাতা, অতএব তুমি না থাকলে আমার থাকার কোনো প্রশ্নই আসে না।
3: সুরমা,
2: কিন্তু আমি না থাকলে তুমি চিরজীবী হয়ে থাকবে, তাই তুমি আলো। হ্যাঁ, আমি সেই আলো ছায়া।
3: বাহ, খুব সুন্দর বললে তো। তার তুমি একতরফা টিকে যেতে চাও, এই তো। কিন্তু আমি বলবো তোমার এই একতরফা বিচারটা ভালো হলো না।
2: খুব হয়েছে, তুমি আলো মশাই, আর আমি চিন্তিত হয়ে গেছি। আর কোনো ঝগড়া নেই, লেখাটা শেষ করো, আমি এক্ষুনি আসছি।
3: আচ্ছা যাও। বলো শুরু, কি তুমি চাও?
2: তুমি আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও যোগ্যদা।
3: বৃন্দাবনে আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না?
2: তা আমি জানি না, তবে মানুষের ভ্রুকুটি তিষ্করের হাত হতে অন্তত আমি রেহাই তো পাবো।
3: শুরু,
2: পাড়ার সবাই আমাকে নিন্দে করে, এমনকি বাড়ির ঠাকুর চাকরানিও সুযোগ পেলে কানাকানি করতে ছাড়ে না।
3: কি বলছো তুমি, এইসব কথা এতদিন আমায় বলনি কেন?
2: বললে কি হতো? প্রতিবাদ করতে, কিন্তু তাতে কলঙ্ক বেশি হয়ে কমতো না।
3: তাই বলে নীরবে সব সইতে হবে তোমাকে?
2: প্রতিবাদ করে কজনের মুখ তুমি বন্ধ করবে যজ্ঞদা? তাছাড়া তাদের কথাও তো যুক্তিহীন নয়। 18 বছরের বিধবা যুবতী, 23 বছরের যুবক কি বাড়িতে থাকবে আর পাড়া প্রতিবেশী মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবে?
4: দিদিমণি, ভাত রান্না হয়ে গেছে দিদিমণি।
2: ও শোন, তোর বাবুর স্নানের জল তুলে দিয়ে খাবার জল নিয়ে আয়।

0: জগদা, সেই গল্পটা আজ তোমাকে কিন্তু বলতেই হবে।
1: কোন গল্পটা বলো তো?
0: সেই যে আমাকে বৃন্দাবন থেকে কিনে আনলে।
1: সে বড় মজার গল্প বটে।
0: বলো না দাদা।
1: বলছি শোনো, তখন আমার বয়স 18 বছর, বিয়ে পরীক্ষা দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখন বেঁচে আছেন। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে গাইতে এলে, তাদের মধ্যে প্রথমে দেখতে পাই তোমাকে। যৌবনের প্রথম থাপটিতে পা দিয়ে জগৎটাকে লাগছিল অন্যরকম। ব্রাহ্মণের মেয়ে তুমি, বাল্য বিধবা, তোমার মার তীর্থে এসে মারা গেল। তোমাকে আমার মার কাছে নিয়ে এলাম, তিনিও আদর করে তোমাকে বুকে তুলে নিলেন। তুমি কাঁদছো শুরু?
0: না না, তুমি বলো।
1: তখন তুমি 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে।
0: যোগ্যতা
1: কি দেখছো আমার মুখপানে তাকিয়ে?
0: তোমাকে তোমাকে যোগ্যতা। এবার এবার আমার একটা কথা রাখো দাদা।
1: কি কথা?
0: তুমি দাদা আর আমি তোমার ছোট ভাই, আমাদের মাঝখানে একটা বউ আনো না দাদা।
1: শুরু, যত সহজে কথাটা বলছো জিনিসটা তো তত সহজ নয়।
0: কেন দাদা, তুমি কি ভাবছো তোমার বউকে আমি হিংসে করবো?
1: হিংসে নাই বা করবে, কিন্তু নিজের স্থানটি তাকে দেবে কি করে?
0: তুমি লোকনিন্দের হাত থেকে আমাকে মুক্তি দাও দাদা, আমাকে মুক্তি দাও।
1: শুরু শুরু, বেশ তাই হবে, তোমার ইচ্ছাই পূরণ করবো।
0: যোগ্যতা যোগ্যতা সত্যি তুমি বিয়ে করবে? আমার আমার খুব আনন্দ হবে জানো। দিনগুলো দিনগুলো তুমি ছাড়া তো আমার আপন আর কেউ নেই, মান অপমানও নেই। আমাকে নিয়ে তুমি কেন বিশ্বের কলঙ্ক কুড়াবে? দেবতা আমার, তুমি বিয়ে করো, তোমার মুখ যে আমি সব শুইব। দেখো আমার কোনো দুঃখ থাকবে না যোগ্যতা,
2: এই বুঝি সেই মেয়ে? আগে হ্যাঁ, কিছু জানার থাকলে জিজ্ঞাসা করুন।
1: তোমার নাম কি?
0: প্রতুল।
1: কাজকর্ম করতে জানো?
2: ভারী কর্মী মেয়ে বাবু,

0: থেকে শুরু করে সংসারের সব কাজ করতে পারে। আর কিছু বলবেন বাবু?
1: না, যেতে বলুন।
0: তোমরা যাও, জলখাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, এবার বলুন, মেয়ে কেমন দেখলেন বাবু?
1: ভালো।
0: তাহলে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলুন।
1: হ্যাঁ, তা করতে পারেন।
0: চলুন, খেতে খেতে সব কথা বলবো।
1: আচ্ছা,
0: চলুন
1: চলুন।
2: কি হলো আলু মশাই? ও মা, ও কি বলি, মুখ গম্ভীর করে আছো কেন? মেয়ে পছন্দ হয়েছে?
1: হয়েছে।
2: কত তারিখে বিয়ের দিন স্থির হলো?
1: এই মাসের মধ্যে হবে বোধ হয়।
2: আমার মুখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো, মেয়ে পছন্দ হয়েছে তোমার?
1: কি মুশকিল, বললাম তো হয়েছে।
2: কি আনন্দ হবে বলো তো। আচ্ছা, বিয়ে কবে বললে বলো তো যজ্ঞদা?
1: এই মাসে। এবার তোমার মনের সব স্বাদ মিটেছে তো?
3: দিদিমণি, রান্নার জল আনা হয়েছে।
2: ঘরে রাখ, আমি আসছি।
1: সুরমাকে সত্যি খুশি হয়েছে নাকি লোক লজ্জার হাত থেকে বাঁচার জন্যে এমন ভাব করছে?
3: দাদাবাবু।
1: কে? ও হরি, কিছু বলবি?
3: বলছিলাম, দিদিমণিকে আপনি কি বলেছেন?
1: কেন, কি হয়েছে সুরুর?
3: পাগলের মতো ভিড় ভিড় করে কি সব বলছে। আর
1: আর বল, কি করছো বল?
3: আর চোখের জলে বুক ভাসাচ্ছে।
1: হরিচরণ
3: দাদাবাবু।
1: হ্যাঁ?
3: আপনি ছাড়া দিদিমণির তো তিন কুলে আর কেউ নেই। মিছে মিছে তার মনে কষ্ট দেওয়া কি ঠিক?
1: হরি,
3: আমি আমি যাই দাদাবাবু, আজ আমাকেই রান্না করতে হবে।
2: ওর যে সত্যি সত্যি পছন্দ হবে এবং শীঘ্রই সম্বন্ধ পাকা হবে আমি ভাবতেও পারিনি। মুখের কথাটাই তুমি বড় করে দেখলে যজ্ঞদা, একটি বারও ভাবলে না। তুমি ছাড়া আমার কোনো অবলম্বন নেই। তুমি বলে দাও জীবন দাদা, এখন আমি কি করব? আমি কার মুখ বানিয়েছি? দিন কাটাবো ঠাকুর, কার মুখ বানিয়েছি? আমি দিন কাটাবো ঠাকুর, আমি বলে দাও।
1: শুরু শুরু
2: কে? ও যজ্ঞদা।
1: শুরু
2: বসো।
1: শুরু, আমার একটা অনুরোধ তুমি রাখবে?
2: ছি, অমন ভাবে বলো না গো। আমি তো এই সংসারের গিন্নি মা বা বৌরানী নই, সামান্য একজন দাসী মাত্র, যাকে তুমি 50 টাকা দিয়ে বৃন্দাবন থেকে কিনে এনে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলে। এমন ভাবে বললে যে তোমার সম্মান যাবে দাদা।
1: আজ তোমার কি হয়েছে শুরু?
2: কই, কিছুই হয়নি তো। যাক, সে কথা কি বলবে যেন বলো।
1: শুরু, এ বিয়ে তুমি বন্ধ করো দিদি, এ বিয়ে তুমি ওকে দিও না।
2: তা হয় না যজ্ঞদা, যেখানে সবকিছু পাকা হয়ে গেছে।
1: আমি
2: তাছাড়া
1: আমি আমি হাত জোর করে বলছি, এ বিয়ে আমায় দিও না, কিছুই স্থির হয়নি।
2: জি দাদা, অমন করে বলো না। একটা অনাথা দুঃখিনী মেয়েকে তুমি সুখী করবে বলে কথা দিয়ে এসেছ, এখন বিয়ে না হলে লোকে যে আরো নিন্দে করবে।
1: শুরু,
2: তোমার অপমান যে আমি সইতে পারি না দাদা, তোমার অপমান যে আমি সইতে পারি না।
1: শুরু,
2: সইতে পারি না দাদা, আমি সইতে পারি না।
1: শুরু।

0: গলার হার।
1: দিদি
0: আরো আছে, এই আমার বাক্সে যত শাড়ি আছে সব তোমার বাক্সে ভরে দিলাম।
1: শাড়িগুলো আমায় দিয়ে দিলে দিদি?
0: ভেবো না বৌদি, ওগুলো তোমার বাক্সে থাকা যা, আমার বাক্সে থাকাও তাই। তুমি এখানে একটু বসো, দাদা কি করছে আমি দেখেই আসছি।
1: ঠাকুরজি সব শাড়ি গহনা আমাকে দিয়ে দিলেন কেন?
2: এই যে ছায়া দেবী, এসো বসো।
0: কিছু বলবে যজ্ঞদা?
2: কি হলো, আজ তো আলোমশাই বললে না শুরু?
0: আলোমশাই
2: অনেকদিন কাছে আসেনি, এসো শুরু আমার কাছে এসো।
0: যজ্ঞদা এই দেখো, বউকে একা রেখে দিব্যি আমি তোমার সঙ্গে গল্প করছি, আমি যাই।
2: শুরু যেও না, শোনো শুরু, আমার কথায় কর্ণপাত না করে এইভাবে চলে গেল? ঠিক আছে, এর বিধ ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আজই।

0: এই নাও বউ, আমি সব গয়না আমি তোমাকে দিলাম।
1: ওগুলো আমাকে দিচ্ছ কেন ঠাকুরজি? তোমার দাদা তো আমাকে সব গহনা দিয়েছেন, ওগুলো তুমি পরো ঠাকুরজি।
0: ভাগলি, আমি তো বিধবা, এত গহনা পরলে লোকে মন্দ বলবে যে। এই নাও, এটা কানের ঝুমকা, আর এটা এটা সোনার বালা, আর এটা দেখো বউ,

0: পিসিমা, পিসিমা,
1: কে ডাকলো রে?
2: ও, যজ্ঞ এসেছিস?
0: বাইরে এসে দেখো কাকে এনেছি।
2: কাকে নিয়ে এসেছিস রে যজ্ঞ? মেয়েটি কে?
0: তোমার বৌমা পিসি।
2: উমা, তুই বিয়ে করেছিস? থাক মা, থাক, প্রণাম করতে হবে না। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। চাঁদের মতো বউ হয়েছে। তা হ্যারে যজ্ঞ,
0: পিসি,
2: বৌমার বাবার বাড়ি কোথায়?
0: আমাদের গ্রামেই।
2: যাক, ভালোই হয়েছে। এবার মন দিয়ে ঘর সংসার কর বাবা।
0: পিসি, সেই জন্যই তো সুরো জোর করে বিয়েটা দিল।
2: তাই? সুরো মা পছন্দ করে বিয়ে দিয়েছে বুঝি?
0: হ্যাঁ পিসি, কিন্তু কপাল মন্দ, বউ নিয়ে আর সংসার করা হলো না।
2: কেন রে যজ্ঞ, কি হয়েছে?
0: তুমি তো জানো পিসিমা, আমার নরগণ আর বউর হলো রাক্ষসগণ। গণৎকারে বলেছে একসঙ্গে থাকলে মৃত্যু ঘটে।
2: বালাই সাত, সে কি কথা গো!
0: বিয়ের সময় তাড়াহুড়ো করে দেখা হয়নি, তাই তোমার কাছে ওকে রেখে যাব। ঠিক করেছি তো পিসিমা?
2: আহা, চাঁদের মতো মেয়ে জোগাড় হয়েছে। ঘরে একটা শান্তি সস্থান করলে হয় না?
0: হ্যাঁ পিসি, আমি ভট্টাচার্য মশাইয়ের মত নিয়ে তোমাকে জানাবো।
2: তাই জানাস বাছা।
0: খরচের টাকা মাসে মাসে যা লাগে পাঠিয়ে দেব। তাহলে তুমি এখানেই থাকো প্রতুল।
3: তুমি আবার কবে আসবে গো?
0: তোমার যখন যা দরকার হয় আমাকে জানিও।
3: জানাবো।
0: তুমি চিঠি লিখতে জানো?
3: না।
0: ঠিক আছে, আমি খোঁজ খবর নেব। কেমন?
3: রাতটা, রাতটা থেকে দিলে হয় না গো।
0: তুমি ভেবো না, আমি দু একদিনের ভেতরই আসব। মন খারাপ করো না, যাই তাহলে।
3: এসো।

0: যজ্ঞ চলে গেছে বৌমা?
1: হ্যাঁ পিসিমা, চলে গেছে।
0: হ্যাঁ রে মা, তোমার গায়ের এত গহনা কে দিয়েছে, তোমার বাবা?
1: না পিসিমা, ঠাকুরজি দিয়েছে।
0: সুরমা বুঝি তোমাকে খুব ভালোবাসে?
1: হ্যাঁ খুব ভালোবাসে, তিনি তো জোর করে আমার সঙ্গে বিয়ে দিল।
0: বেশ বেশ, চলো মা ঘরে চলো।
1: চলুন। যোগ্যদা, প্রায় 3 মাস হতে চললো, এবার বউকে বাড়িতে নিয়ে আসো দাদা।
2: সে পরে দেখা যাবে, তুমি ওর কাছে এসে একটু বসো।
3: দাদাবাবু, দাদাবাবু, হ্যাঁ, পিয়নের চিঠিটা দিয়ে গেল।
2: হ্যাঁ কই, দে দেখি।
3: এই নাও দিদিমণি, আমি কি রান্না চাপাবো?
1: হ্যাঁ আমি আসছি। কার চিঠি দাদা,
2: হরি
1: কে লিখেছে?
2: শোনো।
3: বলো দাদাবাবু।
2: এই নে, বর্ধমানেই পিসিকে এই টাকাটা দিয়ে আয়।
3: আচ্ছা ঠিক আছে দাদাবাবু।
1: পিসিমা লিখেছে বুঝি?
2: হ্যাঁ।
1: কি লিখেছে? বউ ভালো আছে তো?
2: প্রতুলের নাকি ম্যালেরিয়া জ্বর হয়েছে।
1: তাহলে তুমি যাও যজ্ঞদা, বলো যাবে।
2: দেখি দেখি কি করা যায়।
1: দেখি না, তুমি আজই যাও। আজই যাও না দাদা, নিজে গিয়ে দেখে এসো, আমি সবাই গুছিয়ে দিচ্ছি।
2: ঠিক আছে।
1: বাড়ি সবাই কেমন আছে হরিদা? তোমার দাদা বাবু, দিদিমণি
3: ভালো আছে? বৌদিমণি, বৌদিমণি, এই নাও, দাদাবাবু এই টাকাগুলো পাঠিয়েছেন, আর ভালো ডাক্তার দেখাতে বলেছেন।
1: হরিদা
3: বলো। বৌদিমণি
1: না,
3: বলো না, তুমি বলো বৌদিমণি, থাকবে কেন? আমি কি তোমার পর? এই দেখো এখনো চুপ হয়ে আছো।
1: হরিদা
3: বলো,
1: তোমার দাদাবাবুকে একবার আসতে বলো তো, দেখতে খুব ইচ্ছে করছে।
3: আচ্ছা বৌদিমণি, আমি তাহলে এখন যাই।
1: এসো। কি হলো যজ্ঞদা, এখনো চুপচাপ বসে আছো যে? না খাওয়া করতে হবে না নাকি? ও কি, তোমার হাতে কার চিঠি? কার চিঠি গো, কি লিখেছে?
2: কয়েকদিন হলো পিসিমা মারা গেছেন।
1: মারা গেছেন? কি বলছো তুমি?
2: আমি আসি শুরু, বর্ধমানে যেতে হবে।
1: আমার মাথা দিব্যি রইল দাদা, বউকে নিয়ে এসো। কিন্তু
2: কেমন আছো প্রতুল? শুনলাম তোমার জ্বর হয়েছিল।
1: তোমাকে তোমাকে দেখার পর থেকে সব জ্বর সেরে গেছে গো
2: প্রতুল।
1: এইবারে এইবারে সবাই বলা বলি করে কি জানো?
2: কি?
1: সবাই বলে আমি নাকি অলক্ষ্য না, তাই এখানে আমার আর থাকতে ইচ্ছা করে না। তুমি আমাকে তুমি আমাকে অন্য কোথাও পাঠিয়ে দাও, অন্য কোথাও।
2: কোথায় থাকতে চাও তুমি প্রতুল?
1: কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারের স্থান হয়। তাছাড়া তাছাড়া আমি তো সব কাজ করতে পারি।
2: তুমি তোমার নিজের বাড়ি যাবে প্রতুল?
1: আমার তো আপন বলতে কেউ নেই গো, যাদের বাড়ি থাকতাম, এখন কি আর তারা জায়গা দেবে আমাকে?
2: আমি সে কথা বলি মানে আমার বাড়ি যাবে। সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়ে উঠেছে, আসার সময় দিব্যি দিয়ে বলেছে তোমাকে নিয়ে যেতে।
1: ঠাকুরজি, ঠাকুরজি আমার কথা মনে করেন?
2: খুব খুব মনে করে। যাবে যাবে তো প্রতুল?
1: যাব, কিন্তু
2: কিন্তু কি প্রতুল,
1: আমার বড় ভয় হয় যদি যদি তোমাদের কোনো অমঙ্গল হয়
2: প্রতুল।
1: কিন্তু কিন্তু থাকবো কোথায়? ঠিক আছে ঠাকুরজি, তুমি উপরে থেকো, আমি সংসারের সব কাজকর্ম সেরে না হয় নিচের ঘরে থাকবো।
2: সেদিন এত বড় মিথ্যে কথাটা হয়তো বলা আমার ঠিক হয়নি, কিন্তু এখন এখন কেমন করে বলবো? সুরমা সুরমা আমাকে সন্দেহ করে? না না, থাক, পরে যা হোক করা যাবে।
4: কি হলো গো, চুপ করে আছো কেন?
2: ও কিছু না, চলো।

0: চক্রদা
1: বলো,
0: বউকে নিচে শুতে কে বলেছে?
1: জানি না, যার যা ইচ্ছে সে তাই করুক, তাতে আমার কি?
0: আমি মরলেই মনে হয় তুমি বেঁচে যাও, তাই না?
1: অমন করে বলছো কেন? আমি কি বলেছি তাকে নিচে শুতে?
0: চক্রদা, চক্রদা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার শত্রু, আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি বউকে নিয়ে সুখী থাকো চক্রদা।
1: ছি, কে যেন শুরু, ওঠো চোখ মোছো।
0: না না চক্রদা, তুমি আমাকে মেরে ফেলো, বউকে প্রত্যাখ্যান করে এমনি করে আমার বুকে ঝড় তুলো না চক্রদা, আমি তোমার কেউ নই, কিচ্ছু নই, কিচ্ছু নই, কিচ্ছু নই।
1: সুরে চলে গেল, আমিও তাতে জানি সুরু, কিন্তু তোমাকে আমি কেমন করে বুঝাবো যে শিকারীর বন্দুকের গুলি খেয়ে বনের পশু যেমন বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে, আমিও ঠিক, আমিও ঠিক প্রতিটা রাত জীবন যন্ত্রণায় ছটফট করব। পারছি না, আমি পারছি না, স্বাভাবিক হতে আমি পারছি না।
0: আচ্ছা বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন?
2: কি বলবেন দিদি?
0: তবে তুমি দাদার কাছে একদিনও যাও না কেন? বিয়ে হয়েছে প্রায় 7 মাস, তোমায় কি যেতে ইচ্ছে করে না বউ?
2: করে দিদি, কিন্তু কিন্তু যাবার তো উপায় নেই দিদি।
0: কি হয়েছে তোমার?
2: সে কি তোমার বুঝি মনে নেই ঠাকুরজি?
0: কি মনে থাকবে বউ, কি হলো, চুপ করে আছো কেন বলো বউ, কি মনে থাকবে?
2: তোমার দাদার যে নরগণ আর আমার রাক্ষসগণ একসঙ্গে থাকলে যে অকল্যাণ হয় দিদি।
0: তোমার এ কথা কি বলেছে বউ, এত মিথ্যে কথা?
2: মিথ্যে মিথ্যে কথা? না না না, তা হতে পারে না, আমি নিজের কানে শুনেছি দিদি।
0: তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, এ যে ভয়ানক মিথ্যে কথা, বলো বলো কে বলেছে কথা তোমায়?
2: আমার আমার বিশ্বাস হয় না তোমার দাদা মিথ্যে কথা বলবেন।
0: না বউ, না না, আমি আমি মহাপাপী, এসবের জন্য আমি দায়ী।
2: কেন কেন ঠাকুরজি?
0: আর শুনতে চেয়েও না বউ, আমি বলতে পারবো না, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি।
2: ঠাকুরজি ঠাকুরজি, যেও না, শোনো ঠাকুরজি, আমি আসছি, আসল রহস্য আমাকে শুনতেই হবে।
0: বউকে এমন ভাবে ঠকিয়ে রেখেছো কেন? তুমি তুমি আমার জন্য এত বড় ভয়ানক মিথ্যে কথাটা বউকে কেমন করে বললে দাদা? কেন তার নিষ্কলঙ্ক অফুরন্ত বিশ্বাসের গলা টিপে মারলে দাদা?
1: কে যাতা বলছে শুরু?
0: আমি যাতা বলছি তাই না? ছি ছি ছি ছি, একজন শিক্ষিত রুচিশীল মানুষ হয়ে এমন জঘন্য মিথ্যে কথাটা বউকে বলতে তোমার লজ্জা করলো না?
1: তুমি কি পাগল হয়ে গেলে শুরু?
0: পাগল আমি না তুমি হয়েছ, আর এক মুহূর্ত নয়। বলো বলো, কেন ওকে বিয়ে করেছিলে, আর কেন এবার ত্যাগ করে আছো আমার জন্য, আমার জন্য? আমার মুখ যে দিনের পর দিন তাকে প্রতারণা করে আসছো তুমি, এই জন্যই কি জোর করে তোমায় বিয়ে দিয়েছি আমি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতারক, আমি অধর্ম, আমি আমি মিথ্যাবাদী। দাঁড়াও, এক্ষুনি এক্ষুনি আমি তার প্রাশ্চিত্য করছি, এই ভারি রোলার দিয়ে আমি এই ভারি, এই রোলার দিয়ে আজ আমি নিজের মাথা ফাটিয়ে আমার মহাপাপের প্রায়শ্চিত্ত করব।
0: কি করছো তুমি পাগলে?
1: সরে যাও, সরে যাও, প্রতারক, মিথ্যাবাদী আমি।
2: দিদি
0: এ কি বউ,
2: দিদি
0: এত জ্বর গায়ে উঠে এলে কেন, কি হয়েছে তোমার গায়ে? তোমার গায়ে অনেক জ্বর, কাঁদছ? খেদো না, খেদো না, বসো, এখানে এসে বসো।
2: আমি আমি একটা কথা বলতে এসেছি দিদি।
0: কি বলতে এসেছো বউ?
2: তুমি তুমি তো আমায় এই বাড়িতে এনেছিলে। দিদি, এবার আমার ছুটি দাও, চলে যাই, আমি বিদায় দাও। দিদি, আমি বিদায় দাও।
0: কোথায় যাবে তুমি? কোথায় যাবে?
2: যেখানে গেলে, যেখানে গেলে মানুষ সব দুঃখ কষ্ট ভুলে যায়।
0: আমার কথা বলতে নেই দাদা।
1: শুরু কেমন আছে তুমি?
0: আমার কথা থাক, বউ মনে হয় আর বাঁচবি না দাদা।
1: কেন, কি হয়েছে পুতুলের?
0: আজ আট দিন জ্বরে বেহুশ হয়ে আছে, ক্যান ফিললে ভুল বকছে। তুমি একবার আমার ঘরে চলো দাদা, দেখে আসবে।
1: হ্যাঁ চলো, চলো দেখি।
2: আমি আসছি মা। মা গো, তুমি কোথায়? মা এসো মা, আমাকে তোমার বুকে তুলে নাও। কি হলো মা? এসো, যাবো মা, আমি আমিও তোমার কাছে যাবো। যাবো মা,
0: এসো।
2: ঠাকুরজি, ঠাকুরজি, তুমি তুমি কোথায়? এবার আমাকে, এবার আমাকে বিদায় দাও। আর তোমার তোমার দাদাকে বলো আমাকে যেন, আমাকে যেন প্রাণ খুলে আশীর্বাদ করে।
0: ও দেবী, বলো না বৌদি।
2: তোমার
0: শিউরে বসে কিভাবে কাঁদছে? তার সঙ্গে কথা বলবে না?
1: প্রতুল,
2: ঠাকুরজি, আমার স্বামীকে, আমার স্বামীকে তোমার তোমার হাতে দিয়ে গেলাম। ওকে দেখো দিদি, ওকে দেখো, তোমাদের দেখতে পাচ্ছি না কেন? আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? ঠাকুরজি,
0: কথা বলছে না কেন?
3: একবার বলো, একবার বলো, না না, তুমি আমায় ক্ষমা করে গেলে, একবার বলে যাও প্রতুল, তুমি আমাকে ক্ষমা করে গেলে।
4: এতক্ষণ আলোছায়া নাটকের অভিনয় শুনলেন। কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন হরিচরণ, সুকুমার সামাদ্দার, মিত্তির বাবু, এ কে এম আলাউদ্দিন, প্রতুল, রোকসানা বিনতে রওশন পিসিমা, স্মৃতিরেখা বিশ্বাস। সুরমা চরিত্রে রূপদান করেছেন রুমানা আক্তার রূপা। সম্পাদনা মোহাম্মদ আকরামুজ্জামান। জগদত্ত চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। নাটকটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। পবিত্র ঈদ উল আজহার দ্বিতীয় দিনে দেশ জুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদ উল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে চলে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। ঢাকায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা যাচ্ছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদনপ্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকেই উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা এবং মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই এবং মাংস প্রস্তুতির দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি এবং নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা সিটি কর্পোরেশন ডিএসসিসি দ্বিতীয় দিনে প্রায় ১১,৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে। উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ৫,০০০ টনের বেশি বর্জ্য অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে। ডিএসসিসি তথ্য অনুযায়ী ঈদের দিন রাত ১২টা পর্যন্ত ১৪,৮১৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। এদিকে ডিএনসিসি রাত ১২টা পর্যন্ত ৮,০৭৬ টন বর্জ্য অপসারণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হবে আগামীকাল। ১৯৮১ সালে ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ৭টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র এবং শুকনো খাবার বিতরণ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াইদ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশী প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়দ ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। চুক্তি সংশ্লিষ্ট চারটি সূত্র জানিয়েছে, এর আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও সমঝোতা হয়েছে। একই সঙ্গে আলোচকরা ইরানের পরমাণু কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় খেলা শুরু হবে। ফুটবল। ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। ঈদ মোবারক। শুরু হচ্ছে কথা ও ছন্দ, ক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। গবেষণা গ্রন্থনা উপস্থাপনা উন্মে কুলসুম পলি।

0: সুপ্রিয় সুধী, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তপ্ত দুপুরের পর ক্লান্ত বিকেলে একটু প্রশান্তি দিতে কবিতার আমেজ নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি উম্মে কুলসুম পলি। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির অনুষ্ঠান কথা ও ছন্দে। আজকের অনুষ্ঠানে স্বরচিত কবিতা নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন কবি ভগবতী গোলদার ও কবি শামিমা নাসরিন, এবং আবৃত্তি শোনাতে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী মোহাম্মদ নাজমুল হক, আবৃত্তি শিল্পী মোহাম্মদ তরিকুল ইসলাম ও আবৃত্তি শিল্পী তাহরিমা রহমান সেজুতি। বাংলা কবিতা তার সমৃদ্ধ ইতিহাস ও বৈচিত্র্যময় ভাবনাসমূহের মাধ্যমে দীর্ঘকাল ধরে বাঙালির সাংস্কৃতিক, সামাজিক ও দার্শনিক বিবর্তনের প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। বাংলা কবিতা সাহিত্য, শিল্প এবং সমাজে গভীর প্রভাব ফেলেছে। বাংলা কবিতার ইতিহাসের এই যাত্রায় তার পরিবর্তন ও বিকাশের চিত্র ফুটে ওঠে, যা ইতিহাসের ছন্দের সঙ্গে সমতলেই এগিয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় বাংলা কবিতায় প্রকৃতি এক অখণ্ড ও জীবন্ত সত্তা হিসেবে বিরাজমান। আবহমান কাল ধরে বাংলা সাহিত্য ও কাব্যে প্রকৃতি আবর্তিত হয়েছে তার আপন সৌন্দর্যে। আধুনিক কবিতার জগতও তার ব্যতিক্রম নয়। তাই অনুষ্ঠানের শুরুতেই প্রকৃতি নিয়ে স্বরচিত কবিতা পাঠ করবেন কবি ভগবতী গোলদার। কবিতার শিরোনাম প্রকৃতি।
1: বিচিত্র সৌন্দর্য অনুপম প্রকৃতি, অপূর্ব রূপময় বাংলার লীলাভূমি, বন পাহাড়ার সমুদ্র সৈকতে শ্যামলিমা পড়ে আছে বন মুকুটে। রূপের কমতি নেই এদেশের প্রকৃতি, ষড়ঋতুতে সাজে বাংলা রূপসী। ঋতুর তরঙ্গমালা বর্ণ গন্ধ সুরে রঙের ছোঁয়া লাগায় বাঙালির অন্তরে। গ্রীষ্মের সূর্য শাসনে বিদীর্ণ ধরিত্রী প্রখর বন্যী জ্বালায় আসে কাল বৈশাখী। আকাশ বাতাস আর মাটির উত্তাপে জনজীবন পাক পাখালি তৃষ্ণায় কাঁপে। আম জাম লিচু আর কাঁঠালের প্রাচুর্যে ভিন দেশে ছুটে আসে এই বাংলাদেশে। মুহুর মুহু বিদ্যুৎ বর্ষা মঞ্চে গুরু গম্ভীর শুভগমন বজ্র হরষে। বর্ষার আগমনে বিরাট পরিবর্তন আসে যৌবন উন্মাদনা পল্লী প্রকৃতিতে। অবিশ্রান্ত বর্ষণে জলমগ্ন মাঠ ঘাট নদী ধুলি বিষণ্ন অঙ্গ ঝেড়ে ওঠে প্রকৃতি। কদম টগর কেয়া জুই চামেলি হাসনা হেনা বেলি জবা দোপাটি। অমল ধবল পালে ছন্দে ছন্দে কাশে ফুলে হেসে হেসে শরৎ আসে। বৈচিত্র্যময় রূপৈশ্বর্যে শরৎ রানী সারারাত জেগে থাকে উদাস শিউলি। হিমেল ঘুমটায় হেমন্ত আসে রাশি রাশি সোনা ধান ফসলের মাঠে। বিবর্ণ কাননে বিথির পাতায় পাতায় শীতের বার্ধক্য আসে শুষ্ক রিক্ততায়। বৃক্ষরা অসহায় বিষাদের প্রতিমূর্তি বাহারি সবজিতে সুজলা প্রকৃতি। নব নব উৎসাহে নব উদ্দীপনায় সঞ্জীবনী রূপে আসে বসন্ত ধরায়। বন থেকে ভেসে আসে কোকিলের সুর ফুলে ফুলে মৌমাছি দৃশ্য মধুর। মাধবী মালতীর কত রঙিনী বাহার নীল আকাশের নিচে থাকে সবুজ পাহাড়। অশোক পলাশ নাচে বসন্ত হাওয়ায় শিমুল কৃষ্ণচূড়া সৌন্দর্য ছড়ায়। বাংলার প্রকৃতির পরতে পরতে সৌন্দর্যের ঘনচটা নানা উপাদানে হৃদয়ে প্রশান্তি আনে আসে স্নিগ্ধতা। প্রকৃতি মনোহারিণী বড় অপরূপা।
0: ধন্যবাদ কবি ভগবতী গোলদার। তার কবিতার চয়ন, ছন্দ এবং প্রকৃতির অপার সৌন্দর্য বর্ণনা আমাদের মনে দোলা দিয়ে গেল। প্রিয় শ্রোতা, আধুনিক বাংলা কবিতার পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম কবি অমিয় চক্রবর্তী, তাঁর অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় কবিতার নাম বৃষ্টি। এই কবিতায় কবি প্রকৃতি ও বৃষ্টির রূপের আড়ালে মানুষের অন্তর্নিহিত বিরহ, স্মৃতি ও গভীর প্রেমের সুর ফুটে উঠেছে। শহরের দ্রুত নেমে আসা অন্ধকার, পাথরে জলের আঘাত এবং বিষণ্ণ হাওয়ার সাথে কবির মানুষলোকের প্রিয়জন হারানোর বেদনা মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। এবারে কবি অমিয় চক্রবর্তীর বৃষ্টি কবিতাটি আবৃত্তি করে শোনাবেন আবৃত্তি শিল্পী মোহাম্মদ নাজমুল হক।

0: কেঁদেও পাবে না তাকে বর্ষা রজস্র জলধারে, ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোই পাথরে জল হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জলা বর্ষা হানে ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায় কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে। নিবিষ্ট ক্রান্তির স্বর ঝরঝরো বুকে অবারিত, চকিত গলির প্রান্তে লাল আভা, দুরন্ত সিঁদুরে পড়াই মুহূর্তটি, নিভে যায় চোখে কম্পিত নগর শীর্ষে বাড়ির জটিল বোবারেখা, বিরাম স্তম্ভিত লগ্ন ভেঙে আবার ঘনায় জল, বলে নামো অবিশ্রাম ঘুরে ঘুরে হাওয়া, খুঁজেও পাবে না যাকে বর্ষায় অজস্র জলধারে। আদিম বর্ষণ জল হাওয়া পৃথিবীর মত্ত দিন মুগ্ধ ক্ষণ, প্রথম ঝঙ্কার অবিরহ সেই সৃষ্টি ক্ষণ, স্রোতস্বনা মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা, প্রশস্ত প্রাচীর নামে নিবিড় সন্ধ্যায় এক আদ্র চৈতন্যের স্তব্ধ তটে, ভেসে মুছে ধুয়ে ঢাকা সৃষ্টির আকাশে দৃষ্টি লোক, কি বিহ্বল মাটি গাছ দাঁড়ানো মানুষ দরজায়, গুহার আধারে চিত্র ঝড়ে উত্রল, বারে বারে পাওয়া হাওয়া হারানো নিরন্ত, ফিরে ফিরে ঘন মেঘলিন, কেঁদেও পাবে না যাকে বর্ষায় অজস্র জলধারে।
1: প্রকৃতি ও কবি, এই দুটি শব্দ একে অপরের পরিপূরক। প্রকৃতি অপার সৌন্দর্যের আধার, আর কবি সেই সৌন্দর্যের রূপকার। কবি প্রকৃতির একনিষ্ঠ পূজারী ও অনুরাগী। সৃষ্টির আদিলগ্ন থেকেই কবি ও প্রকৃতির মধ্যে আত্মিক সম্পর্ক দোলায়িত করে ব্যস্ত জীবনের একঘেয়েমিকে। এই প্রকৃতিও বিদ্রোহ ঘোষণা করে তাঁর প্রতি অন্যায়ের জন্য। সুপ্রিয় শ্রোতা, এবারে তেমনই একটি কবিতা শুনব কবি শামিমা নাসরিনের কণ্ঠে। কবিতার শিরোনাম প্রকৃতির প্রতিশোধ।
2: মানুষ ও প্রকৃতির মধ্যে অত্যন্ত গভীর এবং পরস্পর নির্ভরশীল একটা সম্পর্ক রয়েছে। মানুষ যদি প্রকৃতির প্রতি যত্নবান হয়, তবে প্রকৃতিও মানুষের জন্য বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি করে। অন্যদিকে মানুষ যদি প্রকৃতি ধ্বংসে নেমে পড়ে, তবে তা নিজের জন্যই ধ্বংস ডেকে আনে। সবসময় আমাদেরকে মনে রাখতে হবে মানুষ প্রকৃতিরই একটি অংশ। হে মানুষ, যেদিন প্রথম কুঠার নামালে তরুর বুকে, সেদিনই লিখেছিলে মৃত্যু পরোয়ানা নিজের হাতে। চিমনির ধোঁয়ায় বাড়ালে প্রকৃতির ফুসফুসে ক্ষত, নদীতে মেশালে কলকারখানার বর্জ্য যত, বায়ু তখনও শিরায় শিরায় বহেনি বিষ, তোমরা তবু থামনি দূষণ বাড়ালে অহর্নিশ। দেখো আজ সমুদ্র গর্জে উন্মত্ত সুরে, গ্রাস করবে দ্বীপ গ্রাম নগর অচিরে, গলছে বরফের চূড়া সমুদ্র ক্রোধে ফুলে ওঠে, গিলে নিতে চায় এই ধরা। এখনো সময় আছে, ফিরিয়ে দাও প্রাণ প্রকৃতির ঋণ, গাছ লাগাও দূষণ থামাও, আনো নতুন সবুজ দিন, নইলে প্রকৃতির প্রতিশোধে সাঙ্গ হবে পৃথিবী, বাড়বে রোগ শোক চারিধারে কেবলই মৃত্যু পড়ি। কথাটি শোনো, অন্ধ নয় তুমি বধির নয় কান, প্রকৃতির ক্রোধে ডুববে রাজ্য, এতটুকুও বাড়বে না তপমান।
1: এতক্ষণ স্বরচিত কবিতা পাঠ করে শোনালেন কবি শামিমা নাসরিন। প্রিয় সুধী, ঈদ উল আজহা আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের মনের সমস্ত সংকীর্ণতা জীর্ণতা ও পশুত্বের অবসান ঘটিয়ে সাম্য ও শান্তির শিক্ষা দেয়। মনের সকল পাশবিক প্রবৃত্তি কাম ক্রোধ ও লোভ বিসর্জন দিয়ে আল্লাহর প্রতি নিজের পরম আনুগত্য ও আত্মত্যাগের মানসিকতা প্রমাণ করার কথাই কবি কাজী নজরুল ইসলাম তাঁর কুরবানি কবিতার ব্যক্ত করেছেন। এবারে আবৃত্তি শিল্পী মোহাম্মদ তরিকুল ইসলামের কণ্ঠে শুনব কবি কাজী নজরুল ইসলামের কবিতা কুরবানি।
3: ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, দুর্বল ভীরু চুপ রাহ, ওহে খামুকা ক্ষুদ্ধ মন, ধ্বনি ওঠে রণিদুর বাণীর, আজি কে রে খুন কোরবানীর, দুমবাসীর রুমবাসীর শহীদের শির সেরা আজি, রহমান কি রুদ্র নন, ব্যাস চুপ খামোশ রোদন, আজ সোর ওঠে জোর, খুন দে জান দে শির দে বৎস, শোন ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, খঞ্জরে মারো গর্দা নেই, পঞ্জরে আজ দরদ নেই, মর্দ নেই পর্দা নেই, দরতা নেই আজ খুন খারাপিতে রক্তলুব্ধ মন, খুনে খেলব খুন মাতন, দুন উন্মাদনাতে সত্য মুক্তি আনতে যুজব রণ, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, চড়ছে খুন আজ খুনিয়ারার মুসলিমে সারা দুনিয়াটার, জুলফিকার খুলবে তার দুধারী ধার, সেরে খোদার রক্তে পুত বদন, খুনে আজকে উদ্ভবন, ওরে শক্তি হস্তে মুক্তি শক্তি রক্তে সুপ্ত, শোন ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, এই ইব্রাহিম আজ কোরবানি কর শ্রেষ্ঠ পুত্র ধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, এ তো নহে লোহ তরবারের ঘাতক জালিম জোরবারের, কোরবানের জোর জানের খুনে এজে এতে গর্দা ঢেরে, এ ত্যাগে বুদ্ধ মন, এ তো মা রাখে পুত্রপণ, তাই জননী হাজেরা বেটারে পরালো বলির পুত বসন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, এই দিনে ই মিনাময় দানে পুত্রস্নেহের গর্দানে, ছুরি হেনে খুন খরিয়ে নে হেরেছে আব্বা ইব্রাহিম সে আপ্ত রুদ্রপণ, ছিছি কেপনা ক্ষুদ্র মন, আজ জল্লাদ নয় প্রহ্লাদ সম মোল্লা খুন বদন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, দেখ কেঁপেছে আরস আসমানে মন খুনি কিরে রাসমানে, ত্রাসে প্রাণে তবে রাস্তানে, প্রলয় বিশান কিয়ামতে তবে বাজবে কোন বোধন, সে কি সৃষ্টি সংশোধন, ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডম্বরি শোন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, মুসলিম রণডঙ্কাশে খুন দেখে করে শঙ্কাকে, টঙ্কারে আসে ঝঙ্কারে ওরে হুঙ্কারে, ভাঙে গড়া ভীমকারা লড়ব রণমরণ, ঢালে বাজবে ঝনঝনন, ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন মোচন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন, জোর চাই আরে যাস না হয় কোরবানে দিন আজি না ওই, বাজ না কই সাজ না কই কাজ না, আজকে জানমাল দিয়ে মুক্তির উচ্চারণ, বল ঝুজব জানভিপন, ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তরণ, আজ আল্লাহর নামে জান কোরবানে ঈদের পুত বোধন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন।

0: ধন্যবাদ আবৃত্তি শিল্পী মোহাম্মদ তরিকুল ইসলামকে তাঁর চমৎকার উপস্থাপনের জন্য। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশের একজন সক্রিয় কবি আল মাহমুদ আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাগভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। কবির জনপ্রিয় বশিক কবিতাটিতে কালবৈশাখী ঝড়ের রূপক ব্যবহার করে সমাজ থেকে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিনাশ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার আকুতি তুলে ধরেছেন কবি। এবারে শুনবেন আজকের অনুষ্ঠানের শেষ কবিতার আবৃত্তি, আবৃত্তি শিল্পী তাহরিমা রহমান সেঁজুতির কণ্ঠে।
1: যে বাতাসের বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, যে টের পাখা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে, নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে, সেই পবনের কাছে আমার এই মিনতি। তিষ্ঠ হাওয়া, তিষ্ঠ মহাপ্রতাপশালী, গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো, গুড়িয়ে দিয়ে চাষির ভিটে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের, উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি। হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। রামায়ণে পড়েছি যার কীর্তি গাঁথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি, কালিদাসের মেঘদূতে যার কথা আছে তুমি নাকি দয়ালু সেই মেঘের সাথী। তবে এমন নিঠুর কেন হলে বাতাস, উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না তো। হায়রে, কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারীর কাটত মাথা, অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিত। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিল কর জোড়ে, যা পুরনো শুষ্ক মরা অদরকারী কালবশেখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো।
0: সুপ্রিয় শ্রোতা, কবি সৃষ্টির স্রষ্টা এবং আবৃত্তিকার তার রূপকার। কবি কবিতার শব্দের বুননে তার আবেগ ও দর্শন সৃষ্টি করেন, আর আবৃত্তিকার সেই নীরব শব্দকে কণ্ঠের মাধুর্যে, আবেগের পরিপূর্ণ উচ্ছ্বাসে শ্রোতার হৃদয়ে জীবন্ত করে তোলেন। উভয়ের মেলবন্ধনে কবিতার পূর্ণাঙ্গ শিল্পরূপে সমৃদ্ধ একটি অনুষ্ঠান উপহার দেওয়াই আমাদের প্রত্যাশা। প্রিয় শ্রোতা, আপনাদের আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে কথা ও ছন্দের নতুন নতুন আয়োজন নিয়ে সাথে থাকার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি উম্মে কুলসুম পলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।

কথা ও ছন্দ, কবিতা আবৃত্তির অনুষ্ঠানটি এখানে শেষ হল। গবেষণা গ্রন্থন উপস্থাপনা উম্মে কুলসুম পলি, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা।

0: মহান আল্লাহ পাকের সামনে হামদটি শুনলেন। কণ্ঠে ছিলেন এম এ মোশাররফ হোসেন, গীতিকার মাহমুদা সাত্তার।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি সিফাতুল্লাহ।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুল্লাহ আলাইয়িল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, প্রিয় শ্রোতা, দেশে এবং দেশের বাইরে দূরে বা কাছে যে যেখানেই অবস্থান করে বাংলাদেশ বেতার খুলনার সাথে যুক্ত হয়ে আমাদের আয়োজন শুনছেন, সকলকেই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে জানাই অনেক অনেক মোবারকবাদ ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। চলুন শ্রোতা বন্ধু, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার পর্বে ফিরে যাই। ইসলামের দৃষ্টিতে হক আদায়ের গুরুত্ব ফজিলত। ইসলামে নিঃসন্দেহে হকের বিভিন্ন স্তর রয়েছে। পিতামাতা, স্ত্রী, সন্তান, প্রতিবেশী, গ্রাম, রাষ্ট্র, আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে মানুষের হক রয়েছে এবং সেই হকগুলো আদায় করার ও রয়েছে বিভিন্ন ফজিলত। এমনই গুরুত্বপূর্ণ বিষয় আজ আলোচনা শুনব। আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মাওলানা আহমেদ হাসান ফিরদাউস।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, মানুষের উপর অর্পিত দায়িত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, হাক্কুল্লাহ তথা আল্লাহর হক এবং হাক্কুল ইবাদ তথা বান্দার হক। সমস্ত সৃষ্টি আল্লাহকে একক সত্তা মেনে নিয়ে একমাত্র তারই ইবাদত করবে, এটা আল্লাহর হক। অনুরূপভাবে এক সৃষ্টি অন্য সৃষ্টির প্রতি দায়িত্ব পালন করবে, তার হক যথাযথভাবে আদায় করবে, এটা বান্দার হক। আর তা করলে পরকালে লাভ করবে প্রতিদান এবং শান্তিময় জীবন। মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি হক হলো আল্লাহর হক। আর আল্লাহর রহমত ব্যতীত কারো জীবন ধারণ ও বেঁচে থাকাও সম্ভব নয়, তাই তার হক আদায় করা আবশ্যক। শায়খ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি চোখের এক পলক পরিমাণ সময় তার অনুগ্রহ ছিনিয়ে নেন তবে তুমি তখনই ধ্বংস হয়ে যাবে, তেমনি তিনি যদি তোমার নিকট থেকে এক মুহূর্ত তার রহমত বন্ধ করে রাখেন তবে তুমি জীবিত থাকতে পারবে না। অতএব তোমার প্রতি যখন আল্লাহর এরূপ অনুগ্রহ ও রহমত রয়েছে, সে কারণে তোমার উপরও আল্লাহর সর্ববৃহৎ অধিকার রয়েছে। মুআজ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার উপর আল্লাহর হক হল বান্দা তার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না, আর আল্লাহর উপর বান্দার হক হল তার ইবাদতে কাউকে শরিক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। বুখারি। হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলিহি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা স্বীয় বান্দাদেরকে একমাত্র তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং যে ব্যক্তি শুধুমাত্র তার ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে শরিক করবে না তাকে তিনি উত্তম পূর্ণ পুরস্কার প্রদান করবেন, আর যারা তার সাথে অন্য কাউকে শরিক করবে তাকে তিনি কঠিন শাস্তি প্রদান করবেন। আল্লাহর হক বা অধিকার হল আল্লাহর প্রতি ঈমান আনা, ঈমানের উপর দৃঢ় থাকা, ইখলাসের সঙ্গে ইবাদত করা, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, সিয়াম পালন করা, হজ পালন করা, তাওবা করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভালোবাসা ইত্যাদি। ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে হাক্কুল ইবাদ, যা বান্দার অধিকার হিসেবে পরিচিত। হাক্কুল্লাহ তথা আল্লাহর অধিকার আদায়ে বান্দার কোনো ত্রুটি থাকলে মহান আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু হাক্কুল ইবাদ তথা বান্দার হক লঙ্ঘনে যদি বান্দা ক্ষমা না করে তাহলে আল্লাহও তাকে ক্ষমা করবেন না। মানুষের হক বা অধিকার হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা, সবার সেবা করা, সাহায্য সহযোগিতা করা, অভাবী মানুষকে সহায়তা করা, বস্ত্রহীনকে পোশাক প্রদান করা, অন্নহীনকে খাবার দেয়া, মানুষের পাওনা পরিশোধ করা ইত্যাদি। একজন মুসলিমের জন্য অন্য মুসলিমের সঙ্গে দেখা হওয়া মাত্র যে হক আদায় করতে হয় তা হচ্ছে সালাম ও সৌজন্য বিনিময় করা। সালাম বিনিময় শুধু একজন মুসলিমের সঙ্গে অন্য মুসলিমের হক আদায় নয়, এর মাধ্যমে সম্প্রীতি বাড়ে এবং শত্রুতা কমে। তাছাড়া পরিবার, সমাজ ও মানব সেবাও হল হাক্কুল ইবাদের অন্যতম দিক। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ায় অপরের একটি প্রয়োজন মিটিয়ে দেবে পরকালে আল্লাহ তার 100 প্রয়োজন পূরণ করে দেবেন, এবং বান্দার দুঃখ দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণা দৃষ্টি দেন। মুসলিম, মানুষকে কষ্ট দেওয়া গুনাহের কাজ, সেটা কথা, কাজ কিংবা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন। প্রকৃত মুমিন মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না, সে সবসময় মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের ভালো চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহ্বা ও হাত থেকে সব মুসলিম নিরাপদ থাকে। বুখারি। সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব প্রদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা পরস্পর হিংসা করো না, ধোঁকাবাজি করো না, বিদ্বেষ পোষণ করো না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে অগোচরে শত্রুতা করো না, এবং একে অন্যের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের চেষ্টা করবে না, তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো, এ অধিকার আদায়ে সবার সচেষ্ট থাকা উচিত। কোনো কারণে যদি তা লঙ্ঘিত হয় তাহলে জীবিতাবস্থায় সঙ্গে সঙ্গে এর হক পূর্ণ করা আবশ্যক। তবেই দুনিয়ার জীবন মঙ্গলময় হবে, তেমনি আখেরাত হবে কল্যাণকর। আল্লাহ আমাদের সব ধরনের হক আদায়ের তৌফিক দিন, আমিন।
2: শ্রোতা বন্ধু, এখন শুনবো ইসলামের অর্ধেক জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে নিহিত ইলমুল ফারায়েজ তথা উত্তরাধিকার জ্ঞান, সেই প্রসঙ্গে আলোচনা শুনবো। আলোচনা করছেন আমাদের আজকের অতিথি মাওলানা মুফতি জাকারিয়া শেখ।
4: ইসলামের উত্তরাধিকার সম্পর্কিত জ্ঞানকে আরবিতে বলা হয় ফারায়েজ, যা ফরিজাতুনের বহুবচন। এর অর্থ হল নির্ধারিত অংশ, নির্দিষ্ট ভাগ, উত্তরাধিকার শাস্ত্র। পরিভাষায় ফারায়েজ হচ্ছে ফিকাহ ও হিসাব শাস্ত্রের ওইসব নিয়ম কানুন জানার নাম যার দ্বারা মৃত ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সম্পদের বণ্টন নীতি সম্পর্কে জানা যায়। এই জ্ঞানকে ইলমুল ফারায়েজ শাস্ত্র বলা হয়। ইলমুল ফারায়েজ শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাআল্লামুল ফারায়েজ ফা ইন্নাহা নিসফুল ইলম, তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং জনগণকে তা শিক্ষা দাও, কেননা এটা জ্ঞানের অর্ধেক। আলবদরুল মুনির 7নং খণ্ড 186নং পৃষ্ঠা। ইলমুল ফারায়েজকে জ্ঞানের অর্ধেক বলার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হল ইসলামের অন্য অন্য বিষয় শরিয়াতের 4টি দলিল তথা কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে নির্ধারিত হলেও ইলমুল ফারায়েজ শুধু 2টি দলিল তথা কোরআন ও হাদিস থেকে নির্ধারিত হয়েছে। ইলমুল ফারায়েজকে বাংলায় উত্তরাধিকার শাস্ত্র বা উত্তরাধিকার বিজ্ঞান বলা হয়। ইলমুল ফারায়েজের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিভাষা হল আসহাবুল ফারায়েজ বা জাবিল ফুরুজ, আসাবা জাবিল আরহাম, জাবিল ফুরুজ অর্থ হল নির্ধারিত অংশের মালিকগণ। পরিভাষায় জাবিল ফুরুজ বলা হয়

0: তাদের যাদের নির্ধারিত অংশের কথা কোরআনে বর্ণিত হয়েছে। যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে তাহলে পিতামাতার জন্য অর্থাৎ উভয়ের প্রত্যেকের জন্য তার পরিত্যক্ত সম্পত্তি হতে সুদুস রয়েছে, অর্থাৎ ষষ্ঠ অংশ রয়েছে। আর যদি তার কোনো সন্তান না থাকে এবং শুধু পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তাহলে তার মাতার জন্য রয়েছে এক তৃতীয় অংশ, এবং যদি তার ভাই থাকে তাহলে সে যা ওসিয়াত করে গেছে সেই ওসিয়াত ও ঋণ আদায়ের পর তার মাতার জন্য এক ষষ্ঠ অংশ রয়েছে। তোমাদের পিতা ও তোমাদের পুত্রের মধ্যে কে তোমাদের অধিক উপকারী তা তোমরা জানো না, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী। ইসলামের উত্তরাধিকার আইনের নির্ধারিত অংশ প্রাপ্তরা হলো মোট ১২ জন, তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং বাকি ৮ জন নারী। পুরুষ ৪ জন হলো পিতা, দাদা, বৈপিত্রী ও ভাই, স্বামী। আর ৮ জন নারী হলো স্ত্রী, কন্যা, পৌত্রী, সহদার বোন, বৈমাতৃ ও বোন, বৈপিত্রী ও বোন, মাতা, দাদি, নানি। ইসলামের এই উত্তরাধিকার আইন মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতির প্রতি এক বিশেষ রহমত স্বরূপ, কারণ নির্দিষ্ট উত্তরাধিকার আইন না থাকলে মুসলমানদের মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকার নিয়ে তারা দ্বন্দ্বে লিপ্ত হতো। তাই ইলমুল ফারায়েজের জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে জ্ঞানের অর্ধেক বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।
1: এজন্য এই ক্ষেত্রগুলোতে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা বিজ্ঞ আলেম বা কোনো বিজ্ঞ মুফতির কাছে আপনাদের উত্তরাধিকার বা রেখে যাওয়া ব্যক্তিবর্গের নাম লিখে উত্তরাধিকার চাইলে অবশ্যই তারা বন্টনটি করে দেবে শরীয়তসম্মতভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। শ্রোতা বন্ধু, এখন শুনব ইখলাস ও ইস্তিখলাসের মধ্যে পার্থক্য ও আকাবীরদের আমল। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মুফতি মাহফুজুর রহমান।
2: ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وبعد وعلى آله وأصحابه أجمعين الذين لا يخافون في الله لومة لائم إخلاص হলো সকল অপবিত্রতা থেকে একটি কাজকে পবিত্র করা যাতে তা সম্পূর্ণরূপে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, কোনো পার্থিব উদ্দেশ্য বা লোক দেখানোর কোনো আকাঙ্ক্ষা যেন না থাকে। অন্যদিকে ইস্তিখলাস হলো বস্তুগত বা আধ্যাত্মিক, যে কোনো একটি জিনিস থেকে অন্য একটি জিনিসের নিষ্কাশন বা উৎপত্তি ঘটানো যাতে কর্মটি সম্পূর্ণরূপে সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, পার্থিব কোনো উদ্দেশ্য বা লোক দেখানোর ইচ্ছা না থাকে। আর ইস্তিখলাস হলো একটি জিনিস অন্য জিনিস থেকে আহরণ বা উৎপন্ন করাকে বোঝায়। এটি যেমন বস্তুগত হতে পারে আবার আধ্যাত্মিকও হতে পারে। বস্তুগত যেমন কোনো জলপাই অথবা কোনো দানাদার কোনো বস্তু থেকে তেল আহরণ করা, বের করা, বা দুধ থেকে মাখন বের করা, এটা বস্তুগত উদাহরণ। আর আধ্যাত্মিক যেমন কোনো গল্প বা ঘটনা থেকে কোনো নীতিকথা বের করা আমলের জন্য, বা হাদিস থেকে বা কোনো আসার থেকে কোনো শিক্ষা, আমল বা প্রেরণা বের করে নিজের জীবনে বাস্তবায়িত করা। এর পারিভাষিক অর্থের ক্ষেত্রে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেছেন, স্বেচ্ছায় একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত নিবেদনকে ইখলাস বলে। আল্লামা জুরজানি রহিমাহুল্লাহ বলেছেন, অন্তরকে পরিষ্কার করার জন্য সকল দূষিত পদার্থের মিশ্রণ থেকে মুক্ত করা, এটি হলো অন্তরের ইখলাস। আকাবিরিনদের জীবনে ব্যাপকভাবে ইখলাসের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা এক্ষেত্রে একটি ঘটনা উল্লেখ করছি। একজন তালিবুল ইলম ইমাম আবু ইয়ালা হাম্বলি রহিমাহুল্লাহর কাছে এসে হাম্বলি মাজহাব শেখার আগ্রহ প্রকাশ করলেন। ইমাম আবু ইয়ালা তাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? সে তার ঠিকানা জানালো। এরপর ইমাম যা বললেন তা স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো একটি বিষয়। তিনি উল্লেখ করলেন, তোমার শহরের অধিবাসীরা সকলে শাফি মাজহাবের অধ্যয়ন করে, তুমি তা থেকে সরে গিয়ে আমাদের মাজহাবের দিকে কেন ঝুঁকলে? সে বলল, আমি আমার মাজহাব থেকে সরেছি শুধুই আপনার প্রতি আগ্রহী হয়ে। তখন কাজী আবু ইয়ালা বললেন, এটা ঠিক হবে না, কারণ যখন তুমি তোমার শহরে ইমাম আহমদের মাজহাবের উপর থাকবে আর দেশের বাকি অধিবাসীরা শাফি মাজহাবের উপর থাকবে, তখন তুমি এমন কাউকে পাবে না যে তোমার সাথে পাঠ পুনরাবৃত্তি করবে কিংবা তোমার একজন অন্যজনকে পড়াশোনাবে, আর তুমি এর উপযুক্ত হবে যে তুমি বিরোধ উস্কে দেবে এবং বিবাদের সূত্রপাত ঘটাবে, বরং তোমার শাফি মাজহাবের উপর থাকা বাঞ্ছনীয় হবে, যেহেতু তোমার শহরের অধিবাসীরা তার উপর রয়েছে, এটাই অধিক যুক্তিযুক্ত হবে। এরপর তিনি তাকে শায়খ আবু ইসহাকের সান্নিধ্যে যাওয়ার পরামর্শ দিলেন এবং তার পরামর্শ মোতাবেক সে চলেও গেল, যিনি

0: লেন শাফি মাজহাবের অনুসারী। তো এখানে বড় একটি বিষয় লক্ষণীয়, সেটি হল একজন মাজহাবের প্রতিনিধিত্বকারী ইমাম তার কাছে সেই মাজহাব শিখতে আসলেও তিনি নিজের মাজহাবের দিক থেকে হাম্বলি মাজহাবের হওয়ার সত্ত্বেও তিনি শাফি মাজহাবকে প্রাধান্য দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং কতটুকু ইখলাস দিলে রেখে তারা চলতেন যে তার শহরে অন্য অন্য অধিবাসী এবং আশপাশে যারা আছে তারা শাফি মাজহাব মেনে চলছেন, তো সেখান থেকে বের হয়ে তার মাজহাব অন্বেষণ করলে ফিতনা সৃষ্টি হতে পারে, তো আল্লাহর সন্তুষ্টির জন্য এত বড় ইখলাস নিয়ে তিনি আবার সেদিকেই তাকে পাঠিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আরেকটি ঘটনা আমরা উল্লেখ করতে পারি, খলিফা আবু জাফর মানসুর ইমাম মালিকের সামনে মুয়াত্তা পেশ করে এদেবে জানালেন তিনি সারা দেশে এটাকে ব্যাপক করে দিতে চান এবং বিচারক ও মুফতিদের এর আলোকে বিচার কার্য করা এবং ফতোয়া প্রদানে বাধ্য করতে চান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই কাজে তাকে বাধা দিলেন এবং তিনি বললেন রসুলের হাদিস বিভিন্ন সাহাবির মাধ্যমে বিভিন্ন ভাবে লোকদের কাছে পৌঁছে গিয়েছে, তারা সে তার উপর আমলে লিপ্ত আছে, সুতরাং তার থেকে বের করে এই কিতাবের প্রতি উদ্বুদ্ধ করা এটা ঠিক হবে না। উনিও এখানে খোদাভীতি এবং ইখলাস দ্বীনের প্রতি একনিষ্ঠতা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন। যুগে যুগে ওলামাই কিরামের দীন শিখার পথে যে ইখলাস আল্লাহর সন্তুষ্টি এবং একনিষ্ঠতা তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে উল্লেখিত হয়েছে যে তিনি 17 বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহচর্য গ্রহণ করেছেন, কোনোদিন তার সঙ্গে ফজরের নামাজ ছুটেনি, কোনোদিন এর ব্যতিক্রমও হয়নি, এমনকি ঈদুল ফিতর ঈদুল আজহার দিনও নয়। তিনি তার নিজের একটি ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে আমরা আবু ইউসুফ রহিমাহুল্লাহর কথা বলছি, তিনি বলেন যে আমার এক সন্তানের মৃত্যু হল, আমি তার দাফন কাফনের দায়িত্ব আত্মীয় স্বজন ও পাড়াপড়শির উপর ন্যস্ত করি। তিনি এমনটা কেন করলেন তার কারণও তিনি নিজেই উল্লেখ করেছেন। তিনি বলেন শুধু এ আশঙ্কায় যে আবু হানিফা রহিমাহুল্লাহ এর নিকট থেকে এমন কোনো বিষয় আমার ছুটে যাবে যার আফসোস আর কখনো শেষ হবে না। অর্থাৎ কতটুকু ইখলাসের সাথে তারা ইলমে দিন অন্বেষণের ব্যাপারে পাগল পারা ছিলেন যে সন্তানের দাফন কাফনে শরিক হলে এমন কোন ইলমের বিষয় ছুটে যেতে পারে যার কারণে আজীবন তিনি আফসোস করবেন, এজন্য সন্তানের দাফন কাফনের দায়িত্ব এলাকাবাসীর উপর ছেড়েছেন, আত্মীয় স্বজনের উপর ছেড়েছেন। কত বড় ইখলাসের পরিচয় তারা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করার তৌফিক দান করেন।
1: শ্রোতা বন্ধু, এখন শুনবো হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে শিক্ষা, আলোচনা করছেন মুফতি আবুল খায়ের।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়ামানের সেই সুঠামদেহী যুবক জাবির বিন আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জারির ইবনে আবদুল্লাহ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম কবুলের পর এমন কখনো হয়নি যে আমি আমার প্রিয়তম রাসূলের সাথে দেখা করতে এসেছি আর তিনি সাক্ষাৎ দেননি। তিনি সব সময় আমাকে ভালোবাসতেন, খুব স্নেহ করতেন, তিনি আমাকে দেখলে মুস্কি হাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, জারির তুমি অনেক সুন্দর, আল্লাহ তাআলা তোমাকে অনেক সৌন্দর্য দিয়েছেন, এবার তুমি নিজের আখলাকও সুন্দর করো। অন্য এক বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জারির আমার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসতেন আমরা তার গৌরবময় জীবন থেকে কিছু জেনে নিই। তার নাম জারির, পিতার নাম আবদুল্লাহ, তিনি ইয়ামানের বিখ্যাত বাজিলা গোত্রের লোক ছিলেন, ফলে তার নামের সাথে বাজালিও যোগ করা হতো। তার উপনাম আবু আমর, কারো মতে আবু আবদুল্লাহ। তিনি নিজ গোত্রের একজন মান্যগণ্য নেতা ছিলেন, ছিলেন প্রখর বুদ্ধিমান এবং অসাধারণ রূপবান। তার সৌন্দর্যের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলতেন, জারির হচ্ছে এ উম্মতের ইউসুফ, তার জন্মসাল নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না। হযরত জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং মহান সাহাবি, তার জীবন ছিল অনুকরণীয় আদর্শে পরিপূর্ণ। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলাহু ইসলাম গ্রহণের পর জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের প্রতি অবিচল ছিলেন, প্রতিকূল পরিস্থিতিতেও তিনি দ্বীনের উপর অটল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন তা তিনি নিজের জীবনে কাজে লাগিয়েছেন এবং অন্যদেরকেও সেই জ্ঞান বিতরণে উৎসাহিত করেছেন। তার নেতৃত্ব গুণ এবং প্রশাসনিক দক্ষতা ছিল অসাধারণ। তিনি যে কোনো পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিতে পারতেন। তার বিচক্ষণতা এবং দূরদর্শিতার কারণে তিনি অনেক কঠিন সমস্যার সমাধান সহজেই করতে পারতেন এবং সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন। তিনি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন। তিনি আল্লাহর পথে সম্পদ ও শ্রম ব্যয় করতে দ্বিধা করেননি। তিনি শুধু যুদ্ধে অংশগ্রহণ করেননি, বরং দ্বীনের প্রচারেও তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তার আমানতদারি এবং বিশ্বস্ততার কারণে সবাই তাকে শ্রদ্ধা করত এবং ভালোবাসত এবং সব সময় সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতেন। তার প্রতিটি পদক্ষেপেই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
1: এখন শুনবেন মাসলা মাসাইল নিয়ে সাজানো আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন হযরত মাওলানা মুফতি সাইদ হুসাইন। প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম কাশিয়ানী গোপালগঞ্জ থেকে। আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘুম থেকে উঠতে না পারে, এই অজুহাতে প্রতিদিন ফজরের নামাজ না পড়ে, বাকি চার ওয়াক্ত ঠিকমতো আদায় করে, তাহলে সেই ব্যক্তি কেমন গুনাহগার হবে?
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয় নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল সুবহে সাদিক থেকে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত। সুতরাং কেউ যদি ইচ্ছাকৃতভাবে বা অলসতা করে এই সময়ের মধ্যে ফজরের নামাজ আদায় না করে, তাহলে সে মারাত্মক কবিরা গুনাহ করল, যা তার জন্য জাহান্নামের শাস্তিকে অবধারিত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকদের উপর ফজরের নামাজ এবং এশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত, তবে হামাগুড়ি দিয়ে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হত। অন্য একটা হাদিসের মধ্যে হযরত জুহাইর উমারা ইবনে রুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে, বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজের কথা নবীজি বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বে, বিশেষ করে এই দুই ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুতরাং অন্যান্য চার ওয়াক্ত নামাজের মতোই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ নামাজ। প্রকৃত মোমেন কখনো এটা অলসতা করতে পারে না।
1: এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটি অজুহাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রশ্ন করেছে মোহাম্মদ আল আমিন হাউজিং রোড কুষ্টিয়া থেকে। আপনি লিখেছেন, আমি খুলনায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করি, মাদ্রাসাতেই থাকি, আমার বাড়ি কুষ্টিয়া, আমার পরিবার সন্তান সকলেই কুষ্টিয়াতে থাকে, আমি প্রায় প্রতি সপ্তাহেই বাড়িতে যাই, আবার অনেক সময় দুই সপ্তাহ বা এক মাস পরেও যাই। আমার চাকরিস্থল মাদ্রাসায় যদি 15 দিনের কম অবস্থানে নিয়তে থাকি, তাহলে আমি মুকিম নাকি মুসাফির? বিস্তারিত জানালে উপকৃত হতাম।
3: চাকরি বা ব্যবসার কারণে কোনো ব্যক্তি যদি কোথাও অবস্থান করে, এমন অবস্থান যে সেখানে তার প্রয়োজনীয় কাপড় আছে, সামানাপত্র আছে, সেখানে তার পরিবার না থাকলেও যদি সেখানেই সর্বদা থাকার নিয়ত থাকে, তাহলে সেটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্থায়ী আবাস স্থলের হুকুমে চলে আসে। এক্ষেত্রে যদিও পরিবার নিয়ে অবস্থান না করে, তবেও সেই ব্যক্তি সেখানে অবস্থানকালে মুকিম বলেই বিবেচিত হবে, মুসাফির নয়। সুতরাং যেহেতু আপনি খুলনায় মাদ্রাসায় পড়ান আর এখানে আপনি দীর্ঘদিন থাকার নিয়ত করেছেন, তাই গ্রামের বাড়ি থেকে যখন আপনি রওনা করে খুলনার প্রবেশ পথে প্রবেশ করবেন, তখনই আপনি মুকিম বলে বিবেচিত হবেন। এক্ষেত্রে খুলনায় মাদ্রাসায় থাকা অবস্থায় আপনাকে পূর্ণাঙ্গ নামাজ পড়তে হবে, মুসাফির হিসেবে আপনি কসর করতে পারবেন না। তবে জীবনে একবার হলেও আপনাকে একটানা 15 দিন কমপক্ষে চাকরির স্থলে আপনাকে থাকতে হবে। তাহলে এই চাকরির স্থল আপনার যতদিন আপনি চাকরি করবেন আপনি মুকিম বলেই বিবেচিত হবেন।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ জুবাইর আহমদ যশোর সদর যশোর থেকে। আপনি লিখেছেন, হাদিস শরীফে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। আমার জানা বিষয় হল, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলতে কি বোঝায়?
3: আত্মীয় স্বজন থেকে বিমুখ হয়ে থাকা, সামর্থ্য থাকার পরেও তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করা, তাদের সুখে দুঃখে শরিক না হওয়া, এই সকল অবস্থা হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যে কোনো ব্যক্তি যদি আমার সাথে সম্পর্ক রাখে, তাহলে আমি তার সাথে রাখি, কেউ যদি না রাখে আমি রাখি না, এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে না। বরং কোনো ব্যক্তি যদি আমার সাথে সম্পর্ক ছিন্নও করে, তারপর আমি আখেরাতের জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার সাথে আমি সম্পর্ক বজায় রাখব, এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার একটা গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল কাদের দিঘলিয়া বাজার খুলনা থেকে। আপনি লিখেছেন, আমি প্রতিদিন ঈশান নামাজের পর বিতির পড়ে ঘুমিয়ে পড়ি, তবে মাঝে মাঝে ঘুম থেকে জাগ্রত হলে সময় থাকলে তাহাজ্জুদ আদায় করি। অনেকে বলে থাকে বিতির রাতের শেষ নামাজ, এর পরে কোনো নামাজ পড়া যাবে না। এখন বিতিরের পরে তাহাজ্জুদ নামাজ পড়াটা কি আমার জন্য ঠিক হচ্ছে?
3: প্রিয় শ্রোতা, বিতরের পরে সুন্নত বা নফল নামাজ পড়া এটি শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ জিনিস না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নফল নামাজ পড়ার পর তিনি 3 রাকাত বিতির পড়তেন, বুখারী রাওয়ায়েতে যেরকম এসেছে। তারপর বসে 2 রাকাত নফল পড়তেন, এরপর যখন রুকু করার ইচ্ছা করতেন তখন নবীজি দাঁড়িয়ে যেতেন এবং রুকু করতেন। কাজে বিতরের পরে সুন্নত বা নফল নামাজ পড়তে শরীয়তে কোনো বাধা নিষেধ নাই।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ আকরাম হোসেন, নিউ মার্কেট সাতক্ষীরা থেকে। আপনি লিখেছেন, অজু ব্যতীত গিলাফ সহকারে কোরআন মজিদ ধরা কি জায়েজ আছে? যারা দোকানে পবিত্র কোরআনের কপি বিক্রি করে তাদের পক্ষে তো সর্বদা অজুর সাথে থাকা সম্ভব নয়, তাহলে তারা কি করবে?
3: অজু না থাকা অবস্থায় এমন বস্তু দ্বারা কোরআন স্পর্শ করা জায়েজ আছে যা ব্যক্তির শরীরের পরিহিত বা কোরআনের সাথে একদম লেগে না থাকে, যেমন গিলাফ বা আলাদা কোনো কাপড় দিয়ে পবিত্র কোরআন স্পর্শ করা। এভাবে অজু ব্যতীত কোরআন স্পর্শ করা জায়েজ আছে, কিন্তু যে কাপড় ব্যক্তি তার শরীরে পরিধান করে আছে বা যে বস্তু পবিত্র কোরআনের সাথে একেবারে লেগে আছে যা পৃথক করা যায় না, যেমন মলাট, এই সকল ক্ষেত্রে অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা জায়েজ নেই। আর যারা দোকানে পবিত্র কোরআনের কপি বিক্রি করেন তাদের উচিত হল পৃথক একটা পবিত্র কাপড় রাখা, যখন ক্রেতা কোনো কোরআনুল কারীমের কপি দেখতে আসবেন, কিনতে আসবেন, তখন তিনি কাপড়টা পেঁচিয়ে ধরে কোরআনকে দেখাবেন।
1: জি, এবারে প্রশ্ন করেছেন মোসাম্মদ আয়েশা আক্তার, নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। আপনি লিখেছেন, আমাদের এলাকায় অনেক নারীদেরকে দেখা যায় তাদের মাথার চুল মাথার উপরের দিকে উঁচু করে ঝুঁটি বাঁধে, এভাবে চুল বাঁধলে কি কোনো গুনাহ হবে?
3: মাথার উপরের দিকে উঁচু করে ঝুঁটি করে চুল বাঁধা একটি জাহান্নামী নারীদের আলামত, এটি গুনাহের কাজ, এভাবে চুল বাঁধা নিষেধ। তাই এভাবে চুল বাঁধা অবশ্যই আমাদেরকে পরিহার করতে হবে। তবে যদি পিঠের দিকে ঢালু অবস্থায় চুল ঝুঁটি করা বা বাঁধা হয় তাহলে তা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই, দূর থেকে এটা বোঝা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুই প্রকার মানুষ জাহান্নামী হবে, আমি তাদেরকে জীবিত অবস্থায় দেখিনি। এক প্রকার ওই সমস্ত মানুষ যাদের নিকট গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, তারা এর দ্বারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় প্রকার ওই সমস্ত মহিলা যারা বস্ত্র পরিহিতা কিন্তু বিবস্ত্র, আকর্ষণকারিণী এবং আকৃষ্টা, যাদের মাথার খোপা বুকতি উটের উঁচু চোটের মতো
1: যেরকম থাকে,
3: তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে অনুভব করা যায়।
1: সুতরাং এই বিষয়টি আমাদের পরিহার করা উচিত। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবু তাহের আদনান, বড় বাজার চুয়াডাঙ্গা থেকে। আপনি লিখেছেন, আমি রাস্তায় চলা অবস্থায় অনেক মানুষকে সালাম দেই, কিন্তু তারা অনেক ক্ষেত্রে সালামের জবাব দেয় না, আবার জবাব দেয় কিনা তাও বুঝতে পারি না। আমার জানা বিষয় হলো, সালামের জবাব না দিলেও আমি কি সালাম দেওয়ার সওয়াব পাবো?
3: প্রিয় শ্রোতা, অবশ্যই আপনি সালাম দেওয়ার সওয়াব পাবেন। সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল, আর সালামের জবাব দেওয়া ভিন্ন আরেকটি আমল। সুতরাং কেউ যদি আপনার সালামের জবাব প্রদান করুক অথবা না করুক, আপনি আপনার সালাম দেওয়ার কারণে অবশ্যই পূর্ণাঙ্গ নেকি পাবেন ইনশাআল্লাহ। মুস্তাদ আহমদ কিতাবের মধ্যে এসেছে 22192 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অতি প্রিয় এবং উত্তম ব্যক্তি।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবুল কাসেম, কাটাখালী খুলনা থেকে। আপনি লিখেছেন, এক ব্যক্তি নামাজে দাঁড়াতে পারেন কিন্তু বসতে পারেন না, রুকু পর্যন্ত ঝুঁকতে পারেন কিন্তু বসে সিজদা আদায় করতে পারেন না, তিনি কিভাবে নামাজ আদায় করবেন?
3: সেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবেন, ইমাম যখন কিরাত পড়েন তখন তিনি দাঁড়িয়ে থাকবেন, আর যখন রুকু সিজদা দেওয়ার সময় হবে তখন চেয়ারে বসে ইশারা করে রুকু সিজদা করবেন। এক্ষেত্রে রুকুতে ঝুঁকার তুলনায় সিজদাতে একটু বেশি ঝুঁকতে হবে। এই ব্যক্তির যেহেতু দাঁড়ানোর সামর্থ্য আছে, যোগ্যতা আছে, তিনি যদি নামাজে না দাঁড়িয়ে পুরা নামাজটাই চেয়ারে বসে পড়েন তাহলে তার নামাজ আদায় হবে না। অনেকেই যারা চেয়ারে বসে নামাজ পড়েন এই মাসালাটা তাদের অবগত নাই, তিনি মনে করেন যেহেতু আমি রুকু করতে পারি না, সিজদা করতে পারি না, আমি পুরো নামাজটাই বসে পড়তে পারি, কিন্তু তার নামাজ যে হচ্ছে না তিনি তা জানেন না। কারণ শরীয়তের বিধান হলো যেই ফরজটুকু তিনি আদায় করতে পারেন ওই ফরজটুকু তাকে ওইভাবে আদায় করতে হবে, এরপরে যেটা পারছেন না অপারক সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে।
1: আমাদের শেষ প্রশ্ন করেছেন মুসাম্মাত রাবেয়া আক্তার, নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। আপনি লিখেছেন, আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে, বাবার মৃত্যুর পর মেয়েরা বাবার সম্পদের ভিটে বাড়ি থেকে কোনো অংশ পায় না, বরং শুধুমাত্র ফসলি জমিতে অংশ পায়। এই বিষয়ে আসলে ইসলামী শরিয়াত কি বলে, বিস্তারিত জানতে চাই।
3: প্রিয় শ্রোতা বোন, আপনাদের এলাকার এই প্রচলনটি সম্পূর্ণরূপে ইসলামী শরিয়তের উল্টো। ছেলে যেমন বাবার পরিত্যক্ত সম্পদের স্থাবর অস্থাবর সকল কিছু থেকে অংশ পায়, মেয়েরাও বাবা রেখে যাওয়া সকল সম্পদ থেকে অংশ পাবে। যদিও ছেলের তুলনায় মেয়ে অর্ধেক পায়, কিন্তু অংশীদার হিসেবে সকল সম্পদের সমান অধিকার আছে। সুতরাং ভিটে থেকে পাবে না বা স্থাবর সম্পদ থেকে পাবে না এমন দাবি করা অনার্থক এবং শরীয়ত বহির্ভূত। সূরা নিসার 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে, অল্প হোক বা বেশি এই অংশ নির্ধারিত। আল্লাহ তাআলা যে অংশ নির্ধারণ করেছেন পৃথিবীর সমাজ পৃথিবীর মানুষ তা কখনো বাতিল করতে পারে না।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনাদের প্রশ্ন অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো মতামত পাঠিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লিখবেন এই ঠিকানায়, প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতাবন্ধু, মহান আল্লাপাক আমাদের সবাইকে দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন এই কামনায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।
4: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মুফতি সিফাতুল্লাহ, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবে না। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।
5: বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সংবাদ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাউসার বেগম। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজও ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতেও বিনোদনপ্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেনি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকে উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগর। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন বর্জ্য অপসারণের লক্ষ্যে কাজ করছে। উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি 5,000 টনের বেশি বর্জ্য অপসারণে অভিযান চালিয়ে যাচ্ছে। ডিএনসিসি রাত 12টা পর্যন্ত 8,076 টন বর্জ্য অপসারণ করে। বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী পালিত হবে আগামীকাল। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 7টি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল 11টায় রাজধানী শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে তার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশি প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়দুল ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। চুক্তি সংশ্লিষ্ট 4টি সূত্র জানিয়েছে, এর আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে জাহাজের বিভিন্ন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়েও সমঝোতা হয়েছে। একই সঙ্গে আলোচকরা ইরানের পরমাণু কর্মসূচি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা চালিয়ে যাবেন। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি-20 ক্রিকেট সিরিজে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে স্বাগতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় খেলা শুরু হবে। ফুটবল। ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামী রবিবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। রাত 8টায় ম্যাচটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টায় পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে সুর আনন্দ, জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান। গবেষণা ও গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় এন এ এম সারোয়ারে আক্তার ও আসমাউল হুসনা।
2: তোমার চোখের গভীরতায় নিজেকে হারিয়ে ফেলি, তোমার চোখের মায়ায় নিজেকে জড়িয়ে ফেলি। এত আলো তোমার চোখে, কি অদ্ভুত নেশা ওই চোখে। তোমার অপূর্ব সুন্দর চোখ জুড়ে আমার স্বপ্নের দেশ, যে চোখের জল এঁকে চলে কত শত মেঘেদের ছবি।
3: তোমার চোখের দিকে তাকালেই আমি পথ ভুল করি, হারিয়ে ফেলি বাড়ি ফেরার পথ। এত আলো তোমার চোখে, দেখে ফেলো আমার সব।
2: কখনো কখনো আমি তোমার সুন্দর চোখের দিকে দ্বিতীয়বার তাকাতে ভয় পাই, কারণ আমি তোমার প্রেমে আরো বেশি করে পড়তে চায় না।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার খুলনার ঈদের বিশেষ আয়োজন, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুর আনন্দে। আজকের বিষয় চোখ। উপস্থাপনায় আছি আমরা দুজন, আমি আসমাউল হুসনা
2: এবং আমি সারোয়ারে আক্তার। ভরদুপুরে ব্যস্ত মহাসড়কে হঠাৎ এক নীলপরির সাথে দেখা। তার অমন সুন্দর মুখের দিকে চাইলে চোখ ফেরাতেও মায়া লাগে। তার চোখের অলৌকিক আলোয় সব অন্ধকার দূর হয়ে যায়। আহা, কি অপ্রভেদী দৃষ্টি!
3: তুমি কি তার মায়ায় পড়ে গেছ?
2: বোধ হয় একটা অচেনা টান, জানো, একটা অজানা স্পর্শ যেন আমাকে ডেকে নেয় প্রতিক্ষণ। জানো, তার একটুখানি মনোযোগেই আমার ভেতরটা কেমন অলৌকিক আলোয় ভরে গেছে।
3: তোমার কি ঘুম হারিয়ে গেছে? বেবি নাজনীনের সেই গানের মতো দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে।
2: একদম ঠিক তাই। প্রিয় শ্রোতা, সুর আনন্দ অনুষ্ঠানের আজকের প্রথম গানটির শিল্পী বেবি নাজনীন, গীতিকার দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন মান্নান মোহাম্মদ।

0: চোখ হল হৃদয়ের দর্পণ, যেখানে লুকিয়ে থাকে হাজারো না বলা কথা, জমে থাকা অভিমান, ভালো লাগা আর প্রেমের স্পর্শ। কখনো চোখ হাসে, কখনো কাঁদে, আবার কখনো নির্বাক থেকেও প্রকাশ করে শত অনুভূতি।
1: আমার চোখে এখনো সেই ছবি আটকে আছে যখন তুমি শেষবারের মতো আমার দিকে তাকিয়েছিলে। চোখের জল মুছতে মুছতে এখন বুঝেছি কিছু ব্যথা শুধু চোখ দিয়েই বের হয়, কথাই নয়।
0: হ্যাঁ, তোমার চোখের ভাষা আমি বুঝি, শব্দের প্রয়োজন হয় না, তুমি তাকালেই হৃদয় কথা বলে। আমার চোখ শুধু তোমাকেই খোঁজে, হাজারো মানুষের ভিড়েও শুধু তোমার মুখই দেখতে পায়।
1: আসলে চোখ তো শুধু মনের কথাই বলে। প্রিয় শ্রোতা, এবারে আজ গায়ে হলুদ ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর, গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, মূল সুরকার খন্দকার নুরুল আলম, সঙ্গীত পুনর্বিন্যাস করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

0: তোমার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব গল্প ওখানেই যেন লুকিয়ে আছে। তোমার মায়াবী চোখের ইশারায় যেন হৃদয় হারানোর গল্প লেখা হয়।
1: আর তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি ভালোবাসায় কোনো ভাষার প্রয়োজন হয় না।
0: আমি কিন্তু সবই বুঝি। চোখের আড়াল হয়েছো তুমি, মনের আড়াল হতে পারোনি। হয়তো তুমি ভুলে গেছো আমার কথা মনে রাখোনি।
1: তোমার কি তাই মনে হয়? তুমি কি জানো তোমার চোখে আমার জন্য যে আলো জ্বলে সেটা আমার জীবনের অমূল্য সম্পদ, সবচেয়ে মূল্যবান আলোক পত্রিকা।
0: শ্রোতা, এবার শোনাবো একটি আধুনিক গান।

0: মন খারাপেরও একটা গল্প থাকে, কিন্তু সেই গল্পটা সবাই বোঝে না। কখনো কখনো মনে হয় অনুভূতিগুলো একান্তই আমার, কেউ তা অনুভব করতে পারে না। গভীর রাতে নিঃশব্দ কান্নাগুলো সাক্ষী হয়ে থাকে সেই অব্যক্ত কষ্টের।
1: ভালোবাসার মানুষ যখন কষ্ট দেয় তখন পুরো পৃথিবীটাই ফাঁকা লাগে। সবকিছু ঠিক থাকলেও মনে হয় কোথাও যেন কিছু নেই। হৃদয়ের গভীর ক্ষতগুলো হয়তো বাইরে থেকে দেখা যায় না, ভেতর থেকে খুব খুব বেশি অনুভব করা যায়।
0: তাই তো মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই। মন খারাপের এই সময়টাতে তাহসান খানের এই গানটাই বেশি মনে পড়ে। প্রিয় শ্রোতা, এবারে ব্যান্ডের গান।

0: তোমার চোখের সেই নীরব চাহনি হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। আমি তোমার চোখের ভাষা পড়তে জানি, সেখানে লেখা থাকে ভালোবাসার কবিতা।
1: তোমার চোখ যেন এক রঙিন গল্প, যেখানে প্রতিদিন নতুন ভালোবাসা খুঁজে পাই। তোমার চোখের দিকে তাকালেই বুঝি ভালোবাসা কাকে বলে।
0: তারপরও চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে, কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আখিরে, চোখ গেল পাখিরে, চোখ গেল, চোখ গেল, কেন ডাকিস রে, চোখ গেল পাখিরে। এবারে একটি নজরুল সঙ্গীত।

0: চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায় যখন তুমি চলে যাও, তখন বুঝি চোখের জলের কারণ। তোমার চোখে আমার প্রতিচ্ছবি দেখলে মনে হয় আমি কতটা গুরুত্বপূর্ণ তোমার জীবনে।
1: তোমার চোখের দিকে তাকালে মনে হয় এই পৃথিবীতে কিছু জিনিস সত্যিই সুন্দর।
0: আমার চোখ শুধু তোমাকেই খোঁজে হাজারো মানুষের ভিড়ে, শুধু তোমার মুখে দেখতে পাই।
1: তোমার চোখের তারা গুনতে গুনতে এখনো শেষ করতে পারিনি, কারণ প্রতিবার তাকালেই নতুন তারা জ্বলে ওঠে। সেই গানের মতো আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব।
0: আসলেই তাই। প্রিয় শ্রোতা, সুর আনন্দ অনুষ্ঠানে এবারের গানটি নয়নের আলো ছায়াছবির, শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

0: ঠিকই বলেছ, চোখ কখনো মিথ্যা কথা বলে না, এখানে লুকিয়ে থাকে হৃদয়ের সব সত্য। এই চোখে রয়েছে উচ্ছ্বাস, আছে জীবনের ক্লান্তি, অভিমানের ইশারা। চোখ দুটি তীক্ষ্ণ, চঞ্চল চাহনি তার, প্রকৃতির মায়াজাল বেঁধেছে ধরার।
1: যার চোখে তুমি বিশেষ, সেই তোমার জন্য সঠিক মানুষ।
0: তোমার চোখের সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার, আর সেই অনুভূতি চিরদিন ধরে রাখার। এই হাত এই পথ ছেড়ে দূরে কোথাও রব না, এই চোখ এই বুক ছেড়ে আমি কোথাও যাব না।
1: এবারে জীবন সংসার ছবির গান, মিউজিক আবু তাহের, শিল্পী আগুন ও সাবিনা ইয়াসমিন।

0: তোমার চোখই আমার স্বপ্নের ঠিকানা, যেখানে আমি প্রতিদিন আশ্রয় খুঁজি। তোমার চোখের চাহনি মানেই যেন একটা ভালোবাসার কবিতা।
1: আর তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি ভালোবাসায় কোনো ভাষার প্রয়োজন হয় না।
0: নীলা, তুমি কি চাও না হারাতে ওই নীলিমাই, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়?
1: তোমার চোখের সমুদ্রে ডুবতে ইচ্ছে করে, যেখানে প্রতিটি ঢেউয়ে ভালোবাসার গল্প লুকানো।
0: তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকেই শুধু চাই। এবারে শোনাবো ব্যান্ড মাইলসের একটি গান, শিল্পী শাফিন আহমেদ।

0: তোমার চোখে এক অদ্ভুত জাদু আছে যা আমাকে বারবার তোমার প্রেমে পড়তে বাধ্য করে। তোমার চোখের কথা আমি কখনো ভুলব না, সেখানে লেখা আছে আমাদের চিরকালের গল্প।
1: তোমার চোখের দিকে তাকিয়ে থাকলে সময় থমকে যায়, হৃদয় শুধু ভালোবাসায় ভরে ওঠে। তোমার এই নীল নীল চোখে যখন ভালোবাসা দেখি তখন মনে হয় গোটা পৃথিবীটা আমার।
0: তোমার এই চোখ দেখে আমি মরেছি, আমি তোমার প্রেমে পড়েছি।
1: তোমার চোখ আমাকে ভালোবাসতে শেখায়, স্বপ্ন দেখতে শেখায়। তোমার চোখের তারা দুটো যেন দুটি মায়াবী গ্রহ, যেখানে গেলে আর ফিরে আসতে ইচ্ছে জাগে না। আর তোমার এই গোলাপি গালে টোল আমায় করেছে পাগল।
0: প্রিয় শ্রোতা, এবারে স্বপ্নের বাসর ছায়াছবির গান, শিল্পী এন্ড্রু কিশোর।

0: তোমার চোখের সেই নীরব চাহনি হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। আমি তোমার চোখের ভাষা পড়তে জানি, সেখানে লেখা আছে ভালোবাসার কবিতা।
1: তোমার চোখ যেন এক রঙিন গল্প, যেখানে প্রতিদিন নতুন ভালোবাসা খুঁজে পাই। তোমার চোখের দিকে তাকালেই বুঝি ভালোবাসা কাকে বলে।
0: তোমার মায়াবী দৃষ্টির সামনে পড়লে মনে হয় পৃথিবীর সব যুক্তিতর্ক হার মানে। তোমার চোখের জাদু এতটাই শক্তিশালী যে আমি চাইলেও তোমাকে ভুলতে পারি না।
1: আমার পৃথিবীতে এখন বসন্তকাল, হৃদয়ে রয়েছে কত না স্বাদ, নতুন সুর আজ বাজছে কেবল মনের বীণাতে। দুচোখে আজ কতদিন ঘুম নেই যে আমার, চাই শুধু মন একটুখানি দেখা তোমার।
0: এবারে

শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ। শেষ করছি চোখ নিয়ে আমাদের ঈদের বিশেষ অনুষ্ঠান সুর আনন্দ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ঈদ মোবারক।

সুর আনন্দ জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। গবেষণা গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনা এন এ এম সারোয়ারে আখতার ও আসমা উল হুসনা, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আখতার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি নাতে রাসুল।

0: আপনারা নাতের রাসুলটি শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা এবং পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

0: فإن رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তাঁরই সন্তুষ্টির জন্য করা হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন মহান আল্লাহ তাআলার সামনে হামদ শুনবেন।

জীবন ভরে দোষ করেছি ঘরে পা।

মন আল্লাহ পাকের সামনে পরপর দুখানি হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠানমালা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। দ্য ফেস্টিভ অ্যাটমসফিয়ার ইজ স্টিল প্রিভেলিং অ্যাক্রস দ্য কান্ট্রি অন দ্য সেকেন্ড ডে অফ দ্য হোলি ঈদ উল আজহা। অন দিস জয়ফুল ডে অফ ঈদ, মেনি পিপল আর ভিজিটিং এন্টারটেইনমেন্ট সেন্টার্স উইথ দেয়ার ফ্যামিলিজ, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। মেনি অফ দোজ হু কুড নট গো হোম বিফোর ঈদ ডিউ টু ভেরিয়াস রিজনস অর ডিড নট গেট আ ডে অফ আর স্টিল লিভিং ঢাকা ফর দেয়ার ভিলেজেস টু সেলিব্রেট ঈদ ভেকেশন উইথ দেয়ার বিলাভেড ওয়ান্স। অ্যাজ আ লার্জ নম্বর অফ পিপল লেফট ঢাকা অন দ্য ওকেশন অফ ঈদ উল আজহা, দ্য রোডস অফ দ্য ক্যাপিটাল আর নাও লার্জলি এমটি। There is no pressure on the roads, no noise pollution. The important roads of the capital were seen almost empty today. Meanwhile, on the occasion of the Holy Eid al-Azha, a stream of entertainment-loving people thronged to various tourist centers of the country. On the second day of Eid al-Azha, some devotees are offering sacrificial animals in various areas of the country, including Dhaka, seeking the pleasure of Almighty Allah. Many of those who could not offer sacrificial animals on the first day due to lack of butchers, shortage of suitable places or personal reasons are sacrificing animals today. Since the morning, scenes of animal slaughter and meat preparation have been seen in various areas in the capital, including Uttara, Dhanmondi, Old Dhaka, Mirpur, Manda, Badda and Mohammadpur. City dwellers remain busy sacrificing cows and goats at their homes and designated places. In some places, families are sharing meat together, while in others places the work of preparing animals is going on with the help of butchers. Meanwhile, traders are also collecting the skins of sacrificial animals. The waste removal operation of Dhaka South City Corporation, DSCC, continued in full swing on the second day of Eid al-Azha today to ensure the quick disposal of sacrificial animal waste and temporary cattle market waste in the capital. DSCC Administrator Abdul Salam said this while visiting the temporary cattle market at Shahjahanpur Railway Colony in the capital today. He said, like the first day of Eid al-Azha, activities to remove waste from sacrificial animals and temporary cattle markets are being carried out vigorously on the second day as well. Abdul Salam said, the waste removal target for the second day of Eid has been fixed at 11,776 tons and expressed hope that the target will be achieved within the stipulated time frame through coordinated efforts of conservancy workers, transport workers and the relevant departments. Dhaka North City Corporation DNCC also continues to drive removal waste activities targeting about 5,000 tons. The 45th martyrdom anniversary of BNP founder and proclaimer of independence, Martyr President Ziaur Rahman, will be observed tomorrow. On 13th May in 1981, some deviant members of the army assassinated him in collaboration of the local and foreign conspiracy at the Chattogram Circuit House. Ziaur Rahman was one of the sector commanders and commander of Z Force in the Liberation War. He was the visionary and primary architect in establishing SAARC, a union of 7 South Asian countries, including Bangladesh. Meanwhile, BNP Chairman and Prime Minister Tariq Rahman will pay tribute to Martyr President Ziaur Rahman by placing a wreath at his grave at Shere Bangla Nagar in the capital at 11 AM tomorrow on the occasion of his 45th death anniversary. Later, the party will distribute food and clothes among poor and distressed people in different areas of the capital. The United States and Iran have reached an agreement yesterday to extend their ceasefire and lift restrictions on shipping through the Strait of Hormuz. Trump has not yet approved the deal. Iran's Tasnim News Agency said Iran has yet to comment on news of the proposed deal. According to four sources familiar with the matter, the agreement would extend the truce for another 60 days and allow traffic to flow through the strategic waterway while negotiators tackle difficult issues such as Iran's nuclear program. If approved by leadership in Washington and Tehran, it would amount to the biggest step towards peace since the conflict began on February 28. News of the possible agreement came after a round of tit-for-tat attacks between the two countries, the latest such incident since the ceasefire took effect in early April. Cricket and Bangladesh women team will face host Scotland in the Women Tri-Nation T20 cricket series at Edinburgh tomorrow. The match will start at 7 p.m. Bangladesh time. Football. Football and Bangladesh will take on hosts India in the group clinching match on Sunday next in the SAFF Women's Football Championship. The match will start at 8 p.m. Finally, weather and forecast valid till 1 tonight says, in association with rain or thunder showers with temporary west-northwesterly squally wind at a speed of 60 to 80 kilometers an hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Jashor, Kushtia, Khulna, Barishal, Kumilla, Dhaka, Faridpur and Thangail. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. I repeat, signal number 2, riverine warning signal number 2. Besides, in association with rain of thunder showers, temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to occur elsewhere over the country. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shamwat Purchi, Kamrunisa Chotri. ঈদুল আজহার আজ দ্বিতীয় দিনেও রাজধানী লালবাগের পোস্তায় সকাল থেকে কোরবানির পশুর কাঁচা চামড়ার বেচা কেনা সকাল থেকে ট্রাক ভ্যান ও পিক আপে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া নিয়ে আসছেন ফরিয়া মাদ্রাসার প্রতিনিধি এবং মৌসুমি সংগ্রহকারীরা। চামড়াবাসীরা জানিয়েছেন ঈদের পরবর্তী তিন দিন সারা দেশে চামড়া সংগ্রহ কার্যক্রম চলবে। এরই মধ্যে পোস্তা এলাকার আড়তগুলোতে সংগ্রহ করা চামড়া বাছাই, ওজন নির্ধারণ এবং লবণ দিয়ে সংরক্ষণের কাজ চলছে। চলতি বছর সরকার গরুর প্রতি বর্গফুট চামড়ার দাম 62 থেকে 67 টাকা এবং ছাগলের চামড়ার দাম 20 থেকে 25 টাকা নির্ধারণ করেছে। ঈদের ছুটি গত 4 দিনে পদ্মা সেতু থেকে মোট টোল আদায় হয়েছে 18,04,8,200 টাকা। পদ্মা সেতু সাইট অফিস জানায় এ সময় সেতুর মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে 1,07,674টি গাড়ি পারাপার হয়েছে। পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাতে দ্রুত টোল পরিশোধ করে গন্তব্য চলে যেতে পারে এজন্য মাওয়া প্রান্তে 3টি মোটরসাইকেল বুথসহ 10টি এবং জাজিরা প্রান্তে 2টি মোটরসাইকেল বুথসহ 9টি বুথ খোলা হয়েছিল। এর ফলে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়নি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গত সোমবার থেকে টানা 7 দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী 1 জুন থেকে পুনরায় এসব বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হয়। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.23 টাকা, ক্রয় 164.08 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.07 টাকা, ক্রয় 32.40 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 403.80 টাকা, ক্রয় 396.25 টাকা এবং থাই বাত বিক্রয় 3.79 টাকা, ক্রয় 3.72 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 6টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা এর দ্বিতীয় দিন উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল। গ্রন্থনা ও উপস্থাপনায় রুবিনা শাহনাজ।

0: ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল। ঈদুল আজহাকে আমরা সাধারণত কোরবানির ঈদ বলে থাকি। এই ঈদের আনন্দ শুরু হয় কোরবানির পশু কেনার দিন থেকে। কেউ কেউ ঈদের আগের দিন কোরবানির পশু কেনেন, আবার কেউ কেউ কেনেন কয়েকদিন আগে। ঈদ এলে শহরবাসী ছোটে গ্রামের পানে, দেখা হয় আত্মীয় স্বজনের সাথে। ঈদের শুভেচ্ছা বিনিময়, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়ানো চলতে থাকে ঈদের পরের কয়েকদিন পর্যন্ত, তারপর আবার প্রাত্যহিকতায় ফিরে যাওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ঈদের দ্বিতীয় দিন। সবাই নিশ্চয়ই আপনজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় কিংবা কোনো আনন্দ আয়োজনে মেতে আছেন। ঈদ পরবর্তী এই আনন্দকে আমরা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারি। আজকে এই খুশির দিনে আমরা কবিতা শোনাতে পারি, রোমান্টিক কবিতা। শুরুতেই শুনুন আল মাহমুদের কবিতা বিপাশার যোগ, আবৃত্তি করছেন সিরাজুর রহমান।
1: আমি মেয়েটির চোখের দিকে তাকিয়েই চমকে যাই। বিপাশা, এ দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশে হারা। বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসী চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি। মুখে যদিও বলি, বিপাশা তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের একটা নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন। আমি দেখেছি, আমি মনে মনে মেয়েটির নাম দিই যমুনা। যদিও মেয়েটির রং কালো, ভাবি আমার সামনে কৃষ্ণমাধবের প্রেমিকা রাধা। ও বাঙালি রে রাধা, ও যমুনা, ওই চোখ দুটি কোথায় পেলে? লোহার বাসরে বেহুলার ঢুলুঢুলু আঁখি তারা এখনো তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্কর ফরহাদকে পাথরের ওপর স্থায়ী কালো মিনে আঁকতে দেখেছি সিঁড়ির কালো আঁখি পল্লব, মরুভূমির এক দ্রুতগামী উষ্ট্রীর পিঠে ধাবমান লায়লার চোখের কথাও আমি জানি। বিপাশা, এই চোখ তুমি কার কাছ থেকে চুরি করলে? তস্করি? এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো, নইলে রাজা সোলাইমানের রথের শব্দে সারা জীবনে তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার চোখের জলে তৈরি হবে নতুন ফোরাতের স্রোত।
0: একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটি জীবনের গান গায়, আর মেয়েটি নিজের মনে নিজের অজান্তে কোথায় যেন ঘুরে বেড়ায়। ছেলেটি আর মেয়েটির মাঝে একদিন সন্ধি স্থাপিত হয়। খুনসুটিতে কাটে বেলা, এবেলা সেবেলা সারা বেলা। একসময় মেয়েটি পরে নাকছাবে, ছেলেটি মাটিতে খড়ে মধুর জল। নাসিম আহমেদ ও শায়লা আহমেদের উচ্চারণে শুনবেন আবুল হাসানের কবিতা যুগল সন্ধি।
2: ছেলেটি খুঁড়ে নি মাটিতে মধুর জল,
3: মেয়েটি কখনো পরে নাই নাকছাবে,
2: ছেলেটি তবুও গায় জীবনের গান,
3: মেয়েটিকে দেখি একাকি আত্মহারা,
2: ছেলেটির চোখে দুর্ভিক্ষের দাহ,
3: মেয়েটির মুখে কত মায়া মৌনতা,
2: কত যুগ যায় কত শতাব্দী যায়, কত যুগ ধরে কত না সে বলিদান। ছেলেটি খুঁড়েনি মাটিতে মধুর জল,
3: মেয়েটি দেখেনি কখনো বকুল ফুল,
2: ছেলেটি তবুও প্রকৃতি প্রতিনিধি,
3: মেয়েটি আবেগে উষ্ণ বকুল তলা,
2: ছেলেটি যখন যেতে চায় দক্ষিণে,
3: মেয়েটি তখন ঝর্ণার গান গায়, মেয়েটির মুখে সূর্যাস্তের মায়া,
2: ছেলেটি দিনের ধাবমান রোদ্দুর।
3: কতকাল ধরে কত না গোধূলি তলে ছেলেটি মেয়েটি এর ওর দিকে চায়,
2: কত বিচ্ছেদ কত না সে বলিদান, কত যে আকাল শুভকাল পানে ধায়। ছেলেটির গায়ে বেঁধে কত বল্লম,
3: মেয়েটির মনে কত মেয়ে মরে যায়।
2: ছেলেটি যদিও আঘাতে আহত তবু
3: মেয়েটি আবার মেয়ে হয়ে হেসে ওঠে, কত বিদ্রোহ কত নাশে বলিদান, পার হয় ওরা কত নাশে মহামারী।
2: ছেলেটির বুকে মেয়েটির বড় ভয়, মেয়েটির চোখে ছেলেটির ভালোবাসা।
3: একজন ফের উদ্যানে আনে ফুল, একজন মাঠে ফলায় পরিশ্রম।
2: কত না রাত্রি কত না দিন।

0: মেয়েটি আবার নাকে পড়ে নাচ্ছাবে।
1: ছেলেটির চোখে মেয়েটির ভরা ভয়।
0: মেয়েটিকে দেখে একাকি আত্মহারা।
2: গ্রীষ্মের উত্তপ্ত দিনের পড়ন্ত বিকেল এখন। গ্রীষ্মের প্রখর রোদে পুকুরপাড়ের গাছের ডালে একটু ছায়ায় ধ্যানে বসে থাকে মাছরাঙা। এমন দিনে নদীর চরে চখাচখি পানগৌড়ি, বালিহাঁস কিংবা খঞ্জনা পাখির ডাক। ঈদ উৎসবে ঘরকন্যার কাজের ফাঁকে গায়ের বধূটিও আনমনা হয়ে পড়ে। তার মনে ভেসে ওঠে দূর কালের কোন স্মৃতি, অতীত কালের কোন আপনজনের কথা। সে কথা হয়তো ব্যক্ত করে সে গানের আড়ালে। কাজী নজরুল ইসলামের কবিতা গানের আড়াল আবৃত্তি করছেন টিটু মুন্সি।
3: তোমার কণ্ঠে রাখিয়া এসেছে মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা, গানের বাণী সে শুধু কি বিলাস মেছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিশি দিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ভাসি। বন্ধু গোজেও ভুলে প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জন্মের ক্রন্দন যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে নীলন মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভুলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন এইটুকুই শুধু যাচি, কণ্ঠ পাড়াই হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।
2: রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ। তিনি ছিলেন একদিকে যেমন ঋষি কবি, অন্যদিকে তেমনি কর্মযোগী পুরুষ। আর এই দুইয়ের মাঝখানে ছিল তাঁর প্রকৃতি, দেশ আর মানবপ্রেম। মানবপ্রেম কখনো কখনো ব্যক্তিপ্রেমের বর্ণ ছটায় হয়ে উঠেছে আবেগঘন ও বহুবর্ণিল। প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন এবারে নিবেদন অনন্ত প্রেম। দ্বৈত কণ্ঠে আবৃত্তি করছেন হাসিব বিল্লাহ ও ফারহানা জৈনা।
4: তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার,
5: চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে
4: যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালিরও তিমিরও রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার দেশে
5: আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমীর স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে।
4: আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে
5: আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
4: নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণীর প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি।
5: সকল কালের সকল কবির গীতি।
2: একবিংশ শতাব্দীতে মানুষ শহরমুখী, শহরে সকলে থাকে নিজের মতো ব্যস্ত, কেউ কারো খবর রাখে না। পাশাপাশি ফ্ল্যাটের বাসিন্দা তরুণীটি হয়তো চলার পথে পাশের ফ্ল্যাটের ছেলেটিকে দেখে, ছেলেটিও দেখে নিশ্চয় মেয়েটিকে, কিন্তু কথা হয় না। দুবছর বসবাসের পর একদিন এক পক্ষের ওই ফ্ল্যাট থেকে অন্যত্র চলে যাবার সময় দুজনের মাঝে হয় কথোপকথন। কি কথা তার সাথে তাহার সাথে, কবি আহসান হাবিব জানিয়েছেন কি কথা বলেছিলেন তারা দোতলায় ল্যান্ডিং মুখোমুখি ফ্ল্যাট, একজন সিঁড়িতে একজন দরজায় শীর্ষক কবিতায়। কবিতাটি শুনবেন ফয়সাল আহমেদ অনন্ত ও হুরে জান্নাতের দ্বৈত উচ্চারণে।
6: আপনারা যাচ্ছেন বুঝি?
7: চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব।
6: বছর দুয়েক হল তাই নয়?
7: তারও বেশি।
6: আপনার ডাক নাম শাহনা, ভালো নাম?
7: শাহনা। আপনার?
6: মাহবুব।
7: জানি,
6: মাহবুব হোসেন। আপনি খুব ভালো সেলাই জানেন।
7: কে বলেছে? আপনার তো অনার্স ফাইনাল তাই নয়?
6: এবার ফাইনাল
7: ফিজিক্সে অনার্স।
6: কি আশ্চর্য, আপনি কেন ছাড়লেন হঠাৎ?
7: মজার না, মানে ছেলেদের সঙ্গে বসে
6: সেটাকে পাশের ছে
7: কি করে জানলেন?
6: এই আর কি, ছেড়ে গেছে?
7: ও কিছু না, প্যাথরটা পিছলে ছিল, মানে
6: সত্যি নয় উঁচু থেকে পড়ে গিয়ে।
7: খাবার টেবিলে রোজ মাকে অত জানানো কি ভালো?
6: মা বলেছে।
7: শুনতে পাই, বছর দুয়েক হলো তাই নয়?
6: তারও বেশি। আপনার টবের কাছে ফুল এসেছে?
7: নেবেন না খা, রিক্সা এলো, মা এলেন, যাই।
6: আপনি সন্ধ্যাবেলা ওভাবে কখনো পড়বেন না, চোখ যাবে, যাই।
7: হলুদ শাকের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবে, যাই।
6: যান, আপনার মা আসছেন।
7: মা ডাকছেন, যাই।
2: উৎসবে পার্বণে মিলিত হয় মানুষ মানুষের সনে। ভালোবাসার শক্তি অপরিমেয়, ভালোবাসা পেলে অনেক মানুষই অনেক কিছু করতে পারে। আবার এমনও মানুষ আছেন যারা হয়তো জীবনে ভালোবাসার মানুষকে খুঁজেই পান না। ভালোবাসা মানে কি? কবিরা বলেন, ভালোবাসা মানে দুজনের পাগলামি, ভালোবাসা মানে পরস্পর কি ছুঁয়ে থাকা। দেখা যাক কি বলছেন কবি নাসিমা সুলতানা তার ভালোবাসা কবিতায়। কবিতাটি শুনবেন নাইলা তারান্নম চৌধুরী কাকলির উচ্চারণে।
8: ভালোবাসা ছিল এইখানে ঘাসের ভেতরে, যেন রৌদ্র খচিত নীলা এই গাছে, বিমুগ্ধ ডালাপালা সবুজ ক্লোরোফিল, নাবালিকা চাঁদ আর অমল পাইনি, ভালোবাসা ছিল এইখানে। হাত রাখো, ভালোবাসা হবে। ভালোবাসা এইভাবে হয়, বকুল ফুলের মতো দুঃখের ঘ্রাণে ভরে যায় বুক, ভালোবাসা হতে হতে চোখের পাতায় পড়ে কলাপাতা রোদ্দুর, ভালোবাসা হতে হতে রক্ত করবি গাছে বিমূর্ত জ্যোৎস্না, ভালোবাসা হতে হতে ব্রিজের ওপর এক আলোকিত ট্রেন। ভালোবাসা এইভাবে হয়, ধূপের গন্ধ হয়ে ভেসে ভেসে প্রতিদিন অন্ধকারে।

0: হাত রাখো, ভালোবাসা হবে।
1: প্রিয় বন্ধুরা, সময়ের চাকায় বছর ঘুরে আসে ঈদ। ঈদ একদিকে যেমন আমাদের ধর্মীয় উৎসব, অন্যদিকে এর সামাজিক গুরুত্বও কম নয়। ঈদ উপলক্ষে আমরা মিলিত হই আত্মীয় পরিজন বন্ধু স্বজনের সঙ্গে। ঈদ আমাদের সবার সাথে এক কাতারে দাঁড়াতে শেখায়। ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, সন্ধি স্থাপিত হয় একের সাথে আরেকের। ঈদের আনন্দ অনুভূতি মনের কোনায় জমা থাকুক, এই প্রত্যাশা শেষ করছি কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান গানের আড়াল গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় নিজামুদ্দিন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কৌসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ঈদের গান। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন মনির খান, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ঈদের গান। এবারের শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী, সুর করেছেন আশরাফ বাবু।

0: এখন শুনলেন ঈদের গান
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন এস এম মোর্শেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আমরা আজকের অনুষ্ঠানে মূলত আলোচনা করব বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা সবসময় দেখি পশু কোরবানি যেটা, সেটার সাথে আমাদের পরিবেশের একটি সম্পর্ক অত্যন্তভাবে জড়িত, এবং সারা বাংলাদেশে আমাদের সিটি কর্পোরেশন, পৌরসভা এবং স্থানীয় সরকারের অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাইব যে শহর এলাকায়, বিশেষত ঢাকা শহরে, যেহেতু এটা একটা ডেন্সলি পপুলেটেড সিটি এবং এখানে প্রচুর কোরবানি হয় এবং সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বিশেষ পরিকল্পনাও করা হয়, এবার আপনাদের কি ধরনের প্রস্তুতি আছে, যদি প্রস্তুতি সম্পর্কে একটু বলতেন।
3: আমাদের ব্যাপক একটা প্রস্তুতি, একটা কন্ডিশন মিটিং হয়েছে, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ভিতরে হলো আমাদের সেন্ট্রাল তদারকি কমিটি আমরা গঠন করেছি, ওয়ার্ড লেভেলে তদারকি কমিটি গঠন করেছি, আমরা হাট পর্যায়ে তদারকি কমিটি গঠন করেছি। এটা শুধু এই অংশে না, আমাদের এখানে যান যন্ত্রপাতি সবগুলো আমাদের প্রস্তুতি নিতে হয়েছে। আমাদের প্রায় 1000 প্লাস আমাদের এখানে ইকুইপমেন্ট আমাদের লাগবে, এগুলি আমরা রেডি করেছি। আমাদের জনবল প্রায় 10,000-এর উপরে আমার জনবল এখানে আছে, সেগুলি আমরা রেডি করেছি। প্লাস বাসাবাড়ি থেকে যারা ময়লা কালেক্ট করে তাদের কিন্তু একটা বড় ধরনের রোল এখানে প্লে করতে হয়। সো তারা আমাদেরকে জনবল দিয়ে, যানবাহন দিয়ে এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে তারা আমাদেরকে সাহায্য করবে, সেই প্রতিশ্রুতি তারা আমাদেরকে দিয়েছে। আমি আশা করছি যে প্রস্তুতি আমরা নিয়েছি 7-8 ঘন্টার ভিতরে আমরা ওই দিনের বর্জ্যটা আমরা সরাতে সক্ষম হব।
2: আচ্ছা, যদি আপনি একটু বলেন যে আসলে কোরবানির আগে নাগরিকদের কি ধরনের প্রস্তুতি থাকা দরকার।
3: জি, আপনি জানেন যে অনেক বড় একটা ধর্মীয় উৎসব।
2: জি,
3: এই সময়টা এখানে অনেক পশু কোরবানি দিয়ে থাকেন আমার ধর্মপ্রাণ মুসলমানরা।
2: জি,
3: আমরা যদি এই সময় যদি আমাদের সঠিক ব্যবস্থাপনাটা যদি আমরা না করতে পারি এবং আমাদের যদি সচেতনতা ওরকম পর্যায়ে না থাকে,
2: জি,
3: তাহলে কিন্তু আমাদের পশুর রক্ত এবং উচ্চিষ্টাংশ থেকে কিন্তু মারাত্মক পরিবেশের দূষণের সম্ভাবনা রয়ে যায়।
2: জি,
3: সো এই কারণে আমি বলছি যে এবং এই দূষণটা যখনই হবে তখন আমাদের কিন্তু রোগ বালাই এবং অন্যান্য অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে কোরবানির প্রস্তুতিটা নিতে হবে।
2: জি,
3: এবং কোরবানির আগে, কোরবানির দিন এবং কোরবানির পরও আমাদের অনেক করণীয় রয়েছে। ইম্পর্টেন্ট যদি জিনিসটা যদি বলি, আমাদের একটা স্থান নির্বাচন করা এবং এই স্থানটা যেন একটা আমাদের বসত বাড়ি থেকে যেন একটু দূরে হয়, একটা খোলামেলা জায়গা হয়, রৌদ্রের আলো যেন

0: ওখানে যায়, পাশাপাশি হলে এটা যেন রাস্তা থেকে কাছে হয়, কারণ যখনই ময়লাগুলি এখানে ইয়া করা হবে তখনই যেন আমাদের কর্মী বাহিনী যারা যেখানে কাজ করুক, গ্রামে কাজ করুক বা শহরে কাজ করুক, তারা যেন এই বর্জ্য যেটা হবে সেটা যেন কালেক্ট করতে তাদের জন্য সুবিধা হয়। সেখানে কিন্তু নির্দিষ্ট স্থান নির্বাচন একটা ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা ওয়ার্ড পর্যায়ে কিন্তু আমরা কয়েকটা স্থান নির্বাচন করেছি এবং সবাইকে আমরা অবগত করার চেষ্টা করব যে স্থানগুলি কোথায়। আমরা মিনিমাম 4 থেকে 5টা জায়গা নির্বাচন করেছি। সো আমরা সবাইকে জানানোর চেষ্টা করছি যে আপনারা ওখানে কোরবানি করুন এবং এটা ওখানে করার জন্য একটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব হবে।
1: তো পরিচ্ছন্নতাও কিন্তু একটি ধর্মীয় বিষয় এবং এর ধর্মের শিক্ষা হচ্ছে যে মানুষ পরিচ্ছন্ন জীবনযাপন করবে এবং কোরবানির চামড়া, কোরবানির রক্ত কোনোভাবে যাতে আমাদের পরিবেশ, প্রকৃতি, পরিচ্ছন্নতাকে ব্যাঘাত না ঘটে সেটা খেয়াল রাখাও আমাদের ধর্মীয় চেতনারই একটি অংশ। আচ্ছা, মাঝে মাঝে দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে ব্যাগ সাপ্লাই করা হতো আর কি, যাতে বর্জ্যগুলো ওইখানে রাখা হয়। এবার কি সেটা করছেন আপনারা?
0: জি, আমরা কিন্তু এবার প্রতিটা পশুর বিপরীতে আমরা একটা বায়োডিগ্রেডেবল ব্যাগ, তারপরে একটু স্যাবলন, একটু ব্লিচিং পাউডার আমরা প্রতিটা গরুর এগেনস্টে নাগরিকের কাছে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি তাদের হাতে পৌঁছে যাবে এবং পাশাপাশি ইমার্জেন্সি কিছু স্টেপ রেখেছি, কেউ যদি বলে যে তারা পায়নি তখন আমরা তাদেরকে দিতে পারব। এটা ইম্পর্টেন্ট জিনিস, কেন ব্যাগের ভিতরে যদি বর্জ্যটা যদি ম্যানেজমেন্ট করে রাখা তাহলে এটা আমাদের জন্য ম্যানেজ করাটা সহজ, যত কম ভোগান্তি দিয়ে আমরা বর্জ্য ব্যবস্থাপনাটাকে সঠিকভাবে করতে
1: পারি। আপনি ঠিকই বলেছেন, আমরা গত কয়েকটা ঈদে দেখেছি যে আপনাদের খুব একটি তৎপরতার কারণে আমরা দেখছি যে কয়েক ঘন্টার মধ্যে আপনারা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছেন। আশা করব যে এবার সেটা আরো জোরদার হবে। তো আপনার কাছে একটু প্রশ্ন করব যে এই যে যারা কসাই যাদের নাম বলি, তাদের শারীরিক নিরাপত্তার জন্য কি ধরনের প্রস্তুতি থাকা দরকার?
0: জি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরবানির সময় আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যদি ন্যূনতম যদি সম্ভব হয় আমাদের যখনই আমরা কোরবানি কার্যক্রমটা পরিচালনা করব সেখানে অ্যাটলিস্ট 3 ফিট যদি গ্যাপ থাকে তাহলে এটা আমাদের জন্য একটা সেফ। ধরেন একজন এখানে কাজ করছে, পাশে আরেকজন কাজ করছে, দুইজন কাজের মাঝখানে যেন 3 ফিট
1: দূরত্ব থাকে।
0: জি, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও আমরা স্বাস্থ্যসম্মতভাবে এগুলি বিচার বিশ্লেষণ করে কাজ করতে পারব। কয়েকটা ইম্পর্টেন্ট ইস্যু একটু সকলের অবগতির জন্য জানাতে চাই। আমরা যেন কোরবানিটা করার পরে আমরা যেন কোরবানির বর্জ্যটা যেখানে সেখানে না ফেলে। সেকেন্ড যে ইম্পর্টেন্ট জিনিসটা হলো, কোরবানির আগেই আমরা বাড়ির পাশে কোনো মাঠে মাঠের কর্নারে কিংবা পরিত্যক্ত জায়গায় একটি গর্ত তৈরি করে যদি আমরা রাখি তাহলে কি হবে, যেহেতু আপনার শহরে হলে তো ডাস্টবিন আছে, আমি ডাস্টবিনের ময়লা রাখতে পারবো, বাট গ্রামে হইলে আমার জন্য সুবিধা, ওই গর্তে কিন্তু আমি কোরবানির উচ্ছিষ্টাংশ আমরা ওখানে রাখতে পারবো। এটার একটা বড় ধরনের অ্যাডভান্টেজ, এটা আমাদের বর্জ্য ব্যবস্থাপনার আমাদের জন্য একটা সুবিধা হবে। আরেকটা হলো, আমরা এটা ইম্পর্টেন্ট দিক হলো, জায়গাটা যদি খোলামেলা হয় তাহলে কি রাস্তার কাছাকাছি হলে বর্জ্যের গাড়ি ওখান থেকে পৌঁছতে পারবে, ওখান থেকে সরাসরি ময়লাগুলি নিয়ে যেতে পারবে।
1: আচ্ছা,
0: এই কারণে একটা গর্ত তৈরি করে রাখা এবং খোলামেলা জায়গায় করা এবং রাস্তার পাশে কোরবানিটা করা। তারপরে উচ্ছিষ্টাংশ যদি আমরা এক জায়গায় রাখি তাহলে আমরা যে লাইক মাংস কাটার সময় অনেক ছোটখাটো
1: উচ্ছিষ্ট হয় আর কি,
0: এগুলি যদি আমরা যত্রতত্র না রেখে যদি এক জায়গায় রাখি তাহলে যেটা হলো, আমরা কাজ শেষ হওয়ার পর এগুলি যদি আমরা সবগুলিকে একত্রিত করে যদি আমরা মাটিতে পুঁতে রাখি অথবা যদি আমরা প্যাকেট করে রাখি, সিটি কর্পোরেশনের এলাকার লোক ওখান থেকে এসে প্যাকেটটা নিয়ে যাবে অথবা গ্রামে এটা আমরা গর্তে রেখে দিলাম। তারপরে আপনার কোরবানি দেওয়ার পরে যেখানে আমরা কোরবানি দিয়েছি সেখানে যদি কোরবানির সব কার্যক্রম শেষে কোরবানির চামড়া ও মাংস কাটাকাটি যেখানে করা হবে বা হয়েছে সেখানে যদি ভালোভাবে যদি আমরা ধুয়ে দিই এবং ওখানে ধোয়ার পরে যদি আমরা ওখানে যদি যে স্যাবলনটা আমরা দিচ্ছি বা গ্রামে যদি স্যাবলনটা নাও থাকে, আমরা যদি একটু গরম পানি দিয়ে জায়গাটা ধুয়ে দিই, যদি আমাদের ব্লিচিং পাউডার থাকে ব্লিচিং পাউডার ওখানে বিছিয়ে দিই এবং জায়গাটা যদি শুকিয়ে ফেলি তাহলে অনেকভাবে আমাদের জীবাণু মুক্ত করা সম্ভব। পরবর্তীতে যে চামড়াটা আছে এই চামড়াটা আমরা দেরি না করে কোরবানির পরপরই আমরা চামড়াটা যথাযথ সম্ভব আমরা স্থানীয় ব্যবসায়ীদের কাছে আমরা বিক্রি করে দেব। আমার অনুরোধ থাকবে চামড়াটা আমরা যখনই আমরা কোরবানি শেষ হয়ে গেছে সাথে সাথে আমরা চামড়াটা হস্তান্তর করে দেব, চামড়াটা রাখবো না। আর যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা কোথাও স্তূপকৃত করে চামড়া না রেখে আপনারা যদি সাথে সাথে যদি আপনাদের যদি আমি বিভিন্ন পয়েন্ট আছে আমরা যদি আড়তে যদি পাঠানোর ব্যবস্থা করি, আর যদি আমরা ওই আড়তে পাঠানোর আমার যে এই সময়টুকু আমরা না পাই বা সক্ষমতা না থাকে, আমরা যেন লবণ দিয়ে যেন চামড়াটা সংরক্ষণ করি তাহলে কিন্তু চামড়াটা ভালো থাকবে, পরিবেশ অনেকাংশে দূষণমুক্ত আমাদের রাখা সম্ভব হবে। আমরা এই সামগ্রিকভাবে যদি কাজগুলি করি আমার মনে হয় একটা ভালো এবং সুন্দর কোরবানি আমরা উপহার দিতে পারবো।
1: জি, আমরা শুনছিলাম যে বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের বিশেষ প্রস্তুতির বিষয়ে। অনেকের অভিযোগ থাকতে পারে, হয়তো কোন এলাকায় বর্জ্য রয়ে গেছে, কোন কারণে পরিষ্কার হয় নাই, সেক্ষেত্রে আপনাদের কি কোন হটলাইন নাম্বার আছে যেখানে নাগরিকরা ইচ্ছে করলে অভিযোগ দায়ের করতে পারে?
0: জি, আমাদের হটলাইন নাম্বার আছে, প্লাস হলো আমাদের ওয়ার্ড লেভেলে আমাদের চেইন আছে, আমাদের কনজারভেশন ইন্সপেক্টর আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, ওয়ার্ড সচিব আছে, প্লাস আমাদের এখানে সিটি কর্পোরেশনে তো আমরা আছি। পাশাপাশি আমি হটলাইন নাম্বারটা একটু জানিয়ে দিতে চাই, যখনই সমস্যা আমাদেরকে জানাতে পারবে। হটলাইন নাম্বারটা হল 0222-83-86014। আমি আবার বলছি 0222-83-86014। আর আমাদের মোবাইল নাম্বার আছে সরাসরি 0170-99-00888, 0170-99-00888।
1: জি, অনেক ধন্যবাদ এয়ার কমোডর মোহাম্মদ মাহবুব রহমান তালুকদার। আজকের অনুষ্ঠানে আপনি বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে অনেকগুলো তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আমাদের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় যথেষ্ট সহায়ক হবে। প্রিয় শ্রোতা, আমরা আশা করব এই প্রকৃতি পরিবেশ আমাদের, আমরা যদি প্রকৃতি পরিবেশকে ঠিকভাবে যত্ন নিতে না পারি তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। বিশেষত কোরবানির চামড়া সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, এই সব বিষয়ে আপনাদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা যদি আমাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় দায়িত্বশীল আচরণ করি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের এই দেশকে আমাদের নিজেদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে পারব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা।
2: এতক্ষণ শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন এস এম মোর্শেদ, শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন শেখ সাইফুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ প্রান্তর অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, ঈদ উল আজহা আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র এক উৎসব। সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। কোরবানির শিক্ষা মানুষকে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ এই উৎসবের মূল বার্তা। প্রিয় শ্রোতা, সবুজ অর্থনীতি বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি ধারণা। পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নেওয়ার পথ তৈরি করেছে এই উদ্যোগ। বনায়ন, নার্সারি, জৈব সার উৎপাদন, পুনর্ব্যবহার কার্যক্রম, এইসব খাতে নারীর অংশগ্রহণ বাড়ছে প্রতিনিয়ত। এই অংশগ্রহণ পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। গ্রামীণ নারীরা এখন পরিবেশ বান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। সবুজ অর্থনীতি আয় বাড়ায়, দক্ষতা তৈরি করে, পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে। সচেতন পরিকল্পনা নারীর অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করে। সবুজ অর্থনীতি ও নারীর কর্মসংস্থান। প্রিয় শ্রোতা, এখন শুনবেন সবুজ অর্থনীতি ও নারীর কর্মসংস্থান, এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকার।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজকের বিষয় সবুজ অর্থনীতি ও নারীর কর্মসংস্থান। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কাউসার শেখ। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। প্রথমে আপনার কাছে জানতে চাইব সবুজ অর্থনীতি বলতে কি বোঝায় এবং এটি কেন গুরুত্বপূর্ণ।
6: সবুজ অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা বোঝায় যেখানে উন্নয়ন কার্যক্রম পরিবেশের ক্ষতি না করে বরং পরিবেশ সংরক্ষণ, সম্পদের টেকসই ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর দিকে গুরুত্ব দেওয়া হয়। এটি গুরুত্বপূর্ণ কারণ বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস এবং প্রাকৃতিক সম্পদের সংকটে ভুগছে। সবুজ অর্থনীতি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক কারণ এটি পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উৎপাদন ও ভোগ ব্যবস্থাকে উৎসাহিত করে, ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাও নিশ্চিত হয়।
5: এবার আপনার কাছে জানতে চাইব সবুজ অর্থনীতিতে নারীর কর্মসংস্থানের সুযোগ কিভাবে তৈরি হচ্ছে।
6: সবুজ অর্থনীতির বিভিন্ন খাতে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, যেমন জৈব কৃষি ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ, সামাজিক বনায়ন ও নার্সারি ব্যবস্থাপনা, পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন, সৌরশক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ, পরিবেশ বান্ধব হস্তশিল্প ইত্যাদি। এই খাতগুলোতে সাধারণত কম মূলধন ও স্থানীয় দক্ষতা ব্যবহার করা যায়, ফলে নারীরা সহজেই যুক্ত হতে পারে। অনেক ক্ষেত্রে ঘরে বসেই এসব কাজ করা সম্ভব, যা নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
5: এবার আমাদের বলবেন, সবুজ অর্থনীতি কিভাবে নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখে।
6: সবুজ অর্থনীতি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে, যা তাদের ক্ষমতায়নের মূল ভিত্তি। যখন নারীরা আয় করতে পারে, তখন তারা পরিবারে ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা রাখতে পারে। পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে যুক্ত থাকার ফলে তারা পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং কমিউনিটির মধ্যে সচেতনতা ছড়াতে পারে। এতে তাদের নেতৃত্ব গুণ বৃদ্ধি পায় এবং সামাজিক মর্যাদা উন্নত হয়। নারীরা যখন টেকসই উৎপাদন ও ব্যবস্থাপনায় অংশ নেয়, তখন তা দেশের সামগ্রিক টেকসই উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।
5: এই খাতে নারীরা কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়?
6: সবুজ অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়লেও তারা এখনও বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত দক্ষতার অভাব রয়েছে, অর্থায়ন ও ঋণ সুবিধা সীমিত, বাজারে প্রবেশ ও পণ্যের সঠিক মূল্য না পাওয়া, সামাজিক বাধা ও লিঙ্গভিত্তিক বৈষম্য। অনেক ক্ষেত্রে নারীরা অনানুষ্ঠানিক খাতে কাজ করে, ফলে তারা শ্রমিক হিসাবে পূর্ণ অধিকার ও সুরক্ষা পায় না। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব তাদের জীবিকাকে ঝুঁকির মধ্যে ফেলে।
5: শেষের প্রশ্নে আপনার কাছে জানতে চাইব, নারীদের সবুজ অর্থনীতিতে আরও সম্পৃক্ত করতে কি পদক্ষেপ প্রয়োজন?
6: প্রথমত, নারীদের জন্য পরিবেশ বান্ধব প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে, যাতে তারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। তৃতীয়ত, বাজার ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। এছাড়া সরকারি নীতিমালায় নারী বান্ধব উদ্যোগ ও প্রণোদনা বাড়ানো জরুরি। সবশেষে, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও সমাজের সমর্থন থাকলে নারীরা আরও বেশি করে সবুজ অর্থনীতিতে অংশ নিতে পারবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আজ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে।
4: এই সময় আমাদের চারপাশ, পরিবেশ এবং অর্থনীতির দিকেও সচেতন দৃষ্টি প্রয়োজন। টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করছে সবুজ অর্থনীতি। নারীর অংশগ্রহণ সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে। প্রিয় শ্রোতা, ঈদ মানে আনন্দ, মিলন আর হৃদয়ের টান। বছরের অপেক্ষা শেষে ঈদ ফিরে আসে নতুন অনুভূতি নিয়ে, আর ঈদের গান সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। এখন শুনবেন সমবেত কণ্ঠে পিয়ার মোহাম্মদের কথায় এবং মিল্টন খন্দকারের সুরে

0: ঈদের সময় পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা সবার জন্য নিরাপদ ও স্বস্তির হয়। ত্যাগের শিক্ষা মানুষকে মহৎ করে, সচেতনতা গড়ে তোলে সুন্দর সমাজ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর এখানেই শেষ হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে জেসমিন আক্তার। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হবে আগামীকাল। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মী। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দলের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বস্ত্র ও চাল ডাল সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। একইভাবে দেশের সব জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও আগামীকাল ভোরে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে ও কালো পতাকা উত্তোলন করা হবে। স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে তাদের অনেকেই আজও ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদন প্রিয় মানুষের ঢল নেমেছে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি করছেন নগরবাসী। প্রথম দিনে কসাই না পাওয়া, উপযুক্ত স্থান সংকট কিংবা ব্যক্তিগত নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তাদের অনেকেই আজ পশু কোরবানি করছেন। সকাল থেকে উত্তরা, ধানমন্ডি, পুরান ঢাকা, মিরপুর, মান্ডা, বাড্ডা ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় পশু জবাই ও মাংস প্রস্তুতের দৃশ্য দেখা যায়। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে গরু ও ছাগল কোরবানি দিতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পাশাপাশি ব্যবসায়ীরা সংগ্রহ করছেন কোরবানির পশুর চামড়া। কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে জোরদার করা হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম। নতুন করে কোরবানি হওয়ায় বর্জ্য দ্রুত সরাতে মাঠে কাজ করছেন দুই সিটি কর্পোরেশনের হাজারো পরিচ্ছন্নতা কর্মী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াইদ ইসলাম ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবণের মরদেহ গ্রহণ করেছেন। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে আজ ভোরে টার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি এসে পৌঁছায়। বাংলাদেশী প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ সম্প্রতি বাগদাদে এক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। সরকারের পক্ষ থেকে শামা ওবায়দ ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে দেওয়ার লক্ষ্যে উভয় দেশ গতকাল একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চুক্তিটিতে অনুমোদন দেননি। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি নিয়ে তেহরান এখনও আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর এবং টাঙ্গাইল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।
1: বাংলায় খবর সহ এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। Eid festivity prevails in Khulna city on the second day of Holi Eid ul-Adha, the second largest religious festival of the Muslims. People are visiting their friends, neighbors, kith and kin homes and exchanging Eid greetings with them. They are being entertained by many delicious foods. Many of them are visiting various Eid fairs including Mojguni Titumir School Ground, Shohid Hadis Park, Mojguni Ullash Park, Kalishpur Wonderland, Riverview Park and Ghat area in the city with their sons, daughters and friends and relatives. Besides, children and jubilees were found gathering in different Shishu Parks and Jahanabad Zoo. Many people are traveling from one place to another place in the city by rickshaw due to the empty roads. Many people are also sacrificing animals today. Bangladesh Betar Khulna is airing 3-day-long special programs on the occasion. The 45th martyrdom anniversary of the founder of the Bangladesh Nationalist Party, BNP, and the pioneer of the multi-party democracy, Shahid President Jiaur Rahman, will be observed in Khulna like other places of the country tomorrow with due respect. He was assassinated on the night of May 30 in 1981 at the Chittagong Circuit House by a group of misguided soldiers, and he was born at Bagbari under Gaptuli Upazila in Bogura on January 19 in 1936. Khulna City and District BNP has taken a 6-day-long program to mark the 45th martyrdom anniversary of Shahid President Jiaur Rahman. The programs include hoisting of black flag and party flag at half-mast at all party offices wearing black badges, discussion meeting and Dua Mahfil. Besides, high-quality food will be served at Lilla boardings and orphanages. Special prayers and Dua Mahfils will be arranged at mosques, and special prayers will be held at temples, churches, pagodas and other places of worship. Law, Justice and Parliamentary Affairs Minister Advocate Mohammad Asaduzzaman has said everyone must remain vigilant to prevent drugs and extremism from engulfing the society. He made the remarks while speaking an Eid reunion program as chief guest at Dukhi Mahmud Degree College at Shoilukopo Upazila of the district today as chief guest. The minister said an evil force is operating in this area under the guise of selling herbal tablets. As a former student of the institution, I urge all of you to stay alert. You are my companions and protecting society from the grip of the extremism and the drugs. Among others, Upazila BNP General Secretary, local BNP leaders and former of the president and the teachers and the students of the college attended the program. State Minister for Power, Energy and Mineral Resources Anindu Islam Amit has said, the Holi Eid ul-Adha teaches us sacrifice, brotherhood and humanity. But due to some of our ignorance, accidents on the roads are increasing, which is not desirable in any way. These accidents are occurred especially due to the reckless attitude of the unregistered motorcycles and helmetless drivers. He said this while exchanging greetings with party leaders and workers at his residence on Ghop Pilukhan Road in Joshua Town today. The state minister said all should follow the traffic rules. If awareness increases, accidents will also decrease and the joy of Eid will spread safely among everyone. Vice Chairman of BNP, Nargis Begum, General Secretary of the District BNP and Administrator of Jila Purishad, Dilwar Hussain Khokon, and people of different classes and professions, including party leaders and workers, were present at that time. A record number of 6,880 sacrificial animals were sold at Sacrificial Animal Market by Khulna City Corporation KCC at the Joragate Market premises in the city. Of the total sold animals, 4,433 are cows, 2,270 are goats, 176 are sheep, and 1 is buffalo. KCC has collected 2,15,44,232 taka for this. Finally, weather and forecast. Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to westerly wind at a speed of 60 to 80 kilometers per hour over the regions of Khulna, Jashur, Kushtia, Rajshahi, Pabna, Bogura, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Dhaka, Faridpur, and Tangail. River ports in these areas have been advised to hoist riverine warning signal number 2. Repeat, riverine warning signal number 2. Besides rain or thunder showers with temporary gusty to westerly wind at a speed of 45 to 60 kilometers an hour to occur elsewhere over the country from the same direction. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, we're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: স্থানীয় খবর শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এ পর্যায়ে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে রয়েছি আমি শেখ আকবর হোসেন এবং খাদিজাতুল কোপরা, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন। বাংলাদেশ বেতার খুলনা।
3: পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি, এ প্রতিপাদ্য সামনে রেখে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা 2026 উপলক্ষে বিভাগীয় প্রশাসন খুলনার আয়োজনে গত 22 থেকে 24 মে বিভাগীয় অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা 2026 অনুষ্ঠিত হয়। 22 মে উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য রাখেন সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা।
4: এ বছরের প্রতিপাদ্য হচ্ছে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি। এই 3 দিন ব্যাপী আয়োজনের মাধ্যমে আমরা আশা করি শিক্ষার্থী, তরুণ প্রজন্ম এবং জনগণের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি হবে, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে, সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা এবং প্রমাণ ভিত্তিক জ্ঞান চর্চার প্রসার ঘটবে।
3: জেলা প্রশাসক খুলনা মিস হুরে জান্নাত বলেন,
5: বিজ্ঞান খুব বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইনভেনশন ইজ দ্য মাদার অফ সায়েন্স। বিজ্ঞান না জানলে জাতি পিছিয়ে যায়, অঙ্ক না জানলে যৌক্তিকতা মেজার করা যায় না। বিজ্ঞান মানুষকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে সাহায্য করে, কোথা থেকে এলো, কিভাবে এলো, তার যৌক্তিকতা কি, এই সকল বিষয় কিন্তু বিজ্ঞান থেকে শেখা যায়। বিজ্ঞান শেখার গুরুত্ব অপরিসীম। আর বিজ্ঞান না জানলে কিন্তু অন্য যে ব্যবসায় শিক্ষা, মার্কেটিং আরও অন্যান্য কিছু ভালোভাবে অ্যানালাইসিস করা যায় না। বিজ্ঞানের একটা বিষয় রইল, সেটা হলো বিজ্ঞানের যে ফলাফল সেটা কিন্তু চট জলদি দেখা যায় না। বিজ্ঞানের রিসার্চটা করতে হয় অনেক দিন ধরে এবং বিজ্ঞান সেই রিসার্চের যে ফলাফল সেটা কিন্তু উপস্থাপন করে মানুষের মাঝে। বিজ্ঞানের এই রেজাল্টগুলো অনেক সময় দীর্ঘমেয়াদী হয়, তার কারণ হলো একটা রিসার্চে অনেক সময় লাগে, তার ম্যাথোডোলজিগুলো কীরকম হবে, তার লিটারেচারগুলো কী ধরনের হয়, সেই বিষয়গুলো কিন্তু অনেক বিবেচনার বিষয়। বিজ্ঞান না জানলে একটি দেশ পিছিয়ে যায় এবং এই জন্য বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে, ইনোভেশনের উপর, এবং ইনোভেশন ফান্ড গঠন করেছে। এই ইনোভেশন ফান্ড যেহেতু গভর্নমেন্ট গঠন করেছে এবং সরকার চাচ্ছে যে সারা দেশের মানুষের মধ্যে যেন বিজ্ঞান শিক্ষার বিষয়ে উদ্দীপনার সৃষ্টি হয়, আর এই উদ্দীপনার সৃষ্টিটা কিন্তু স্টুডেন্টদের মাঝে প্রথমেই হতে হবে, কারণ এখন পড়ালেখার সময়, এখন বিজ্ঞান শেখার সময়। আর এই বিজ্ঞান না শিখলে কিন্তু ভবিষ্যতে যৌক্তিকতা কোথা থেকে কোন জিনিসের উৎস এই বিষয়গুলো জানা যায় না। বিজ্ঞান এবং প্রযুক্তির ফলে আমাদের জীবন কিন্তু আজকে অনেক সহজ হয়েছে। আমরা যে অডিটোরিয়ামের রুমটিতে রয়েছি, শীতাতপ নিয়ন্ত্রিত, এটি কিন্তু বিজ্ঞানের গবেষণার ফলেই সম্ভব হয়েছে। তো যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যেন তারা পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার অন্যান্য যে চর্চাগুলো রয়েছে সেটি করবে। আর এছাড়াও মাদক থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে যেন কেউ মাদকের প্রলোভনে পড়ে না যায়। এছাড়াও পাশাপাশি বই পড়ার চর্চা, বুক রিভিউ, এই বিষয়গুলো করতে হবে।
3: বক্তব্য রাখেন রাশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার কেএমপি।
6: এই অনুষ্ঠানকে যদি আমরা কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা মনে করি তাহলে এটা ভুল হবে। সুতরাং এই সমস্ত একটা বড় একটা প্রোগ্রামের যে অর্থের ব্যয় হয় সেই অর্থের ব্যয়টাকে অপচয় বলে হিসাবে আমি মনে করি। তো সুতরাং আমি এখানে যারা ইয়ং চ্যাপ আছেন তাদেরকে অনুরোধ করব এই আয়োজনকে কেবলমাত্র একটা অনুষ্ঠান হিসাবে ট্রিট না করার জন্য। এটা একটা জ্ঞান উদ্ভাবন গবেষণা এবং বিজ্ঞান মনস্ক সমাজ বিনির্মাণের একটি অনন্য প্ল্যাটফর্ম। সুতরাং আমি আশা করব এখান থেকে নতুন কিছু আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকের এই পৃথিবী দ্রুতভাবে পরিবর্তন হচ্ছে, আমরা এমন এক যুগে প্রকাশ করছি যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু উন্নয়নের অনুসর্গ নয় বরং রাষ্ট্রীয় নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প এবং প্রশাসনিক দক্ষতার প্রধান চালিকা শক্তি। আপনারা জানেন আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটাকে আমরা বলি IR4। এই IR4 মানব জীবন, কর্মসংস্থান, নিরাপত্তা ব্যবস্থা, রাষ্ট্রীয় পরিচালনার আমূল পরিবর্তন এনেছে। আমরা দেখতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন AI, ইন্টারনেট অফ থিংস, টট, রোবোটিক্স, বিগ ডাটা অ্যানালাইসিস, সাইবার টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, এগুলো আমাদের পৃথিবীর এখন নির্ধারণ করে দেয় পৃথিবী কোন ভাবে চলবে, পৃথিবী কোন ভাবে আগাবে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কেমন হবে, আমাদের চিকিৎসা ব্যবস্থা কেমন হবে, কৃষি ব্যবস্থা কেমন হবে। বাংলাদেশ এই পরিবর্তনের একটি অংশ। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার এখন দৃশ্যমান বাস্তবতা। কৃষিতে স্মার্ট সেচ ব্যবস্থা আসছে, অনলাইনে স্বাস্থ্য ব্যবস্থা প্রদান করা হচ্ছে, ডিজিটাল ব্যাংকিং করা হচ্ছে, ই গভর্নেন্স করা হচ্ছে, প্রযুক্তি নির্ভর প্রশাসন উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে, সরকার ধীরে ধীরে পেপারলেস অফিসের দিকেও দাবিত হচ্ছে, এটা বিজ্ঞানের অবদান। আমরা যদি চিন্তা করি যে সারা পৃথিবীতে কিভাবে বিজ্ঞান আসছে সেটার উপর আমরা দু একটা যদি আমাদের তরুণ বিজ্ঞানীদের সাথে শেয়ার করি তাহলে আমরা দেখব যে তরুণ বিজ্ঞানীরা কে কে করেছে। আমি দু একটা উদাহরণ দিই, যেমন যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী গীতাঞ্জলি রায়, অল্প বয়সে তিনি আবিষ্কার করেছিলেন পানির মধ্যে যে সীসা আছে সে সীসাটা তিনি আবিষ্কার করেছিলেন। আমরা যদি আরেকটু চাই, পরবর্তীতে এই বিজ্ঞানী আবার আবিষ্কার করেছিলেন, তিনি সাইবার বুলিং শনাক্তকরণ ডিভাইস আবিষ্কার করেছেন, এখন তিনি ওয়ার্ল্ডের একজন রিনাউন্ড সায়েন্টিস্ট, বাট যখন তিনি সে সীসা আবিষ্কার করেছিলেন তখন তিনি একজন তরুণ ছিলেন। আবার নেদারল্যান্ডের আছেন আপনার ব্রায়ান স্লট, আপনি যদি তার ইন্টারনেট দেখেন তিনি পৃথিবীতে পরিবেশগত বিজ্ঞান নিয়ে কাজ করতেছেন, এখন তিনি একটা বর্তমান একটা প্রতিষ্ঠানের CEO যেখানে তিনি এই উদ্যোগ গ্রহণ করতেছেন যে পরিবেশের কিভাবে পরিবেশকে সুন্দর রাখা যায়, ইকোসিস্টেম পরিবেশ কাজ করা যায়। তা আমরা এই দুটা উদাহরণ দিলাম। এই উদ্ভাবনী ক্ষমতা আপনার আগের উত্তর সূর্যে যারা দেখিয়েছেন তাদের থেকে আপনারা আগ্রহ নিয়ে আপনারা বিজ্ঞান মনোনিবেশ করবেন। বিজ্ঞান শুধু বয়স নয়, সৃজনশীল চিন্তা ও গবেষণার মানসিক একটা বড় শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই বিজ্ঞান মেলায় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে হয়তো ভবিষ্যতের কোনো বিজ্ঞানী, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কিংবা প্রযুক্তি উৎপাদক বসে আছে যারা একদিন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমি তরুণদের প্রতি আহ্বান জানাই, বিজ্ঞান প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করুন, বিজ্ঞান মনস্ক হন এবং গবেষণামুখী হন, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করুন, কারণ প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, এর ব্যবহারে আমাদেরকে নির্ধারণ করে দেয়। কারণ ইংলিশে একটা কথা আছে, টেকনোলজি ইটসেলফ এ নিউট্রাল, ইটস ইম্প্যাক্ট ডিপেন্ডস অন হাউ রেসপন্সিবিলিটি উই ইউজ ইট। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খুলনা বিভাগের শিক্ষার্থী, তরুণ ও প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, গবেষণার সংস্কৃতি, বিজ্ঞান মনস্ক আরো বিকশিত করবে।
3: প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন রকিবুল ইসলাম MP, মাননীয় হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। এ প্রসঙ্গে তিনি বলেন,
7: আমি চাই আজকে মঞ্চ হবে আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করার মঞ্চ। আমি বিশ্বাস করতে চাই এই মঞ্চের মাধ্যমে আগামী দিনের আমাদের ছাত্রছাত্রীরা বাংলাদেশের ভবিষ্যৎ তৈরি করবে, এমন একটি প্রজন্ম, এমন একটি মঞ্চ তৈরি করবে যা বইয়ের পাতার সমস্ত থিওরিকে বাস্তবে রূপদান করবে, যারা কেবল চাকরি খুঁজবে না বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে স্বপ্ন, সে স্বপ্নকে তারা বাস্তবায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে, যে পরিবর্তন একসময় শত বছরে হতো আজ তা মুহূর্তে মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে। আগামী 50 বছরে কেমন পৃথিবী আসবে এই মুহূর্তে আমরা যদি কল্পনা করি, আমরা বিস্মিত ও হতবাক হয়ে যাব। এইরকম একটি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আমাদের কৃষি খাত হবে প্রযুক্তি নির্ভর, আমাদের চিকিৎসা হবে কৃত্রিম বুদ্ধিভিত্তিক, আমাদের শিক্ষা হবে ভার্চুয়ালি এবং বিশ্বব্যাপী সংযুক্ত। রোবট মানুষের সহযোগী হবে, মহাকাশ গবেষণা হবে সাধারণ বাস্তবতা, আর তথ্য প্রযুক্তি হবে সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করতে হবে যে জাতি বিজ্ঞানকে ধারণ করবে, সে জাতি বিশ্বকে আগামীতে নেতৃত্ব দেবে। এইরকম একটি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার তরুণ প্রজন্মের ভাইদের প্রতি একটি উপদেশ থাকবে, আমাদের সবার হাতে আমরা প্রায় দেখি একটি ডিভাইস, একটি মোবাইল। এই শুধু মোবাইল ফোনটি আমাদের বিনোদনের বস্তু না হয়ে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার, নতুন বিশ্ব গড়ার একটি হাতিয়ার হিসেবে তৈরি হবে। এই মোবাইল একদিকে যেভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে নষ্ট করে ফেলছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যেভাবে আসক্ত করে ফেলছে, আমরা আমাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে এই যে একটি উদ্ভাবনী শক্তির মাধ্যমে একটি প্রযুক্তি আবিষ্কার হয়েছে সেটা কেবল খারাপের দিকে যাবে, আগামী দিনে সুন্দর নাগরিক হিসেবে আমাদের সন্তানকে গড়ে তুলতে সক্ষম হবে না, বরং একটি বিকলাঙ্গ জাতি হিসেবে তৈরি করবে। সৃষ্টি কেবল ধ্বংসই করে না, সৃষ্টি যথার্থ ব্যবহারের মাধ্যমে নতুনকে এগিয়ে নিয়ে যায়, নতুনকে বরণ করতে শেখায়। এই কথাটি কেন বললাম, যে হিরোশিমাতে যখন আণবিক বোমা পড়েছিল তখন অনেকে বলেছিল বিজ্ঞান শুধু ধ্বংসই করে। আমরা বলবো না, বিজ্ঞান যথার্থ যদি আমরা প্রয়োগ করি, যথাযথ প্রয়োগ করতে পারি, বিজ্ঞান ধ্বংস করে না, বিজ্ঞান সৃষ্টি করে, নতুন নতুন সৃষ্টির পরিবেশ তৈরি করে। তাই অভিভাবকদের প্রতি আমার ক্ষুদ্র একটি আহ্বান থাকবে, আপনার সচেতন থাকবেন, মাদকের ভয়াবহতা যেমন নিষ্ঠুর নির্মম, ঠিক তেমনি ভাবে মোবাইলে আসক্তি তার চেয়ে ভয়াবহ নির্মম। সুতরাং এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীদের প্রতি আহ্বান থাকবে, তারাও সচেতন থাকবেন এবং আমাদের অভিভাবকরা এ ব্যাপারে যথাযথ সচেতন থেকে আমাদের এই তরুণ বিজ্ঞানীদের খারাপ কাজ থেকে, খারাপ নেশা থেকে বিরত রেখে সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। আমি শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞান নিয়ে, আমাদের তরুণ প্রজন্ম এবং ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে যে উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেভাবে বারবার বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তিনি সম্প্রতি কিশোরগঞ্জে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন বিশ্ব এমন এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে যেখানে মেধাবীদের জন্য বিশ্বের দরজা উন্মুক্ত। জ্ঞান বুদ্ধি মেধা ও যোগ্যতার প্রতিযোগিতায় আমাদের তরুণদের এগিয়ে থাকতে হবে। তিনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞান ব্যবস্থাকে ধীরে সাজানোর উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার উল্লেখ করেছেন গবেষণা ও দক্ষতা ভিত্তিক শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু পাঠাদান নয়, গবেষণা ও উদ্বোধনের ক্ষেত্রে একটি বড় শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তার ভিশন অনুযায়ী আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ করতে চাই, যেখানে মেধা পাচার বন্ধ হবে এবং আমাদের তরুণরা বিশ্বমানের উদ্ভাবক এবং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।
3: সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার খুলনা মোহাম্মদ আব্দুল্লাহ হারুন তার বক্তব্য তুলে ধরেন এভাবে।
8: আমি মনে করি যে এই ক্ষুদে বিজ্ঞানীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে প্রযুক্তি তারা নিয়ে হাজির হয়েছে, তারা একে অপরের মাধ্যমে উপকৃত হবে, জানতে পারবে আধুনিক প্রযুক্তির যে সমস্ত অনুষঙ্গ এখন সারা পৃথিবীতে পরিচালিত হচ্ছে তার একটি ক্ষুদ্র উপাদান তারা এখানে নিয়ে উপস্থাপন করেছেন। আমি মনে করি এর মাধ্যমে তারা অনেক বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে, প্রযুক্তিতে শিক্ষিত হবে।
3: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাওলা, বহিরঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। আগামীকাল 30 মে 2026 শনিবার সকাল 11:00 মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এছাড়াও আগামী 31 মে 2026 রবিবার বেলা 2:00 আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন
2: বাংলাদেশ বেতার খুলনা। একটি নৌ বিজ্ঞপ্তি। নদীতে ও উপকূলীয় অঞ্চলে চলাচলকারী সকল ধরনের যাত্রীবাহী নৌযানের জন্য ওভারলোডিং করা অত্যন্ত বিপজ্জনক। নৌ দুর্ঘটনার মুখ্য তিনটি কারণ হল ওভারলোডিং, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অদক্ষ নাবিক দ্বারা নৌযান পরিচালনা করা। সুতরাং সকল নৌযানের মাস্টার, মালিক ও যাত্রীদের অনুরোধ করা যাচ্ছে যে এই তিনটি বিষয় পরিহারে আপনারা সহায়তা করুন। ইনশাআল্লাহ দেশে কোনো নৌ দুর্ঘটনা ঘটবে না।

আপনারা গানটি শুনলেন মোহাম্মদ খসরুর কণ্ঠে এবং গীতিকার ছিলেন কাজী নজরুল ইসলাম। এবারের দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহানা সুলতানা বিউটি। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: দেশাত্মবোধক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন নাতি রসুল শুনবেন এম এ মান্নানের কণ্ঠে, গীতিকার আব্দুল লতিফ।

নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

হরে একটি নামের হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে, তমাম জাহান দরুদ পড়ে। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নামে তে জুড়াই ভাইরে,

এম এ মান্নানের কণ্ঠে নাতি রসুল শুনলেন। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা, খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: يخلفون الميعاد
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না, এবং তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্য থেকে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সঙ্গে তাঁদের সঙ্গে কথা বলিও, তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবকালে আমাকে লালন পালন করেছে সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কুরআন সূরা বনী ইসরাইল আয়াত 23-24। মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কাজের দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট না ঘটে। আলহাদিস বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরে নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর ও টাঙ্গাইল অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর, আবারও বলছি 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও মংলায় 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও টাঙ্গাইলে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 65%, সন্ধ্যা 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:11, সূর্য অস্ত যাবে সন্ধে 6:41। আবহাওয়া পূর্বাভাস শুনলেন
4: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা রেনি হোসেন। মেড অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্টি উইন্ড ফ্রম ওয়েস্ট অর নর্থ ওয়েস্টার্ন সাইড অ্যাট এ স্পিড অফ 60-80 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর অ্যান্ড টাঙ্গাইল। River ports of these areas have been advised to hoist riverine cautionary signal number 2. I repeat, riverine cautionary signal number 2. Otherwise, elsewhere of the country, there are chances of rain or thunder shower in association with temporary gusty or squally wind at a speed of 45-60 km. And river ports of these areas have been advised to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by a temporarily gusty or squally wind with lightning flashes may expected at some places over Rajshahi, Dhaka, Khulna, Borishal and Chattogram, one or two places over Rongpur, Mamunsingh and Sylhet division. Moderately heavy shower may expected at places over the country. Day temperature may remain nearly unchanged and night temperature may increase slightly over the country. Highest temperature of the country today as recorded in Khulna and Mongla 36.5 degrees Celsius and lowest at Sylhet and Tangail 21 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35.4 degrees Celsius, minimum 26 degrees. Humidity recorded in air at 9 a.m. 65%, at 6 p.m. 65%. The sun rises over Dhaka tomorrow at 5:11 a.m. sets at 6:41 p.m. That's the end of the weather report for this time.
5: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
6: আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা আমাদের আগামী দিনের কর্ণধার, তাই শিশুদের উপযুক্ত শিক্ষায় আমাদের মনোযোগী হতে হবে। শিশুরা অনেক কিছু জানতে চায়, শিখতে চায়, এটা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। তাই বলে আমাদের কখনোই বিরক্তি প্রকাশ করা উচিত নয়। শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাই তাদের সুষ্ঠু বিকাশের দিকে লক্ষ্য রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মোহাম্মদ।

দেশাত্মবোধক গানটি শুনলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আপনি শিক্ষিত, আপনি জাতির কাছে ঋণী। নিজে শিক্ষিত হন এবং অপরকেও শিক্ষিত হতে সাহায্য করুন। শিক্ষা হল মনের চোখ, সে চোখের দেখা কখনো ভুল হয় না। প্রত্যেক নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উৎপল সুব্রমণ্ডল। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও মহানগরীতে ঈদের আমেজ বিরাজ করছে। অনেকে আজ পশু কুরবানি দিচ্ছেন, লোকজন তাদের বন্ধু বান্ধব প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তাদেরকে মিষ্টি, ফল, ফিরনি ও সেমাই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করছে। ঈদ উপলক্ষে নগরীর তিতুমির স্কুল মাঠ সহ বিভিন্ন স্থানে ঈদ মেলা বসেছে। আজও নগরীর জাতিসংঘ শিশু পার্ক, শহীদ হাদিস পার্ক, মুজগন্নি উল্লাস পার্ক, খালিশপুর অন্ডারল্যান্ড, নিরালা শিশু পার্ক, রিভার ভিউ পার্ক সহ 6 ও 7 নম্বর ঘাট এবং জাহানাবাদ চিড়িয়াখানায় শিশু কিশোরদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। ফলে শিশু কিশোরদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এসব স্থান। ঈদ উপলক্ষে নগরীর এসব বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন রূপে। বিনোদন কেন্দ্রগুলোতে শিশুরা বেশি আনন্দ উপভোগ করছে। এছাড়া স্থানের মতো খুলনায় আগামীকাল স্বাধীনতা দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। তিনি 1981 সালের 30শে মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে শাহাদাত বরণ করেন এবং 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি 6 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল, এছাড়া লিল্লা বোর্ডিংয়ে এবং এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা আজ বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত ও জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রেজাউল করিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সকলে সচেতন হতে হবে যাতে মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করা যায়। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ সহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবতার শিক্ষা দেয়। এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক খুশি, আনন্দ ও শান্তি।

0: আমাদের কিছু অসচেতনতার কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে, যা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে নাম্বারবিহীন মোটরসাইকেল ও হেলমেটবিহীন চালকদের বেপরোয়া মনোভাবের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তিনি আজ যশোর শহরের ঘোপ পিলুখান সড়কের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, সচেতনতা বাড়লে দুর্ঘটনাও কমবে এবং ঈদের আনন্দ নিরাপদভাবে সবার মাঝে ছড়িয়ে পড়বে। বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দিলওয়ার হোসেন খোকন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল খেলায় এসএসসি 95 ব্যাচ দল 2-1 গোলে এসএসসি 93 ব্যাচ দলকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, বরিশাল, কুমিল্লা, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: এই শোনো, যে তোমার যে বাড়ির পিছনে যে গরুর যে ভুড়ি টুড়ি এগুলি গেছে, এগুলি দিয়ে কিন্তু গন্ধ বেরিয়ে শুরু হয়েছে। এগুলি তোমার আমি তোমার বাড়ির পাশে গন্ধ পাইছি।
2: খারাপ খারাপ ঝগড়া করো, ঝগড়া করো না, ঝগড়া করো
3: না। কালকে আমরা করলাম না যে সব পরিচ্ছন্ন হয়ে গেছে,
1: খালি মুখে মুখে ফটো ফটো করতে পারে। আমি বলে আমি দেখছি তোমার বাড়ির বাড়ির
3: পাশে
2: খারাপ করো নাকি ঝগড়া করবা। এই যে যার হয়ে গেছে আজকের দিনে সবাই মাফ করে দেবো, যা সবাই মিলেমিশে আমরা থাকুক, এটাই অঙ্গীকার রোগামগ, তাই না? তো এই যে আমরা যে বর্জ্য নিয়ে করলাম, বর্জ্য আমার বর্জ্য, আমি যদি সঠিকভাবে যদি বর্জ্যটা আমি গর্ত করে ফালাই ওর মধ্যে ঢেকে না দেই, তো ওর মধ্যে থেকে মশা মাছি জমবো, কত জীবন হইব না। এটা তোমার বাড়ির মানুষ অসুস্থ হইব, সারা বাড়ির বাড়ির মানুষ
3: আশেপাশে সবাই।
2: দেখ আজকে আমরা শুনো, আজকের দিনে ঈদের আজকে দ্বিতীয় দিন, আজকে জগাজেটি না করি, জগাজেটি না করে আসো, সুন্দর ভাবে আসরে আসছি, সুন্দর ভাবে আসরটা শেষ করে সবাই বাড়িতে যাই। যে কথা আমি কিছু ভুলে গেছি, তোমাকে বাড়ি তোমাকে জন্য সুন্দর করে খিচুড়ি আর ওই যে কোরবানির গোশত নিয়ে যাও, আসল পরে তোমরা
3: সবাই।
2: তো আমরা এই আসর পরে সবাই মিলায় এই বোনা খিচুড়ি আর বোনা মাংস দিয়ে তোমার রাগটা কমছে, তো বকুলি রাগ কমছে তো তোমার,
3: যাক এখন সে ঠান্ডা হয়েছে।
2: হ্যাঁ তাহলে আসো, তাহলে আমরা আসর শুরু করি, ওটা পরেরটা পরইব, আগেরটা আগে হইব, তা আসর শুরু করি। পবিত্র ঈদ উল আধা উপলক্ষে আজকে একটা বিশেষ নাটক কিন্তু আসবে, আজকে আমরা নাটক শুনবো একটা। এই নাটকের রচনা হইল জাহিদ হোসেন বাবুল আর প্রযোজনা মোহাম্মদ মোশাররফ হোসেন। তাহলে আসো আমরা ঈদের এই নাটকটা শুনি, মাস্টার বেডি নিয়ে শুনি।
4: গহর ভাই কি করো তুমি?
5: গরু রে গোসল করাই।
4: খালি পানি দিয়া ঢললে হইব? একটু সাবান দিয়াও পরিষ্কার করো, দেখতে সুন্দর লাগবো।
5: ঠিকই কইছ, কথায় বলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।
4: সেইটা আমি জানি।
5: শোন, তুই একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সাইজা গুজা থাকিস, জানস তো সৌন্দর্য হইতেছে নারীর অলঙ্কার।
4: কিসের মধ্যে কি পান্তা ভাতে গিয়ে, এখন যাও গরুর জন্য ঘাস নিয়ে আসো।
5: তা আনতে গেলাম, তো ঈদের গিফট হিসাবে তোর লেগা কি আনুম সেইটা তো কইলি না।
4: তোমার যেটা কইছি তুমি সেইটা করো।
5: আচ্ছা গেলাম। ওই কলমি, বড় আপা দুলাভাই আইসা গেছেন।
4: ও আল্লাহ, ভ্যানের উপর বড় এটা কি আপা?
6: ওইটা হইল ফ্রিজ।
5: দুলা ভাই, ঘরে তো ফ্রিজ আছে, আবার কেন?
4: যত বেশি ফ্রিজ থাকবো তত বেশি জিনিস রাখুন যাইব।
6: কলমি, তুমি হালকা বুঝছো, পুরা বুঝো নাই।
5: দুলা ভাই, আমার একটু পুরা বুঝাই দেন না।
6: এই যে আমরা ঈদে বেড়াইতে আসছি, মিনিমাম এখানে এক মাস থাকবো।
4: খুব ভালো হইব দুলা ভাই, আমরা অনেক আনন্দ করতে পারব।
5: এই আনন্দের লগে ফ্রিজের কি দরকার?
6: শুনলাম আব্বাজান নাকি বিরাট সাইজের একটা গরু কিনছেন কোরবানির জন্য।
5: যে দুলা ভাই, ওই যে দেখেন গরু,
6: সত্যি তো বিশাল সাইজের গরু।
7: মাশাআল্লাহ, গরু দেখতে খুব সুন্দর।
6: এখনই তার সাথে ছবি তুলা ফেসবুকে দিতে হবে।
4: দুলা ভাই, আমি থাকতে পারুম আপনার লগে?
6: অবশ্যই, আনন্দ করতে হয় সবাই মিলা। আরিফ বেগম, নিয়ে আসো,
7: ছবি পরেও তোলা যাইব, আগে ভ্যান থেকে ফ্রিজ নামাও।
6: ও এই গহর কলবি, ধর তো ধর ধর, একটু সাবধান, খুব সাবধান।
8: আসসালামু আলাইকুম দুলা ভাই, আমরা পয়সা গেছি, কেমন আছেন দুলা ভাই? আরে আপনি দেখি নতুন ফ্রিজ নিয়ে আসছেন।
6: ইয়েস, ডাবল সিস্টেম, ডিপ নর্মাল মিলাইয়া।
9: আমরাও খালি হাতে আসি নাই দুলা ভাই, দেখেন সাথে কি নিয়ে আসছি।
7: লাইলা, তুই দেখি ডিপ ফ্রিজ নিয়ে আসছস।
9: হ্যাঁ পা, এইবার মেলা দিন থাকনের ইচ্ছা আছে, তাই ফ্রিজ নিয়ে আসছি।
5: আমার মাথা ওলায় যাইতেছে,
4: কারণ কি
5: এইবার কি ফ্রিজ দিয়া ঈদ হইব?
9: গহর দাঁড়ায় সস্কার, ভ্যান থেকে ফ্রিজ নামা।
8: নামা।
5: কলমি তুইও ধর,
8: এবার যাও ঘরের কোথায় ফ্রিজ ফিট করবা তার জায়গা ঠিক করো।
7: আম্মা, আব্বা,
8: আসসালামু আলাইকুম। আব্বা।
1: ওয়ালাইকুম আসসালাম।
6: আব্বা আপনি ভালো আছেন?
10: আম্মা তুমি কেমন আছো?
11: আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি।
5: কলমি ধর ধর ফ্রিজটা ধর।
1: গহর, দুইটা ফ্রিজ কোথেকে আসলো?
4: আপাদুল্লাহ ভাইরা ফ্রিজ নিয়ে আসছেন।
1: ফ্রিজ নিয়ে আসছে মানেটা বুঝলাম না।
11: ঘরে ফ্রিজ থাকতে ফ্রিজ দিয়ে কি করুম?
7: তোমাকে জামাই ইচ্ছা করছে তাই আনছি।
9: আমি আপার মতো বড় ফ্রিজ আনি নাই, ছোট ফ্রিজ আনছি, বেশি জায়গা লাগবো না।
1: বেশি কম জায়গার কথা না, প্রয়োজনের বাইরে কোনো কিছু করা আমি পছন্দ করি না। এখন ওই ফ্রিজ ফেরত দেওয়ার ব্যবস্থা করো।
6: আব্বা ক্ষমা করবেন, এই ফ্রিজ ফেরত দেওয়া যাইব না।
1: কেন?
8: আব্বা টাকা তো দেয়া হয়ে গেছে, এখন তারা ফ্রিজ ফেরত নিলেও টাকা কিন্তু ফেরত দিব না।
11: আমরা কি তোমাদের ফ্রিজ আনতে বলছি?
6: তা বলেন নাই, কিন্তু এইটা একটা বিশাল দায়িত্ব।
8: জি, আর সেইটা অনুধাবন করেই আমরা নিয়ে আসছি।
4: সাসি দেখেন ফ্রিজের রং মেলা সুন্দর।
5: হ্যাঁ সাসি, হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে।
1: তা তোমরা কি দায়িত্বের কারণে ফ্রিজ আনছো কাও দেখি?
8: কোরবানির ঈদ, আমরা শুনলাম আপনি বিশাল সাইজের গরু কোরবানি দিবেন।
11: কথাটা ভুল বললা বাবাজি,
1: কোরবানি কোনো ছোট বড় বিষয় না,
11: যার যার সামর্থ্য মতো কোরবানি দিতে হয়।
1: এই জাতীয় কথা কখনো বলবা না, কোরবানি হইল আল্লাহর সামনে ত্যাগ করা।
8: ত্যাগের মধ্যেই তো আনন্দ আছে আব্বা।
6: সেই আনন্দরে আরো আনন্দময় করার লেগে আমরা ফ্রিজ নিয়ে আসছি।
9: আব্বা আম্মা, আগে আমাকে কারণটা শোনো।
11: বলো শুনি।
9: কোরবানির গোস্তগুলা কি করবা?
7: সব কি একলগে খায় ফেলবা?
8: কি বলেন আপা, একলগে এত গোস্ত খাইলে অসুখ হইব,
6: তারপর সরাসরি হাসপাতালে যাইতে হইব।
7: কোরবানির গোস্ত মেলা দিন ঠিক রাখনের লাইগা আমরা ফ্রিজ নিয়ে আসছি।
9: গোস্ত সারা বছরের লাইগা ফ্রিজে থাকবো, যখন মন চাইব একটু একটু রান্না করে খাবো।
1: আমি তোমাদের এই শিক্ষা দিছি, কুরবানির গোস্ত ফ্রিজে রেখে সারা বছর খাওয়ানোর জন্য। সুবিয়া বেগম ঘরে আসো।
8: আম্মা, আব্বা, আম্মা আব্বা বোধ মাইন করে ভিতরে গেল, রাগ করে চলে গেল
6: মনে হয়। আব্বা অতিমাত্রায় মাইন করছে,
8: ব্যাপারটা কি হইল?
5: কলমি
4: কি
5: এই নে তোর ঈদের গিফট, সোনো পাউডার, একটা থ্যাংক ইউ দে।
4: থ্যাংক ইউ পরে দিমু, আইস ঈদের দিন তাই। আপা ঈদ মোবারক।
9: ঈদ মোবারক। এই আপার কাছে যাও, রাগ ভাঙাও, ঈদের দিন মন মরা হয়ে থাকলে কি আনন্দ হয়।
8: দূর, ফ্রিজ আনলাম, আব্বা আম্মা কোথায় খুশি হইবেন তা না, রাগ করলেন।
10: লাইলা কি রে, আব্বা আম্মা রাগ ভাঙছে?
9: না, কতবার ডাকছি কোনো সাড়া দেন নাই।
1: গহর, ওই গহর।
5: যে চাচা,
1: দেখছ কয়টা বাজে?
12: জি।
13: আরে যা গরু নিয়ে চল গোসল করাই তো হইব।
12: আনতাছি চাচা।
14: কলবি
15: জি চাচি,
14: তুই আমার সাথে আয়, কত কাজ পড়ে আছে।
15: আইতাছি চাচি।
12: আব্বা আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।
13: ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক।
12: আম্মা ঈদ মোবারক।
14: ঈদ মোবারক। আলিফ লাইলা,
15: জি
14: আম্মা, তোরা যা নাস্তা রেডি করা আছে, জামাইদের নিয়ে নাস্তা কর।
12: আম্মা এই কোরবানি শেষ হওয়ার আগে কোনো কিছু খাওয়ান যায় না, মানে যার নামে কোরবানি দেয়া হইব।
14: তোমাকে নামে তো আর কোরবানি দেওয়া হইতেছে না।
13: এই তত্ত্ব তো তোমরা বেশ ভালোই জানো দেখতেছি।
14: কি বলো আব্বা, কোরবানির অর্থ বুঝি আমরা জানি না।
9: তোমাদের কাছ থেকেই তো সব শিখছি।
14: আর সেই শিক্ষা তোরা ভুলে গেলি কেমনে?
12: আব্বা আম্মা আমরা ফ্রিজ নিয়ে আসছি, সেটা কি অন্যায় হয়েছে?
8: আব্বা অন্যায়টা কি হয়েছে যদি একটু বলতেন।
13: তোমরা ঈদ উল আজহার অর্থ জানো?
12: অবশ্যই জানি। ঈদ উল আজহা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করা।
14: আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অনুগত হইয়া নিজের মনের হিংসা বিদ্বেষ রাগ অভিমান সহ সব ধরনের কুপ্রবৃত্তিকে দমন করার জন্য
9: হালাল পশু আল্লাহর নামে জবাই করার নাম কোরবানি।
8: মানুষ যত দামি যত বড় আর যে রঙেরই পশু কোরবানি করুক না কেন,
14: তার গোশত রক্ত ও রং আল্লাহর কাছে পৌঁছায় না।
12: পৌঁছায় মনের অবস্থা, মন পবিত্র কিনা।
14: এত কিছু জানা মানুষগুলা মেলা দিন ফ্রিজ ভর্তি করিয়া কোরবানির গোশত খাওয়ার পরিকল্পনা নিলি কেমনে তোরা?
8: আম্মা দান দক্ষিণা করার পরও কিন্তু নিজেদের অনেক গোশত থাকবে।
14: এত গোশত আমরা কোথায় রাখুম?
12: বাইরে রাখলে নষ্ট হয়ে যাব,
8: তখন তো ঠিকই ফ্রিজের দরকার পড়বে।
14: আরে বাবা বাড়িতে তো একটা ফ্রিজ আছে।
13: প্রথমে কি ভুলটা করছো তোমরা জানো?
12: বুঝতে পারছি না আব্বা।
13: তা হইল তোমাদের মনে আগেই উদ্দেশ্য ছিল কুরবানির গোশত ফ্রিজে রাখিয়া মেলা দিন ধরে খাইবা।
14: কুরবানির মধ্যে যে ত্যাগ রয়েছে সেইটা আগে চিন্তা না কইরা গোশত জমা রাখা খাওয়ানোর চিন্তা করছো।
9: হ্যাঁ আম্মা ঠিক কথা বলছো, এই কথা আগে আমাদের মাথায় আসা উচিত ছিল।
12: তাই তো, এই কথা কেন আমার মাথায় আসলো না?
8: আব্বা আম্মা আপনারা আমাদের ভুল শুধরাই দিচ্ছেন, তার জন্য আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আপনাদের কথায় আমাদের কোনো দুঃখ নাই।
14: তোমরা আমগরে মাফ কইরা দাও, আমরা ভুল করছি।
9: ত্যাগের আনন্দ বুঝতে না পাইরা আমরা ভোগের আনন্দে মাতোয়ারা হইছি।
14: যাক তোরা বুঝছো সেজন্য আমাগো রাগ নাই।
13: ঈদ উল আজহার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হইল
14: পশু কোরবানি।
13: হ্যাঁ,
14: কোরবানির মাধ্যমে ত্যাগ শব্দটি সীমাবদ্ধ না রাইখা
13: এই শিক্ষা আমাদের সারা জীবন ধরে রাখতে হইব। ঠিক আছে?
8: ঠিকই বলছেন আব্বা। দুলাভাই তাড়াতাড়ি চলেন, আমরা আগে মনের ভোগকে কোরবানি করি।
14: যদি ফ্রিজ না কিনা সেই অর্থ দিয়া পশু কোরবানি দিতা আর সেই গোশত গরিবদের মাঝে বিলাইয়া দিতা অনেক সওয়াব হইত।
8: জি আম্মা, আগামী বছর থেকে আমরা এইটাই করব।
12: তোমার সাথে আমি একমত সানি।
13: এটাও তোমাদের জন্য একটা ত্যাগ হইব, অন্যের মুখে হাসি ফুটব।
12: অবশ্যই আব্বা আপনি ঠিক কথা বলেছেন।
14: যাও এখন সবাই ঈদের নামাজ পড়তে যাও, নামাজ পড়ে আইসা আল্লাহর নামে পশু কোরবানি দাও।
12: আব্বা চলেন, যাই আগে নামাজ পড়ে আসি,
13: চলো
8: তারপর কোরবানি করব।
12: আমাদের ঈদ হইব ভোগের নয় ত্যাগে।
8: ঠিক বলছেন দোলা ভাই, ত্যাগের মধ্যেই তো আসল আনন্দ।
16: ত্যাগের আনন্দে আনন্দিত হই আমরা সবাই।
17: ঈদ মোবারক।
2: নাটকটা কেমন লাগছে?
3: খুব ভালো লাগছে,
2: খুব সুন্দর। ঈদের দেখো, ঈদের বিশেষ দিনে এই যে তোমাকে ঝগড়াঝাটি করলা, এইটার মধ্যে কিন্তু ঝগড়াঝাটি নাই, কিন্তু দেখছো কত মিল মেশে নাটকটা হইল। তোমাকে এখানে কিন্তু শিক্ষার আছে কিন্তু, যে আমরা খালি বেহুদা ঝগড়া ঝুঝা কইরা নিজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি না করে মিলামেশা থাকলে এই আমাগো এর সমাজে শান্তিটা আসবো, বুঝছো? তাহলে ঈদের নাটকটা আমরা শুনলাম, রচনা জাহিদ হোসেন বাবুর, প্রযোজনা মোহাম্মদ মোশারফ হোসেন। তো আরেকটা বিষয় আছে জানো,
1: আবার কি
2: তোমাকে মনটা একটু ঠান্ডা করে। এই যে মাস্টার ভাই আছে, মাস্টার ভাই
3: শুনো,
2: হ্যাঁ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ছায়া ছবির গানও যে মাস্টার ভাই যেতে পারে। ও প্রিয়তমা বালাম ও কোনাল আর ছায়া ছবি হলো প্রিয়তমা, তাহলে আসো এই প্রিয়তমা গানটা শুনি।
3: আচ্ছা শুনি।

0: তো আসো আমরা এই যে পরিবেশ দূষণ, এই যে তুমি যে কথাটা প্রথমে শুরু করলা, এটা কিন্তু এই যে আমরা বর্জ্য ফলাই তারপরে নোংরা হয়, এই বর্জ্য দূষণ নিয়ে কিন্তু আমাদের সমাজ আমরা যেমন তোমার মধ্যে যে ঝগড়াটা হইল এরকম আরো জনের সাথে ঝগড়া হতে পারে।
1: তো
0: আসো এখন আমরা এই পরিবেশ দূষণ রোধে কোরবানি পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, আসো এই ব্যাপারে একটা শুনি।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সবার জন্য রইল ঈদের অশেষ শুভেচ্ছা, ঈদ মোবারক। আজ আমরা আলোচনা করব পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে।
3: আপনাকে ধন্যবাদ। শ্রোতা ভাই বোনেরা, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাই।
2: প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব পরিবেশ দূষণ কি।
3: পরিবেশ বলতে মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়, অর্থাৎ আমরা যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে জীবনযাপন করি এবং দৃশ্য ও অদৃশ্য উপাদান আমাদের জীবন জীবিকার উপর যে প্রভাব বিস্তার করে সম্মিলিতভাবে তাকে পরিবেশ বলে। আর আমাদের এই চারিপাশের পরিবেশকে আমরা নানাভাবে ব্যবহার করি, বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড করি, এর ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন হয়। এই পরিবর্তন যখন আমাদের ক্ষতির কারণ হয় তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়।
2: এবার আপনার কাছ থেকে জানতে চাইব কোরবানির পশুর বর্জ্য বলতে আমরা কি বুঝি বা কি বুঝব।
3: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশেই পশু কোরবানি করা হয়ে থাকে। পশু কোরবানির পর পশুর রক্ত, মলমূত্র, নাড়িভুঁড়ি এবং মাংস কাটার পর এর উচ্ছিষ্ট এই আবর্জনাগুলোকে আমরা কোরবানির পশুর বর্জ্য বলি। এই বর্জ্য যেখানে সেখানে ফেলার কারণে পরিবেশ দূষিত হয়। পশু কোরবানির পর এই ময়লা আবর্জনা পচে গিয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া কাক, বেড়াল, কুকুর এদের মাধ্যমে এসব বর্জ্য বিভিন্ন স্থানে ছড়ায়। এ ধরনের আবর্জনায় বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম হয় এবং চারিদিকে তা ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হয়।
2: পরিবেশের সুরক্ষা আমাদের সকলের দায়িত্ব। এবার আপনার কাছ থেকে জানতে চাইব পরিবেশ দূষণ রোধ করতে হলে কিভাবে এই বর্জ্য অপসারণ করতে হবে।
3: কোরবানি পশু বর্জ্য অপসারণ করতে হলে আমাদের সকলেরই একটু সচেতন হতে হবে। পশু জবাইয়ের সময় পশুর মাথার কাছে গর্ত করে নিলে জবাইকৃত পশুর রক্ত ওই গর্তে গিয়ে পড়বে এবং জবাই শেষে মাটি চাপা দিয়ে ফেলতে হবে। পশু কোরবানি যদি বাড়ির সামনে বা রাস্তায় হয় তাহলে কোরবানি শেষে রক্ত মাখা রাস্তাঘাট ধুয়ে পরিষ্কার করতে হবে। বাড়ির সামনে বা রাস্তায় রক্ত জমাট বাঁধার আগেই প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। এরপর জীবাণুনাশক ছিটিয়ে দিতে হবে, এতে দুর্গন্ধ ছড়াবে না। মাংস কাটার পর উচ্ছিষ্ট গলো এবং পশুর নাড়িভুঁড়ি পরিষ্কার করার পর যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। নাড়িভুঁড়ি জাতীয় বর্জ্য কোনোভাবে পয় নিষ্কাশন নালায় ফেলা যাবে না। এ ধরনের বর্জ্য কয়েক ঘন্টার মধ্যে পচে দুর্গন্ধ ছড়ায়। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব এই বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে বা সিটি কর্পোরেশনের ডাস্টবিনে ফেলতে হবে অথবা সিটি কর্পোরেশনের গাড়িতে পাঠানোর জন্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখতে হবে যাতে সহজে নিয়ে যেতে পারে।
2: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের সকলের আরও কিভাবে সচেতনতা প্রয়োজন।
3: আমাদের দেশে অনেক ঘনবসতি এলাকা আছে যেখানে পশু জবাইয়ের পর সকল বর্জ্য অপসারণ করা খুবই কঠিন হয়ে পড়ে। সঠিকভাবে পরিষ্কার করতে না পারলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এক্ষেত্রে বাড়ির আশেপাশে কোনো পরিত্যক্ত জায়গা থাকলে সেখানে গর্ত করে সকল বর্জ্য মাটিতে পুঁতে ফেলতে হবে। আর যদি সম্ভব হয় সিটি কর্পোরেশনের ডাস্টবিন বা গাড়িতে বর্জ্য ব্যাগে ভরে ফেলার ব্যবস্থা করতে হবে। যেসব এলাকা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়, বাইরে অবস্থিত, সেসব এলাকায় পশু কোরবানির কাছাকাছি জায়গায় গর্ত করে সকল বর্জ্য ওই গর্তে ফেলে মাটি চাপা দিতে হবে। এতে আমাদের পরিবেশ অনেক সুন্দর ও দূষণমুক্ত থাকবে। এই দায়িত্ব আমাদের সকলেরই। ইতোমধ্যে অনেকেই পশু কোরবানি দিয়ে ফেলেছেন, তাই আমাদের সকলেরই কোরবানি পশুর বর্জ্য অপসারণ সম্পর্কে সচেতন হতে হবে।
2: আপনাকে অশেষ ধন্যবাদ। পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আমাদের জানানোর জন্য। আশা করি আমরা সকলেই এই বিষয়গুলো মেনে চললে অনেক উপকৃত হব।
3: জি, আপনাকেও অনেক ধন্যবাদ।
0: হ্যাঁ, আমরা শুনলাম পরিবেশ দূষণ রোধে কোরবানির পশুর সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, আর এ বিষয়ে বললেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, অবসরপ্রাপ্ত পিএসও অ্যানথ্রাক্স শাখা, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা। আর তার সাথে কথা বললেন মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন লাগলো কও? এই যে তোমরা ঝগড়াটা করলা, শুনলা তো? এই যে কথা, হ্যাঁ জানলা তো? এই যে আমরা যে আমাদের যে আমরা পরিবেশে থাকি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক রাখতে হইব। তো দাওনার সময় হইল, মাস্টার বাইরে তো নিয়ে আইলাম আজকে। তো মাস্টার ভাই খালি আসতেছে আসতেছে, আর মাস্টার ভাই তুমি কিছু করবে নাকি?
1: আমাদের যে খুশি মাত্র আজকে ঈদের দ্বিতীয় দিন, তাই না? আর এই খুশিটা কিন্তু আমাদের সারা জীবন যেন থাকে, এইটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে।
0: তাহলে আজকে এর মতো আমরা আসর শেষ করুন। তো যাওয়ার আগে জানা দিই, আজকে আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তো মাস্টার ভাই চলো যাই।

0: বাংলাদেশ বেতার আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে জুবাইর আল মাহমুদ, রাবিয়া সুলতানা শিউলি, বর্ষা আহমেদ ও আমি শিরিন বানু। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ সোলেমান হোসেন খান, রুহুল আমিন ও জাহাঙ্গীর হোসেন এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। প্রিয় সেনানৌ ও বিমান বাহিনীর সবার জন্য আন্তরিক শুভেচ্ছা, আমন্ত্রণ। আজকের দুর্বারে আপনারা শুনবেন পাঁচ পিছিল গানের অনুষ্ঠান ঝিলমিল। অনুষ্ঠানের প্রথমেই শুনবেন একটি দেশের গান। শিল্পী সানিয়া সুলতানা লিজা গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির বকুর।

দুবারে আপনারা শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন ঈদের গান, শিল্পী জিনিয়া জাফরিন লুইপা ও মোহাম্মদ মেজবাহুল কবির বাপ্পি। আর গানে কথা লিখেছেন মোহাম্মদ জহিরুল ইসলাম বাদল, সুর করেছেন সৈয়দ সাবাব আলী রাজ্জু।

দুর্বারে ঝিলমিল অনুষ্ঠানে আপনারা শুনছেন পাঁচমিশালি গান। আমাদের এবারের নিবেদন আধুনিক গান। গানের রচয়িতা জ্যোতির্ময় সেন, সুরারোপ করেছেন রিপন খান। আমায় তুমি যত পারো অবহেলা করতে পারো, যুগলকণ্ঠে গিয়েছেন অপু আমান ও জানিতা আহমেদ জিলিক।

আপনারা দুর্বারি শুনছেন পাঁচ পিসের গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারই শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত, আমার প্রাণ।

ঝিলমিলের আয়োজনে এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি প্রিন্স, একসাথে গেয়েছেন ইমরান ও কোনাল।

দুর্বারে পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল শুনছেন। এবারে শোনাব নজরুল সঙ্গীত। দূর দীপবাসিনী চিনি তোমারই চিনি, শিল্পী চম্পা বণিক।

এবারে শুনবেন রেনেসা ব্যান্ডের গান নকিব খানের কণ্ঠে তুমি কি আজ বন্ধু যাবে আমার সাথে।

ঝিলমিল অনুষ্ঠানে এবারে শোনাব ঈদের গান। গানের রচয়িতা মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, সুরারোপ করেছেন আশরাফ বাবু। মনটা খুলে প্রাণটা খুলে গাই আনন্দের গীত, সুরে সুরে গিয়েছেন শাহনাজ রহমান স্বীকৃতি।

0: দুর্বারিয়া শুনলেন পাঁচ মিশেল গানের অনুষ্ঠান ঝিলমিল। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কারিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি এ এস এম হাবিবুর রহমান। আগামীকাল এডিনবার্গে ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। এদিকে গতকাল উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড ৯ উইকেটে নেদারল্যান্ডসকে পরাজিত করে শুভ সূচনা করেছে। নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে স্কটল্যান্ড ১৪ ওভার ৫ বলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ডাবলিনে ত্রিদেশে নারী টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দলের মোকাবেলায় মাঠে নামবে। আজ রাত ৯টায় ম্যাচটি শুরু হবে। গতকাল উদ্বোধনী খেলায় স্বাগতিক আয়ারল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান করে। ১০৪ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামীকাল স্বাগতিক পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৫:৩০টায় খেলা শুরু হবে। দুদলের মধ্যে সিরিজের পরের ম্যাচ দুটি আগামী মঙ্গল ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আগামী রোববার ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে। এর আগে বিকেল ৫টায় একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নেপাল নারী দলের মুখোমুখি হবে। এদিকে গতকাল বাংলাদেশ ৪-২ করে মালদ্বীপকে পরাজিত করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংল্যান্ড জায়ান্ট আর্সেনালের মোকাবেলা করবে। আগামীকাল হাঙ্গেরি বুদাপেস্টের পুস্কাস অ্যারিনায় বাংলাদেশ সময় রাত ১০টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি ৬-৫ গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও অ্যাথলেটিক মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হবে আর মাত্র শুরু হতে আর মাত্র দুই সপ্তাহের কম সময় বাকি। আগামী ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এ আসর। ইতিমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। ১২ জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে ১২টি গ্রুপে ৪৮টি দল অংশ নিচ্ছে। এদিকে বিশ্বকাপের চতুর্থ শেষ ধাপের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী শুক্রবার বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৯ জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১১ জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনে এবং ১৪ জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে। ১৭ জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচটি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ৩ ম্যাচের একদিন আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল আগামী মাসে ভারত সফর করবে। আগামী ৬ থেকে ১০ জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টে খেলছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শহীদি। আগামী ১৩ জুন ধর্মশালা ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনে, ১৭ জুন লখনৌতে দ্বিতীয় এবং ২০ জুন চেন্নাই তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী মাসের ২১ থেকে ২৭ তারিখ পর্যন্ত মানে রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ ৩-১ সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। আগামী ১২ জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ১২টি দল অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগা সুলতানা জ্যোতির নেতৃত্বে কোন সদস্যের দল ঘোষণা করেছে। খেলাধুলা খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরও ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন, তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন। এখন প্রচারিত হচ্ছে মাগরিবের আজান, মাফ করবেন, ঈশার নামাজের আজান।
2: Allah

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 30 মে শনিবার মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। অনুষ্ঠান একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, স্বশ্র কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্জে ও এফএম 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। প্রথম গানের শিল্পী রুনা লায়লা, ছায়াছবি ছোট সংসার।

শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে শুনবেন সুইটহার্ট বাণী চিত্র থেকে গান, যুগলে গেয়েছেন ন্যান্সি ও হাবিব।

সুইটহার্ট বাণীচিত্রের গান শুনলেন ন্যান্সি ও হাবিবের কণ্ঠে। ভালো করে ভালোবাসাই হল না, শুনলেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে আগামীকাল দেশে পালিত হবে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আগামীকাল সারা দেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং কালো পতাকা উত্তোলন। ঈদ উল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ উল আজহার দ্বিতীয় দিনে আজও সারা দেশে বিরাজ করছে উৎসবের আমেজ, বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। দেশে 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও 10টি শিশুর মৃত্যু। যুক্তরাষ্ট্র এবং ইরান মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধিতে একমত, ডোনাল্ড ট্রাম্পের সম্মতির জন্য অপেক্ষা। এবং আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আগামীকাল। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু পথগামী সদস্য তাঁকে হত্যা করে। এবারে শুনুন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
2: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছিলেন ধূমকেতুর মতো, কিন্তু রেখে গেছেন ধ্রুবতারার মতো এক দীপ্ত আলো। 1936 সালের 19শে জানুয়ারি বগুড়ার বাগবাড়ির এক সাধারণ মাটিতে জন্ম নিয়েছিলেন তিনি। কে জানত এই শিশুই একদিন হয়ে উঠবে বাংলাদেশের ইতিহাসের রূপকার এবং পথ প্রদর্শক। সময়ের স্রোতে ভেসে তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে। দেশের প্রতি অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে করতেই 1960 সালে তার জীবনে বসন্তের মতো এসেছিলেন বেগম খালেদা জিয়া। শুরু হল এক নতুন পথ চলা, যা কেবল দাম্পত্যের নয়, ছিল এক মহাকাব্যিক ইতিহাসের মেলবন্ধন। 1971 সাল, চারদিকে যখন ঘোর অন্ধকার, 25শে মার্চের কাল রাত্রের নৃশংস হত্যাকাণ্ডের পর জাতি যখন দিশাহীন, সে সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এল এক অকুতোভয় কণ্ঠস্বর। মেজর জিয়ার কণ্ঠে স্বাধীনতার সেই অমিয় ঘোষণা বাঙালির বুকে জ্বালিয়ে দিয়েছিল মুক্তির অনির্বাণ শিখা। রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। পরবর্তীতে ইতিহাসের এক ক্রান্তি লগ্নে দেশমাতৃকার আহ্বানে তিনি গ্রহণ করেছিলেন রাষ্ট্রপতির গুরুভার। শুধু শাসন নয়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চষে বেড়ালেন জিয়াউর রহমান, রোপণ করলেন বহুদলীয় গণতন্ত্রের বীজ। 1978 সালে জন্ম দিলেন বাংলাদেশের জাতীয়তাবাদের অবিনাশী দর্শন, আর সেই দর্শনকে ধারণ করেই আলোর মুখ দেখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণের বিপুল রায়ে পুনরায় নির্বাচিত হয়ে গঠন করলেন এক যুগান্তকারী সরকার। জিয়া মানেই ছিল এক সোনালী অধ্যায়। তার শাসন আমলে বাংলাদেশ দেখেছিল এক নতুন অর্থনৈতিক বিপ্লব। খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব আর স্বনির্ভরতার মন্ত্রে উজ্জীবিত হয়েছিল গ্রামীণ অর্থনীতি। শুধু তাই নয়, বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকাকে তিনি এনে দিয়েছিলেন অনন্য মর্যাদা। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা বিশ্বে বাংলাদেশের শ্রমবাজারের দ্বার উন্মোচন করেছিলেন তিনি, আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সেতুবন্ধন রচনায় তারই মস্তিষ্ক প্রসূত ফল ছিল আজকের সার্ক। কেমন ছিল জিয়াউর রহমানের শাসনকাল, যেমনটা বাংলাদেশ বেতারকে বলছিলেন কয়েকজন?
3: যথেষ্ট ভালো ছিল, তার অবদান কেউ বলতে পারবে না। সে যে কাজবাজ করছে ওটা চিরদিন অমরই থাকবে।
4: তার
5: শাসন আমলে তিনি যে কাজগুলো করছেন দেশের যত ভালো ভালো কাজ, যেমন খাল খনন থেকে শুরু করে কৃষকদের সহযোগিতা থেকে শুরু করে বিদেশে প্রবাসীদেরকে যে ফ্যাসিলিটি সে দিয়েছে, আমি শুনেছি যে খুব ভালো ছিল ওই সময়টা।
2: কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ডাক দিয়ে জাতিকে জাগিয়েছিলেন, সেই মহানায়ক চির বিদায় নিয়েছিলেন ভোরের আলো ফোটার আগেই। ১৯৮১ সালে ব্যক্তি জিয়াউর রহমানকে ঘাতকের বুলেট স্তব্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তার আদর্শকে মুছে দিতে পারেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন তার সুযোগ্য সহধর্মিনী বেগম খালেদা জিয়া, যিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
4: তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া অনেক কাজ করে গেছে বাংলাদেশের মানুষ অধিকার অংশে, তার খুব চাইতে আর কি খুব ভালো মানুষ ছিল।
6: যখন আমরা ছোট ছিলাম তখন শুনছিলাম যে জিয়াউর রহমান অনেক ভালো লোক ছিল, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন সৌদি আরবের সাথে নাকি ওনার সম্পর্ক ভালো ছিল, তখন আমাদের বাংলাদেশি বাঙালিরা অনেক ওই দেশে পাঠাইতো।
2: আজ চার দশক পর সেই মহান নেতার রক্ত ও আদর্শের যোগ্য উত্তরসূরি তারই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব পালন করছেন। পিতার সেই অসমাপ্ত স্বপ্ন, সেই স্বনির্ভর ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি আজ ১৬ কোটি মানুষের আলোকবর্তিকা। ৩০শে মে আসে, ৩০শে মে যায়, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন নির্দিষ্ট ক্যালেন্ডারের পাতায় বন্দী নন। তিনি মিশে আছেন এদেশের বাতাসে, ফসলের মাঠে আর প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ের মণিকোঠায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সারাদেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ, সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ কোড়পত্র প্রকাশ। এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। আগামীকাল বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করবেন। কবর জিয়ারত শেষে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এদিকে রোববার বেলা ২টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী আয়োজনের প্রস্তুতি এবং দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সভা সমাবেশ নিয়ে আজ রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার ভুল করলে সমালোচনা করা যাবে, তবে চক্রান্ত মেনে নেওয়া হবে না। তিনি বলেন, জাতীয় দুর্যোগ ও দারিদ্র্য সহ সব সমস্যার সমাধানে সরকার কাজ করছে, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সবকিছুই সরকার বাস্তবায়ন করতে চাচ্ছে। ঈদ উল আজহার কোরবানির পশুর বর্জ্য অপসারণের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বিকেলে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। তারেক রহমান এসব এলাকা ঘুরে নগর কর্তৃপক্ষের বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি প্রত্যক্ষ করেন। রাজধানীতে চলছে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের কার্যক্রম, বিশেষ প্রস্তুতি ও কর্মতৎপরতা।

0: একই সঙ্গে কুরবানির পশুর চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতেও নানা উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন নাগরিকরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: কুরবানির ঈদে রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন। দুই সিটি কর্পোরেশনের হাজার হাজার পরিচ্ছন্নতা কর্মী ও শত শত যানবাহন মাঠে রয়েছে। ঈদের দিনের কোরবানির বর্জ্য ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনে যেসব পশু কোরবানি করা হয়েছে সেগুলোর বর্জ্য দ্রুত সংগ্রহ করে নেওয়া হচ্ছে মাতুয়াইল ও আমিনবাজার ল্যান্ডফিল্ডে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাগরিকরা।
2: কুরবানি দেওয়ার পর ব্লিচিং পাউডার ইউজ করছে যথাযথ, যেগুলো আদেশগুলো দেওয়া হয় সবাই সঠিকভাবে পালন করছে।
3: কয়েকটা এলাকায় খেয়াল করছি যে ওখান থেকে বর্জ্য দুপুর থেকে সরানো শুরু হয়েছে।
4: সিটি কর্পোরেশন থেকে তাদের উদ্যোগের কোন কমতি নেই, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন।
1: এদিকে কোরবানির পশুর চামড়া সংরক্ষণেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সরকার বিনামূল্যে 30,000 টন লবণ বিতরণ করেছে। মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হয়েছে এই লবণ। চামড়া নষ্ট হওয়া রোধে দ্রুত লবণ মাখিয়ে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চামড়া সংরক্ষণ বিষয়ে 22,000 মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাম ও উপজেলা পর্যায়ে সংরক্ষিত চামড়া ঈদের 7 দিনের মধ্যে ঢাকায় না আনার নির্দেশনাও রয়েছে। চামড়া ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট মুক্ত ও সুন্দরভাবে চামড়া কেনা হচ্ছে।
5: সব ঠিক আছে, কাঁচামালের কোনো সিন্ডিকেট নেই।
1: সংশ্লিষ্টরা বলছেন দ্রুত বর্জ্য অপসারণ ও সঠিকভাবে চামড়া সংরক্ষণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে দেশজুড়ে আজও বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদের এই আনন্দময় দিনে পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। ঈদুল আজহা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় এখন অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। রাস্তায় নেই গাড়ির চাপ, শব্দ দূষণ। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো আজ ফাঁকা দেখা গেছে, তবে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। আরো শুনুন প্রতিবেদনে।
8: ঈদকে কেন্দ্র করে ছুটির আনন্দে মেতেছেন নগরবাসী। শুক্রবার সকাল থেকেই পরিবার পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের উপস্থিতিতে সরগরম ছিল চিড়িয়াখানা এলাকা। জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীরা টিকিট সংগ্রহ শেষে একে একে প্রবেশ করতে থাকেন ভেতরে। নারী, পুরুষ, শিশু, কিশোর সহ সব বয়সী মানুষের উপস্থিতিতে চিড়িয়াখানার ভেতর ও বাইরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এদিকে বিভিন্ন জাতের পশুর খাঁচার সামনে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। কেউ কেউ আবার গাছের নিচে বসে জিরিয়ে নিচ্ছিলেন। পরিবার নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন,
9: আমরা যে ঢাকা শহরে চার দেয়ালে বসবাস যারা করি, তাদের চোখ কিন্তু সুদূর প্রসারিত না, যতদূর চোখ যায় শুধু দেয়াল আর দেয়াল। এই যে বাচ্চাদের নিয়ে আসলাম, বাচ্চাদের মেধা বিকাশ প্লাস বাস্তবতাকে পরিচিত করার জন্য তাদেরকে নিয়ে আসলাম।
8: এছাড়াও পরিবারের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে আসা ছোট বাচ্চাদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
10: বাঘ দেখছি, সাপ দেখছি, বাঘ দেখছি, হরিণ দেখছি, ময়ূর দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা।
8: জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, সাধারণত ঈদের পরের এই সময় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় বেশি হয়ে থাকে। এছাড়াও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
7: এদিকে অন্যান্য স্থানের মতো কক্সবাজারেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আরো শুনুন প্রতিবেদনে।
11: ঈদুল আজহার দ্বিতীয় দিনে পর্যটকদের পদচারণায় মুখর ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। সৈকতে ছবি তুলে জেটস্কিতে চড়ে নীল জলরাশিতে গা ভাসিয়ে আনন্দ উপভোগ করতে দেখা গেছে পর্যটকদের।
12: আমার ইচ্ছা ছিল আমাদের ফুল বেচ আসার, কিন্তু বেচের অর্ধেক আসলাম। নেক্সট টাইম আমরা প্ল্যান করবো আমরা সবাই একসাথে আসি।
13: আমরা এখন কক্সবাজার আছি, অনেক দিনের স্বপ্ন আছে, আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আসছে।

0: এনজয় করতেছি, আমরা অনেক বন্ধু বান্ধব মিস করতেছি।
1: হ্যাঁ অবশ্যই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমি আমার ছেলেকে নিয়ে আসছি।
2: দপ্তর আর ব্যবসা গরম কোনো কিছুই যেন বাধা হতে পারছে না উৎসুক দর্শনার্থীদের জন্য। এদিকে এই গরমে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পর্যটকদের পর্যাপ্ত পানি পান, ছাতা, টুপি, ফুল হাতে গেঞ্জি ব্যবহার সহ নিজেদের যত্ন নিতে পরামর্শ দিচ্ছেন লাইফগার্ড সদস্যরা।
3: আমাদের দিক থেকে আমরা আমাদের সেবাটা সুন্দর করে সাজিয়েছি তিন স্তরে। আমাদের ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজর রাখতেছি, পেট্রোল টিম আছে, এবং যে এখানে যেখানে ওয়াটার কন্ডিশন একটু খারাপ সেখানে আমরা রেস্কিউ বোট নিয়ে লাইফগার্ড রাখছি।
2: ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ সুপার নিহাত আদনান তায়ান।
4: আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানকে কেন্দ্র করে আমরা প্রায় 80+ ফোর্স আমরা ডিপ্লয়েড করেছি। আমরা আমাদের নিরাপত্তা প্রোগ্রামটা রেডি করেছি, সেই অনুযায়ী আমাদের মূল যে তিনটা পয়েন্ট আমাদের লাবণী, সুগন্ধা এবং কলাতলী, পাশাপাশি হচ্ছে আমাদের ইনানি এবং পাটুয়ার টেক কেন্দ্রিক ও হিমছড়ি সহ আমরা এই 80 জন ফোর্স ডিপ্লয়েড রাখব। এই 80 জন ফোর্স আমাদের দুই পালায় নিয়োজিত থাকবে। পাশাপাশি আমরা আমাদের জেলা প্রশাসন এবং আমাদের জেলা পুলিশ তাদের সাথেও সমন্বয় রাখছি।
2: বাংলাদেশ বেতার, কক্সবাজার।
5: নিজের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোন জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হন। সাংবাদিকতাকে কখনো ছোট করে দেখার সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্র গঠনে বিশাল ভূমিকা রয়েছে, তবে দায়িত্বহীন সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি আজ ঝিনাইদহের শৈলকোপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
6: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে। রয়টার্সকে সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এটি অনুমোদন করেননি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে এটি এখনও চূড়ান্ত হয়নি। সূত্র জানায়, এই চুক্তির ফলে যুদ্ধবিরতি আরও 60 দিন বাড়বে এবং কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে। এ সময় আলোচকরা ইরানের পারমাণবিক কর্মসূচির মতো কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। ওয়াশিংটন ও তেহরানের অনুমোদন পেলে এটি হবে 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে শান্তির পথে সবচেয়ে বড় পদক্ষেপ। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে গত 7 দিনে অন্তত 15টি শিশু নিহত এবং আরও 62 জন আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় এক সংবাদ সম্মেলনে কথা জানান। হতাহতদের এই সংখ্যাকে উদ্বেগজনক বলে অভিহিত করে রিকার্ডো পিরেস জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সংঘাত চলাকালে অবশ্যই শিশুদের সুরক্ষা দিতে হবে। সুদানের উত্তর কর্ডোফান অঞ্চলে একটি গ্রামে ঈদুল আজহার সময় চালানো হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে দেশটির চিকিৎসকদের সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক। এ হামলার জন্য আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ বাহিনীকে দায়ী করে সংগঠনটি জানায়, সাম্প্রতিক যুদ্ধের কারণে সুদানের সাধারণ মানুষ ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এই হামলা চলমান পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। রোমানিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ড্রোন বিধ্বস্ত হয়ে 2 জন আহত হওয়ার ঘটনায় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া তীব্র সমালোচনা করেছে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে, তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং মস্কো এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। খেলার খবর ক্রিকেট। আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে বাংলাদেশ স্বাগতিক স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে আগামীকাল দেশে পালিত হবে স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল সারাদেশে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল ও কালো পতাকা উত্তোলন। ঈদ উল আজহার কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। এবং আগামীকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ এল মাহমুদ। মুসলিম উম্মার বৃহত্তম ধর্মীয় উৎসব দুই ঈদের অন্যতম ঈদ উল আজহা আজ দ্বিতীয় দিন উদযাপিত হল রাজধানী ঢাকাসহ সারাদেশে। কুরবানির ঈদ হিসেবেও সমাদৃত এই ঈদের প্রথম দিনে গতকাল সর্বাধিক সংখ্যক পশু কুরবানি দেওয়া হয়। ঈদ উল আজহার আজ দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি হয়। উল্লেখ্য, পারিবারিক ঐতিহ্য ধরে রাখা, একের অধিক কোরবানি দেয়া, কষাইয়ের সংকট ও হাট থেকে গরু বাড়িতে পৌঁছাতে দেরি হওয়াসহ নানা ব্যস্ততায় অনেকেই যারা ঈদের প্রথম দিন পশু কোরবানি করতে পারবেন না তারা আজ কোরবানি দিয়েছেন। ইসলাম ধর্মের বিধি অনুযায়ী ঈদ উল আজহার দিন ছাড়াও জিলহজ মাসের 11 বা ঈদের দ্বিতীয় দিন ও 12 তারিখ অর্থাৎ ঈদের তৃতীয় দিন পশু কুরবানি করার বিধান রয়েছে। সেই হিসেবে আগামীকালও অনেকে পশু কুরবানি দিতে পারবেন। মূলত আল্লাহর প্রতি অপার আনুগত্য ও তাঁকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে বিশ্বের মুসলিম সম্প্রদায় উদযাপন করে ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ নামাজ ও পশু কুরবানির মধ্য দিয়ে পালন করেন এই ঈদ। প্রতিবছর ঈদ উল আজহায় সিটি কর্পোরেশন, বিশেষ করে রাজধানীর দুই সিটি কর্পোরেশনের কাছে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে শহরকে পরিষ্কার করা একটা চ্যালেঞ্জ। এই বর্জ্য অপসারণের কাজ সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা না গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে এবং দূষণ ঘটায়, এ থেকে নানা রোগও ছড়ায়। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় কোরবানির পশুর বর্জ্য বেঁধে দেওয়ার সময়ের আগেই অপসারণের দাবি করেছে দুই সিটি কর্তৃপক্ষ। 8 থেকে 8.5 ঘণ্টায় সব বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে সিটি কর্পোরেশন জানিয়েছেন। ঈদ উল আজহার প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য এবং অস্থায়ী হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম অত্যন্ত জোরদারভাবে পরিচালিত হয়। এই কাজে পর্যাপ্ত সংখ্যক পরিচ্ছন্ন কর্মীকে আগে থেকেই প্রস্তুত রাখে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সব বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ঈদ উল আজহা উপলক্ষে বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিএস এর আওতাধীন এলাকায় অতিরিক্ত জনবল, যানবাহন, কন্টেইনার ও পরিচ্ছন্নতা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কর্পোরেশন থেকে আরও নানা পদক্ষেপ নেওয়া হয় সুষ্ঠুভাবে কোরবানি করা পশুর বর্জ্য অপসারণে। দুই সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়। বর্জ্য সংক্রান্ত তথ্য পেতেও ও দিতে হটলাইন ও কন্ট্রোল রুম স্থাপন করা হয় এবং বর্জ্য অপসারণ কাজ সময়মতো ও যথার্থ সময়ে করা হচ্ছে কিনা তা দেখতে তদারকি ও পর্যবেক্ষণ টিম গঠন করা হয়। এদিকে চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। প্রতিবছর কোরবানির ঈদে ব্যাপক পরিমাণ চামড়া সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়। পরিসংখ্যান মতে সারা দেশ বছরে সংগৃহীত চামড়া 40% আসে কোরবানির ঈদ থেকে। সেই লক্ষ্যে সরকার কোরবানি পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে। ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। রাজধানীতে এখন চিরচেনা যানজট নেই, সড়কে স্বস্তির চিত্র সর্বত্র। বিকেলে রাজধানী সহ আশেপাশের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। নগর জীবনের ব্যস্ততা আর ইট কাঠের শহরের কোলাহল থেকে কিছু সময় মুক্তির জন্যই বিভিন্ন বয়সী মানুষ শহরের বিভিন্ন স্থানে ঘুরতে বের হন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে। এই পরিস্থিতিতে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়া মানুষের ভিড় দেখা গেছে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে। এবারের ঈদে 7 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী বশির আহমেদ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, এই সাথে দ্বিতীয় অধিবেশনে শেষ হল মিডিয়াম ওয়েভের আমাদের সকল আয়োজন। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। একটু পরেই এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, এর সাথে দ্বিতীয় অধিবেশনে শেষ হল মিডিয়াম ওয়েবের আমাদের সকল আয়োজন। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। একটু পরেই এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। শিল্পী ছিলেন সুবীর নন্দী, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ।
1: এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম বৈপাংশ, মাফ করবেন, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 88.8 MHz এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলে শরিক হবেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা 11টায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান সকাল 8:15। বেলা 2:45 একজন মুক্তিযোদ্ধা থেকে সফল রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের জীবন, কর্ম ও তার প্রদত্ত ভাষণ নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান প্রচারিত হবে বিকেল 4:05। বেলা 1:05 বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। সন্ধ্যে 6:10 মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনতে পাবেন সকাল 8:30, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। নজরুল সঙ্গীত বেলা 2:30, শিল্পী রিলিনা বিশ্বাস। আধুনিক গান শুনতে পাবেন শেখ আব্দুল মান্নানের কণ্ঠে বেলা 2:40। এছাড়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী বিকেল 3:05। আল্লাহ পাকের শানে হামদ নাতি রসুল দুপুর 12:50, বিকেল 4:45 এবং সন্ধ্যে 6:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz-এ আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: শ্রোতা বন্ধুরা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমার পর শেষ হয়ে গেল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জের আমাদের সকল আয়োজন। এত সময়ে আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন এবং খাদিজাতুল কুবরা, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিপলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন। প্রিয় শ্রোতা, আপনাদের আবারও ঈদ উত্তর শুভেচ্ছা জানিয়ে আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশন সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।